বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ সোমবার 27/আশ্বিন 1433 বঙ্গাব্দ, 30 রবিউস সানি 1448 হিজরি, 12 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুভ সকাল সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজ, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অধিবেশনের শুরুতে সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 27th of Ashin, the 30th of Rabiul Thani. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 27th of Ashin, the 30th of Rabiul Thani, and October the 12th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister Tariq Rahman directs to spend every penny of development projects in national interest. President calls upon media personnel to be united to safeguard professional interest and rights. Bangladesh stresses regional alliances and coordinated diplomacy for Rohingya repatriation, says Home Minister. State Minister for Information and Broadcasting urges to beef up security at every Puja Mandap to ensure Durga Puja celebration peaceful and festive. Nationwide family-based data collection process under Family Card program begins today. Dhaka strongly condemns Houthi attack on Saudi Arabia's King Khalid International Airport, killing two Bangladeshis. At least 139 migrants died after boat from Djibouti to Yemen capsizes. And Bangladesh will resume the second innings matting with a lead of 329 runs against Afghanistan in the lone test in Abu Dhabi today. Now the details. Prime Minister Tariq Rahman has directed government officials to ensure that every penny allocated for development projects is spent properly in the interest of the country and welfare of the people. He was addressing a meeting to review the activities of the Ministry of Fisheries and Livestock and progress of various development projects at the Secretariat in the capital yesterday, calling on officials to view the public service roles as a valuable opportunity to work for the people. Prime Minister said, compared with the general mass, those serving in government positions are privileged. During the meeting, the two sides discussed expanding Marubeni Corporation's existing investment in Cornerfully Fertilizer Company Limited, CAFCO, and possibility of setting up a second CAFCO plant in the country. The two sides also discussed possibility of launching an AI-powered data center in Bangladesh within the next 12 months. President Mirza Fakhrul Islam Alamgir called upon journalists and media workers to remain united to protect their professional interests and rights. He made the call when a delegation of Thakurgaon Journalists Forum paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. President said, without ensuring job security, a fair pay structure and other facilities for media workers, it will be difficult to create an environment for independent, impartial and responsible journalism. He also called on them to be fearless and responsible in reporting the truth and bringing irregularities, corruption and injustice to public. Meanwhile, two separate delegations of Hepatology Society Dhaka and Bangladesh Society of Colon and Rectal Surgeons paid a courtesy call on the president yesterday. Home Minister Salahuddin Ahmed said Bangladesh is stressing regional alliance and coordinated diplomacy for Rohingya repatriation. He said this while speaking as chief guest at a seminar in the capital yesterday. The Home Minister reaffirmed Bangladesh's commitment to safe, voluntary, dignified and sustainable repatriation of the forcibly displaced Myanmar nationals to the homeland. He stressed the need to develop a strategic regional alliance and a coordinated approach involving China, ASEAN, United Nations, Japan and all other relevant stakeholders. Salahuddin Ahmed said, Prime Minister is scheduled to visit Japan later this month, where further discussions are expected on accelerating the repatriation process. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has instructed the authorities concerned to strengthen security in every Puja Mandap to celebrate Durga Puja in a peaceful and festive manner. He gave the instructions while speaking at the monthly meeting of the District Law and Order Committee at Kishoreganj Deputy Commissioner's office yesterday. The State Minister also asked to keep CCTV cameras operational, preserve footages and ensure firefighting preparations. He urged all to maintain communal harmony by respecting other religion. The process of collecting family-based data under Nationwide Family Card program is beginning today. Trained personnel carrying official identification will visit households to gather information on family status and identify eligible beneficiary families. after they send public awareness messages regarding the program were disseminated to the general public through religious institutions. People are urged to remain vigilant against any financial transactions during data collection process and to report any illicit transactions by calling the number 1098. This is Bangladesh Betar giving you the news. 8 flights involving Bangladesh and Saudi Arabia have been cancelled following closure of Riyadh's King Khalid International Airport after a Houthi attack. Confirming cancellations of flights, Civil Aviation Authority of Bangladesh yesterday said, Riyadh Airport is scheduled to remain closed until 3 a.m. Bangladesh time on 13 October. Meanwhile, Bangladesh strongly condemned attack on King Khalid International Airport in Riyadh on Saturday last, which killed 13 people, including 2 Bangladeshi nationals. Among the injured, 24 were Bangladeshis. Bangladesh mission in Riyadh is in contact with hospital authorities to obtain details of the injured Bangladeshis and facilitate necessary treatment. Bangladesh extended condolences to the bereaved families and wished all those injured a quick and full recovery. It reiterated its solidarity with Saudi Arabia and called for an immediate cessation of hostilities, protection of civilians and civilian infrastructure, and peaceful resolution through dialogue and diplomacy. Meanwhile, Houthis, Yemen rebels, have launched a second consecutive day of attacks on Saudi Arabia's King Khalid International Airport in Riyadh, claiming responsibility for both strikes. Saudi Arabia's Civil Aviation Authority says Sunday's strike killed 1 Pakistani national and injured 11 others. Meanwhile, Turkey strongly condemned the Houthis' repeated targeting of Riyadh's international airport. At least 139 people, including 15 children, died after a boat capsized off the coast of Djibouti. United Nations Migration Agency says around 82 people, all Ethiopian nationals, survived the shipwreck. Another 84 people remain missing following the tragedy in the Gulf of Aden near Bab al-Mandeb Strait. The boat was traveling from Djibouti to Yemen with more than 300 people on board. United Nations Migration Agency warned that the tragedy highlights a deadly risk migrants face while seeking better economic opportunities. Cricket in Bangladesh will resume the second innings batting with a 329-run lead over Afghanistan today on the fourth day of the lone test match in Abu Dhabi, United Arab Emirates. The match will start at 12 p.m. Bangladesh time. Bangladesh scored 223 runs for the loss of 6 wickets in the second innings on the third day yesterday. Scores so far, Bangladesh 346 and 223 for 6, Afghanistan 240. Finally, weather and forecast by Little One this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman directs to spend every penny of development projects in national interest. President calls upon the media personnel to be united to safeguard professional interest and rights. Bangladesh stresses regional alliance and coordinated diplomacy for Rohingya repatriation, says Home Minister. State Minister for Information and Broadcasting urges to beef up security at every Puja Mandap to ensure Durga Puja celebration peaceful and festive. Nationwide family-based data collection process under Family Card Program begins today. Dhaka strongly condemns Houthi attack on Saudi Arabia's King Khalid International Airport, killing 2 Bangladeshis. At least 139 migrants died after boat from Djibouti to Yemen capsizes. And Bangladesh will resume the second innings batting with a lead of 329 runs against Afghanistan in the lone test in Abu Dhabi today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khabar porchi Nurun Nahar Sumona. দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহের কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয়ধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দুই মাসব্যাপী অস্ট্রেলিয়া স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায় শীর্ষক সেমিনার গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপ উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এতে বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস লেখা, সুপারিশপত্র সংগ্রহ, জিআরই, টোফেল ও আইএলস পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করা হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ রাফিউল হাসানের সভাপতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করিম সৈকত সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম গতকাল খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উপায় গুরুত্বারোপ করা হয়। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। ডিআইজি কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরে পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী গতকাল তার কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি যানজট নিরসন, মাদক ও কিশোর অপরাধ সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সচেতনতামূলক কন্টেন্ট তৈরি ও প্রচার, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সরকারি আইন, নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির এসএসসি প্রোগ্রামে 2027-2028 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর জামিয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বাউবির এসএসসি প্রোগ্রামের ভর্তি কার্যক্রম, ভর্তি নিয়মাবলী, পাঠদান পদ্ধতি, ক্লাস পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিতে শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খুলনা মহানগরীতে চলছে শেষ মুহূর্তের প্রতিমা তৈরির কাজ, ফলে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবার এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসন দলীয় নেতাকর্মী
3: প্রতিমায় রঙের ছোঁয়া, শিল্পীর নিপুণ হাতে ফুটে উঠেছে দেবী দুর্গা সহ দেবদেবী নানা রূপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত খুলনার মৃৎশিল্পী ও আয়োজকেরা। প্রতিমা দর্শনে সরগরম হয়ে উঠছে খুলনার পূজা মণ্ডপগুলো। এ সময় মৃৎশিল্পী ও দর্শনার্থীরা বলেন,
4: কাজ চাপ পড়ে গেছে খুব, রাত দিনও কাজ করছি আমরা, এই যে কাজটা আমরা রাত্র বসে নেই, আরও কাজ আছে বাইরে কাজ।
5: আমরা অনেক কাজের ভিতরে কাজ করতে হচ্ছে, আমরা প্রায় ছজন কাজ করতেছি। এখানে অনেক লোকজন আসবে, অনেক ভিড় হবে, কিন্তু ভিড়ের মধ্যেও আমাদের কাজ করতে হবে।
6: আমাদের এই দুর্গোৎসব নিয়ে মনের ভিতর খুবই আনন্দ, আমরা অপেক্ষায় থাকি আমাদের দুর্গাপুজো কবে আসবে, আমাদের ছেলেমেয়েরা অপেক্ষা থাকে।
7: মন্দিরে এসে খুব ভালো লাগে, প্রতিদিন বিকালে এখানে বাড়ির লোক সবাই আসা হয়, প্রতিমা দেখা হয়, সময়টা এখানে খুব ভালো কাটে আমাদের।
3: এবার খুলনা মহানগরে 119টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রসঙ্গে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম শাকিলুজ্জামান বলেন,
8: আমাদের এবার খুলনা মহানগরে আমাদের আওতাধীন এলাকায় 119টি পূজা মণ্ডপ আছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষামূলক যে প্রস্তুতি বা যে কার্যক্রম সেটিকে আমরা সর্বাধিক আমরা গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি এবং উৎসব মুখর একটা পরিবেশ আপনারা লক্ষ্য করেছেন।
3: সব মিলিয়ে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তা সব প্রস্তুতি সম্পন্ন করে উৎসব উদযাপনের অপেক্ষায় খুলনা সনাতন ধর্মাবলম্বীরা। নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। খুলনার রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ডোবা ফুটবল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় নৈহাটি ইউনিয়ন একাদশ 2-0 গোলে ছাগলাদহ ইউনিয়ন একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা গোকুলখালী হাইস্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দশবেরপুর একাদশ 1-0 গোলে রাজনগর একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
9: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি কিশোর বারুই ও ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছে নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন টালিতে শুরুতেই রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন আব্দুর রশিদের কথায় শিপ্রা দেবনাথের কণ্ঠে।

কৃষক মজুরের ঘরে ঘরে দেহাত সোহাগী এক স্বর্গ গড়ে, কৃষক মজুরের ঘরে ঘরে দেহাত।

প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের গীতিকার সৈয়দ আব্দুল মতিন, গানের কণ্ঠ দিয়েছেন মমতা আসাদুজ্জামান।

আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। সর্বশেষ গানের কথাই আহমেদ মনির, গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খসরু।

0: প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: সকাল 8:30
2: বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় কিশোর বাড়ই ও ফাহমিদা রাহিন ঐন্দিলা।

0: বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিন জেলা খুলনা, সাতক্ষীরা ও ভোলায় জলবায়ু পরিবর্তন ব্যাপকভাবে প্রভাব ফেলছে। ঘন ঘন দুর্যোগের সম্মুখীন হচ্ছে এই জেলাগুলো। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংকটকে আরও ঘনীভূত করছে। পানির লবণাক্ততাও একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উপকূলের অনেক এলাকা এখন এই সমস্যায় আক্রান্ত। অবশ্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঝুঁকিগুলো শনাক্ত করছে বর্তমান সরকার। গত কয়েক বছরে সরকার দুর্যোগ ঝুঁকি কমানোর ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে।
1: উপকূলীয় এলাকায় বহু ভবন নির্মাণ করা হয়েছে, যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে দুর্যোগে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। পূর্বাভাস ও প্রস্তুতির দিক থেকেও বাংলাদেশ এখন অনেক কারিগরি দক্ষতা অর্জন করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2030 সালে কতটা বাড়তে পারে সেই লক্ষ্য ধরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকায় 116টি গ্রোথ সেন্টার নির্মাণ করেছে সরকার। উপকূলবাসীর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহজ করে দেবে এ সকল অবকাঠামো।
0: সুপ্রিয় শ্রোতা, ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল 13ই অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ দিবসের সাফল্য কামনা করে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত।
1: শুভ সকাল।

0: সুন্দর এই সুরের মূর্ছনায় ভাসতে ভাসতে আজকে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে দৃষ্টিপাতের আয়োজনমালায় আপনাদের জন্য কি কি থাকছে। আজকে থাকছে আজকের ডায়েরি পর্ব, বাস ও ট্রেনের সময়সূচি, স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন টিপস নিয়ে স্বাস্থ্য কথা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ, চলনা ঘুরে আসি পর্ব থাকবে, থাকবে প্রাত্যহিক পরিবেশনা এই দিনে, এবং হাতে সময় থাকলে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাব।
1: আর এই বিষয়গুলো নিয়ে আজকে দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থাপনায় আছি আমি ফাহমিদা নাহিন ইন্দ্রিলা,
0: আমি কিশোর বাড়ুই। বন্ধুরা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে, যেখানে আপনাকে আজকের দিন, তারিখ, সময়, সাথে সাথে আজকের তাপমাত্রা কত ছিল সেটাও জানিয়ে দেব, সূর্যোদয়, সূর্যাস্ত, এবং আপনি যদি ভ্রমণ পেপাসু মানুষ হন তাহলে বাস এবং ট্রেনের সময়সূচি আপনার জন্য। আর এই তথ্য সংগ্রহ এবং সংকলন করেছেন শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
1: আজ সোমবার, 27/আশ্বিন 1433 বঙ্গাব্দ, 28 রবিউসানি 1448 হিজরি, 12 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে 5:57 এবং সূর্য অস্ত যাবে 5:39। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা তার আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96%। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল 7:15 রূপসা এক্সপ্রেস চিলহাটির উদ্দেশ্যে, সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাড়ি এক্সপ্রেস এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস, এছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি।

প্রতিদিন ভোর রাত ১২টা পর্যন্ত নগরীর সোনারাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউমার্কের শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

হুমায়ুন আহমেদ বলেছেন, যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটি কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায়। তাই হার মেনো না। আজকের দিনটি হয়তো কঠিন, আগামীকাল হয়তো আরো খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই, বলেছেন জ্যাক মা। প্রিয় শ্রোতা, আজ 12ই অক্টোবর, আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ হোক আপনার জন্মদিন।

0: প্রত্যেকটা দিনই নতুনভাবে আমাদের সামনে আসে। ইতিহাসের পাতায় ঠিক এই দিনে এই সময়ে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছিল, কারো না কারো জন্ম হয়েছিল, কেউ না কেউ মারা গিয়েছেন। তো এই মুহূর্তে আপনাকে সেই সমস্ত বিষয়গুলো জানিয়ে দিতে চাই ইতিহাসের পাতা থেকেই। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে আমাদের এবারের পরিবেশনা এই দিনে।
1: 1492 সালের এই দিনে পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছান। আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ। 1909 সালে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়। 1968 সালের এই দিনে ঘানা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। 1972 সালের আজকের এই দিনে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়। 1999 সালের আজকের এই দিনে জাতিসংঘের ধার্য করা বিশ্বের 600 কোটি লোকসংখ্যা দিবস। চীনের রাজধানী বেইজিংয়ের বিভিন্ন মহলের লোকেরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত করে লোকসংখ্যা ও উন্নয়নের এই অভিন্ন বিশ্বজনীন সমস্যার ওপর মনোযোগ দিয়েছেন। 1999 সালের আজকের এই দিনে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়। 2008 সালের আজকের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর প্রতিষ্ঠা লাভ করে। 1864 সালের আজকের এই দিনে কামিনী রায় বাঙালি কবি জন্মগ্রহণ করেন। 1865 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আর্থার হার্ডেন, নোবেলজয়ী ইংরেজ জৈব রসায়নবিদ। 1896 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী ইতালীয় কবি ও গল্পকার ইউজেনিও মন্দাল। 1927 সালের আজকের এই দিনে এহতেশাম হায়দার চৌধুরী বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জন্মগ্রহণ করেন। 1955 সালের আজকের এই দিনে জন্ম নেন হরিশঙ্কর জলদাস, বাংলাদেশি লেখক। 1960 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন হ্যাপি আখন্দ, বাংলাদেশি পপ রক গায়ক। 1976 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান, পবিত্র রোমান সম্রাট। 1986 সালে চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিকেল মিশনের অন্যতম সদস্য ডাক্তার বিজয় কুমার বসু ভারতে আকুপাঙ্কচার চিকিৎসার সূচনাকারী মৃত্যুবরণ করেন। 1997 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন উমা প্রসাদ মুখোপাধ্যায়, পর্বত প্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনীকার। প্রিয় শ্রোতা, আমাদের স্বাস্থ্য কথা পর্ব থেকে জেনে নিন ডেঙ্গুর নতুন উপসর্গে কি করবেন।
0: এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বিগত বছরগুলোর চেয়ে একটু বেশি, তীব্রতাও কম নয়। প্রতিবছর বর্ষাকালে এপ্রিল মে থেকে সেপ্টেম্বর অক্টোবর অবধি চলে ডেঙ্গুর প্রকোপ। এবছর ইতোমধ্যেই ডেঙ্গু নগরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। পরিবারে কারো ডেঙ্গু হলে আতঙ্ক নয়, চাই সতর্কতা এবং সচেতনতা। বেশিরভাগ ডেঙ্গু জ্বরই নিজে নিজে সেরে যায়। প্যারাসিটামল, বিশ্রাম ও যথেষ্ট তরল ছাড়া এর কোনো চিকিৎসাই লাগে না। তবে কোনো কোনো ক্ষেত্রে এটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমে মোড় নেয়, যা রোগীর জীবনকে বিপন্ন করে তোলে। এবছর ডেঙ্গু জ্বর ভিন্ন মাত্রা ও উপসর্গ নিয়ে দেখা দিচ্ছে। সচরাচর টানা 5-6 দিন জ্বর থাকে, কিন্তু এবার অপেক্ষাকৃত কম সময় ধরে জ্বরের পরই হঠাৎ ক্রিটিক্যাল ফেজে মোড় নিচ্ছে। র্যাশ বা গায়ে ব্যথার পরিবর্তে কাশি, পাতলা পায়খানা, বমির মতো নতুন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। দ্রুত এজিপিটি ও ক্রিয়েটিনিন বাড়তে থাকা, কারো কারো লাইপেজ বেড়ে যাচ্ছে। মাল্টি অর্গান ফেইলার বা বিভিন্ন অঙ্গে আঘাত হানা, যেমন কিডনি ফেইলার, যকৃতের সমস্যা, মায়োকার্ডিটি, বুক ও পেটে পানি জমার মতো জটিলতা নিয়ে এবার দেখা দিচ্ছে ডেঙ্গু জ্বর। এছাড়া অনেকে ডেঙ্গু হওয়া সত্ত্বেও রক্তে ডেঙ্গু অ্যান্টিজেন নেগেটিভ থেকে যাওয়ার মতো নতুন বিশেষত্ব নিয়ে দেখা দিচ্ছে এই ডেঙ্গু। তৃতীয় বা চতুর্থবারের মতো আক্রান্ত হওয়ার কারণেই তীব্রতা এবং মাত্রা অনেক বেশি। তাই এই সময়টায় জ্বর হলেই সতর্ক থাকুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত নয়, সচেতন হন। বেশিরভাগ ডেঙ্গু জ্বরই নিজে নিজে সেরে যায়। বিশ্রাম ও যথেষ্ট তরল ছাড়া এর কোনো চিকিৎসাই লাগে না। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নিন। জ্বর কমাতে প্যারাসিটামল খান, প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করুন। নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক একদমই গ্রহণ করবেন না। মনে রাখবেন, জ্বর সেরে ওঠার সময়টুকুতে বেশি সাবধান থাকতে হবে, কারণ এই সময়ই জটিলতাগুলো বেশি দেখা দিচ্ছে। তাই জ্বর কমার সঙ্গে সঙ্গে কাজে যোগ দিবেন না। বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপতে থাকুন। মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, দুর্বল লাগা রক্তচাপ কমে যাওয়ার লক্ষণ। মনে রাখবেন, পালস প্রেশার 20 এর নিচে মানে ডেঙ্গু শক সিন্ড্রোমের দিকে মোড় নিচ্ছে। প্লেটিলেট 100,000 নিচে নামলে বা হিমাটোট্রিক পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিন। 50,000 নিচে নামলে হাসপাতালে ভর্তি হন, কিন্তু হাসপাতালে ভর্তি হলে প্লেটিলেট দিতে হবে এমন কোনো কথা নেই। এ ধরনের ডেঙ্গুতে প্লাজমা লিকেজ হয় কিংবা প্লাজমা শিরার বাইরে বেরিয়ে আসে, তাই সতর্কতার সঙ্গে স্যালাইন ব্যবহার করতে হয়, এজন্যই হাসপাতালে ভর্তি হওয়া। এছাড়া অনেক বমি, শরীরের যে কোনো জায়গায় রক্তপাত, রক্তচাপ কমে গিয়ে দুর্বল অনুভব করা, প্রচণ্ড পেট ব্যথা, অতিরিক্ত অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ, হাত পা শিথিল হয়ে আসা, এই সমস্ত লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালে নিতে একদম দেরি করবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, আর সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আজ আমন্ত্রণ জানাচ্ছি সোমবারের বিশেষ আয়োজন চলনা ঘুরে আসি পর্বে। এ পর্বে আজ শোনাব নড়াইলের ঐতিহাসিক নলদী গাজীর দরগা ও গোয়াল বাথান জামে মসজিদ সম্পর্কে। পাণ্ডুলিপি লিখেছেন মোহাম্মদ মামুনুর রশিদ, আর পড়ে শোনাচ্ছেন সামিয়া আক্তার।

নবগঙ্গার শান্ত তীরে পুণ্যভূমির ঘ্রাণ, প্রাচীন দীঘির শীতল জলে জুড়ায় সবার প্রাণ। লালিটের ওই প্রাচীন মসজিদ, গাজীর দরগার স্মৃতি, লোহাগড়া বুকে ধরে আছে সম্প্রীতির শাশ্বত রীতি। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আমাদের আনন্দযাত্রায় আমরা সদরের সীমানা পেরিয়ে প্রবেশ করব নড়াইলের ঐতিহ্যবাহী জনপদ লোহাগড়া উপজেলায়। আজকের ভ্রমণে আমরা আপনাদের নিয়ে যাব রূপসী নবগঙ্গা নদীর অববাহিকায় গড়ে ওঠা আধ্যাত্মিক সাধনার প্রাচীন কেন্দ্র এবং গ্রামীণ লোক ঐতিহ্যের এক অপূর্ব মোহনায়। লোহাগড়া উপজেলার অন্যতম প্রাচীন ও সুপরিচিত একটি গ্রাম হল নলদী। নবগঙ্গা নদীর তীর ঘেঁষে থাকা এই গ্রামটি যুগ যুগ ধরে হিন্দু মুসলিম সম্প্রীতি এবং লোকজ ঐতিহ্যের এক অনন্য উদাহরণ হয়ে আছে। এই গ্রামেই রয়েছে সুপ্রাচীন নলদী গাজীর দরগা। ইতিহাস আর গ্রামের লোকশ্রুতি মিলেমিশে একাকার হয়ে আছে এই স্থানটিকে ঘিরে। সাধারণ মানুষের সেবায় নিবেদিত কোনো এক আধ্যাত্মিক সাধক বা গাজীর পুণ্যস্মৃতি বুকে নিয়ে দরগাটি আজও টিকে আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে নানা ধর্ম বর্ণের অসংখ্য মানুষ আত্মিক প্রশান্তির খোঁজে এখানে ছুটে আসেন। এই দরগার পাশেই রয়েছে সুবিশাল একটি প্রাচীন দীঘি। শতবর্ষী গাছপালায় ঘেরা দীঘির শান্ত জল পুরো এলাকার পরিবেশকে এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দেয়। শহুরে কোলাহল থেকে দূরে দীঘির পাড়ে বসলে নিসর্গের এক অন্যরকম রূপ চোখে পড়ে। শীতের শুরুতে বা বিশেষ উৎসবের দিনগুলোতে এই দীঘির পাড় এবং দরগা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায়। জারি সারি আর বাউলের সুরে তখন এখানকার বাতাস ভারী হয়ে ওঠে। নলদীর দরগা আর দীঘির শান্ত পরিবেশ দেখার পর খুব কাছেই থাকা গলবাথান গ্রাম থেকেও অনায়াসে ঘুরে আসা যায়। সেখানে রয়েছে স্থানীয় মানুষের অত্যন্ত শ্রদ্ধার একটি স্থান, গলবাথান জামে মসজিদ। সুদীর্ঘ কাল ধরে এলাকার মানুষের ধর্ম পালন ও সমাজ জীবনের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই উপাসনালয়টি। এই প্রাচীন স্থাপনাটি এ অঞ্চলের মানুষের গভীর ধর্মবোধ ও লোকজ ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহাসিক স্থানগুলোর খুব কাছেই বয়ে চলেছে রূপসী নবগঙ্গা নদী। দরগা আর প্রাচীন মসজিদ দেখার ফাঁকে বিকেলে নবগঙ্গার পাড়ে বসে নদীর বয়ে চলা আর গ্রামীণ জেলেদের জীবনযাত্রা দেখার অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও পূর্ণতা দেবে। পরন্ত বিকেলে নদীর জলে যখন সূর্যের আলো পড়ে, তখন লোহাগড়ার এই প্রকৃতিকে এক জীবন্ত জল রঙের ছবির মতো মনে হয়।

খুলনা থেকে যারা একদিনের ছুটিতে এই জায়গাগুলো দেখতে চান তাদের যাতায়াতের পথটিও বেশ সহজ। খুলনা থেকে সরাসরি বাসে বা ব্যক্তিগত গাড়িতে কালিয়া কিংবা নড়াইল সদর হয়ে খুব সহজেই লোহাগড়া পৌঁছানো যায়। লোহাগড়া সদরের চৌরাস্তা বা বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক বা ভ্যানে চড়ে পিসঢালা গ্রামীণ পথ ধরে নলদি দরগা এবং গোয়ালবাথান গ্রামে চলে যাওয়া যায়। পথের দুপাশের ফসলের মাঠ আর গ্রামীণ প্রকৃতি আপনার যাত্রার ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দেবে। নড়াইলের লোহাগড়া উপজেলার এই প্রাচীন জনপদগুলো যেন আমাদের শেকড়ের কথা বলে। সময় পেলে ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা এই লোহাগড়া থেকে ঘুরে আসতে পারেন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন সবার আগে বাংলাদেশ। রচনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
1: জলবায়ু পরিবর্তন একক কোনো দেশের নয়, বরং সমগ্র বিশ্বের সমস্যা হওয়ায় এর বিরূপ প্রভাব মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে তৃণমূলের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 8ই অক্টোবর রাজধানীর একটি হোটেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ BCDP নলেজ কনফারেন্স 2026 একটি অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এ ধরনের সেমিনার ও নীতি নির্ধারণী আলোচনা কেবল সম্মেলন কক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ না রেখে পরিবেশ দূষণ, পানি সম্পদ রক্ষা ও জলবায়ুর মতো জরুরি বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে হবে। বক্তব্যে প্রতিমন্ত্রী নিরাপদ পানি ও পরিবেশ সচেতনতা প্রসঙ্গে প্রশ্ন তোলেন যে প্রতিদিন সকালে কতজন নাগরিক বিশুদ্ধ পানি পান করে দিন শুরু করতে পারছেন এবং জলবায়ুর অভিঘাত সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কতটা স্পষ্ট। তিনি জানান, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে সরকার এখন ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রকৃতি নির্ভর সমাধান বা নেচার বেসড সলিউশনসকে বেশি প্রাধান্য দিচ্ছে। নদী ভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় রোধে প্রচলিত জিও ব্যাগ ও ব্লকের পাশাপাশি স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাপকভাবে বিন্যাঘাস ব্যবহারের মতো টেকসই উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সম্পদ ব্যবস্থাপনায় নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, জলবদ্ধতা নিরসন এবং কৃষি ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে ইতিমধ্যে প্রায় 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখননের বড় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি স্পষ্ট করেন, যে কোনো পরিকল্পনা শুধু কাগজে কলমে রাখলে চলবে না, তা মাঠ পর্যায়ে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, বিশেষজ্ঞ গবেষক, বেসরকারি খাত এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ক্লাইমেট রিস্ক অ্যান্ড অ্যাডাপটিভ ম্যানেজমেন্ট শীর্ষক এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের IWFM এর অধ্যাপক ডক্টর AKM সাইফুল ইসলাম। সমাপনী দিনে জলবায়ু ঝুঁকি, সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনা, উপকূলীয় লবণাক্ততা মোকাবেলা ও ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, BIWTA, CEGIS, বিশ্বব্যাংক ও নেদারল্যান্ডস দূতাবাসের বিশেষজ্ঞরা অংশ নেন। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ মূল মন্ত্রকে ধারণ করে একটি নিরাপদ, জলবায়ু সহনশীল ও সমৃদ্ধ দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা।
0: যে সত্যদৃষ্টির জন্য মানুষ যুগে যুগে সাধনা করেছে, সেই সত্যদৃষ্টি আমরা দেখি রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রান্তিকে চলে এসেছি আমরা, শোনাব একটি রবীন্দ্রসঙ্গীত, রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীতটি শুনতে শুনতে আজকের মতো ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাতের ভুবন থেকে নিতে হচ্ছে বিদায়। তবে যাবার আগে বলে যাই, সকলে অনেক বেশি সচেতন থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনার প্রিয় মানুষদের প্রতি খেয়াল রাখবেন আগের থেকে একটু বেশি। সকলে মিলেই ভালো থাকবো সেই প্রত্যাশায়
1: শুভ সকাল। ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় ছিলেন কিশোর বারুই ও ফাহমিদা নাহিনুল্লাহ, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফরোজা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সেই বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে চীন, জাপান, আসিয়ান, জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধান খুঁজছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয় পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয় বাংলাদেশ ও সৌদি আরবকারী 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আগামীকাল বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 13 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 24 জন বাংলাদেশী রয়েছেন। আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। সৌদি আরবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত ও অপর 11 জন আহত হয়েছেন। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টের আজ চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস 6 উইকেটে 223 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।
2: পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কবিতাটি নিশ্চয়ই আমরা সবাই পড়েছি, রচয়িতা কামিনী রায়। আজ 12ই অক্টোবর। শ্রোতা বন্ধুরা, 1864 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনে আপনার সাথে রয়েছি আমি কিশোর,
1: এবং আমি ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা।
2: প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল, এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। কথা গান আড্ডায় কাটাবো পুরোটা সময়। সেই সাথে সাথে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি ফোন করে আপনার অনুরোধের কথা আজকে জানাতে চান, তাহলে অবশ্যই ফোন করতে হবে
1: 0197412 1970 এই নম্বরটিতে।
2: ঠিক তাই। আর যদি লিখতে চান চিঠি, তাহলে অবশ্যই ঠিকানা
1: রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়।
2: একদম তাই। তো প্রথমে কি চিঠি তুলে নেবে?
1: হলুদ খাম দেখতে পাচ্ছি, এবং দেখতে পেয়ে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে।
2: হলুদ খাম, হলুদ পোস্টকার্ড, এটা অন্যরকম অনুভূতি সবসময়। চলো,
1: কাশিম সর্দার উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে আমাদের কাছে অনেক ব্যস্ততার মাঝে একটি চিঠি লিখেছেন। তিনি লিখেছেন যে তার হাতে লেখা একটু খারাপ হতে পারে এই ব্যস্ততার কারণে। সমস্যা নেই, আমরা আপনার গানের অনুরোধটি শুনতে পারলেই কিন্তু হচ্ছে। তিনি শুনতে চেয়েছেন সুন্দরী বধূ, এ ছায়াছবি থেকে কনকচাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে বড় কষ্টে পাওয়া এই শিরোনামে গান।
2: চমৎকার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আগামীতেও চিঠি পাবো সেই প্রত্যাশা থাকছে। চলুন আপনার পছন্দ করা গান দিয়ে আজকের রূপালীর আয়োজন শুরু করা যাক।

এবারে আবারও আপনাদের পছন্দ করা গান ঝিনুক মালা বাণীচিত্র থেকে। রেজাউল, আপনি বালিয়াতালার বন্ধু, গান শুনতে অনুরোধ করেছিলেন, নিশ্চয়ই সাথে রয়েছেন। চলুন শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: প্রিয় শ্রোতা, আপনার রূপালী আয়োজনে আপনাদের পছন্দ করা ছায়াছবির গানগুলো শুনছেন। আবারও শোনাব গান। লুৎফর জোয়ার আপনার দীঘলহাট বাংশা থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন গুন্ডা পুলিশ ছায়াছবি থেকে রিজিয়া পারভিন ও আগুনের কণ্ঠে গান শুনবার জন্য। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন গান। এই গানটির পরে আমরা আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে। প্রস্তুতি নিতে থাকুন গান শুনতে শুনতে।

0: কথা দিয়েছিলাম যে এই গানটির ব্যাপারে ফিরে আসবো আপনার সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য, তো নিশ্চয়ই আপনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন ও প্রান্তে কোন বন্ধু?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি খোকন চন্দ্র, রাজনৈতিক বলছি।
0: হ্যাঁ দাদা বলুন।
1: আমাকে শোনাবেন দাদা?
0: হুম,
1: মায়ের আছে দেশকে স্বামী।
0: আচ্ছা,
1: এই ছবিতে একটি গান শোনাবেন, ভালো থাকবেন।
0: আচ্ছা, আপনি ভালো থাকবেন, ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে যুক্ত হলেন?
2: হ্যালো,
0: হ্যালো,
2: শুভ সকাল।
0: শুভ সকাল।
2: রেগুলার জুলি খোকন লুৎফার এদের গান প্রতিদিনই থাকে, আর অন্য কোনো গান থাকে না।
0: আপনি সংযোগ পেয়ে অভিযোগ করবেন, অভিযোগ থাকলে চিঠি লিখবেন অবশ্যই। দাদা কে বলছেন, কোথা থেকে অনুরোধটি করবেন?
2: গান শোনাবেন
0: আপনি নিশ্চয়ই ভালো জানবেন। সংযোগ আপনাদের তো কম পাওয়া হয় বলে মনে হয় না। প্রকাশ বিশ্বাস নামটা তো আমাদের অতি পরিচিত এবং সবসময়ের নিয়মিত শ্রোতা। আপনি এভাবে কেন বললেন আসলে বোধগম্য নয়। সবসময় সাথে থাকবেন, ধন্যবাদ।
3: হ্যালো,
4: ওয়ালাইকুম
3: আসসালাম।
4: শুভ সকাল ভাই, আপু ভালো আছেন?
3: জি শুভ সকাল, কে বলছেন কোথা থেকে? বলুন।
4: আপু আমাকে গান শোনাবেন, এখনো সময়, এখনো সময়। ছায়াছবি থেকে পুলক ঘোষের কন্ঠের গানের কথা আমি রাত দেখা হইলাম না, খবরই পাইলাম না।
0: এখনই সময়, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ জুয়েল ভাই, সাথে থাকবেন, আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। কে যুক্ত হলেন?
5: নমস্কার।
0: নমস্কার,
5: আমি জ্ঞানন্দ খান বলছি, ফতেপুর থেকে।
0: হ্যাঁ
5: দাদা, সবাই ভালো আছেন তো?
0: হ্যাঁ আমরা দুজনে ভালো আছি, আপনি?
5: আশীর্বাদ করি। আচ্ছা যাই হোক,
0: অবশ্যই আপনিও ভালো থাকবেন এবং আপনারা সবাই মিলে ভালো থাকবেন, সেই প্রত্যাশা থাকবে। কে যুক্ত হচ্ছেন এবারে আমাদের সাথে? 0197421917 নম্বরটিতে তার সাথে কথা বলবো। আর এই মুহূর্তে যে কথাটি আপনাকে জানিয়ে রাখবো, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঠান্ডা কাশি জ্বর স্বাভাবিকভাবেই হতে পারে, গলা ব্যথা থাকতে পারে, আতঙ্কিত হবেন না। যদি দেখেন যে হ্যাঁ জ্বরের তীব্রতা অনেক বেশি, কাশির পরিমাণ অনেক বেশি, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। নিজে নিজে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করা থেকে একদম বিরত থাকতে হবে, ঠিক আছে? কে রয়েছেন এবারে?
3: হ্যালো,
6: ওয়ালাইকুম
3: আসসালাম।
6: আপনি ভালো আছেন?
3: জি আমরা সকলেই ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন?
6: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়ামারা থেকে আপু।
3: জি বলুন।
6: ছায়াছবির নাম চরম আঘাত। চরম আঘাত ছায়াছবি থেকে মিতালি মুখার্জি ও কুমার শানুর কণ্ঠে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, অবশ্যই গানটি শোনাবেন।
3: আচ্ছা
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদের বন্ধু বুলবুল আহমেদ। কে রয়েছেন এবারে? হ্যালো,
7: হ্যালো,
0: হ্যালো,
7: আদাব কিশোর দাদা।
0: জি আদাব, ভালো আছেন দাদা?
7: দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমরা।
7: আমি মিলন বাবু, বয়রা বাজার।
0: হ্যাঁ বলুন
7: দাদা। আমাকে গান শুনাবেন, সবির নাম কসিম কুসুমকলি।
0: কুসুমকলি, মোবাইল ফোনের মাধ্যমে। অনেক ধন্যবাদ মিলন দাদা, সাথে থাকবেন, গান শুনিয়ে দেব।
3: হ্যালো,
8: নমস্কার দাদা।
3: আদাব, কে বলছেন?
8: রায়ের মল খুলনা থেকে সুবল বিশ্বাস বলছিলাম।
3: জি বলুন।
8: আমাকে গান শোনাবেন, সুখের স্বপ্ন ছায়াছবি থেকে, এন্দ্রকিশোর রুনা লায়লার কণ্ঠে, জলসাথী আরো দূরে, এই শিরোনামের গানটি শোনাবেন।
3: আচ্ছা
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ সুফল দাদার সাথে থাকবেন, নিশ্চয়ই আপনার পছন্দ করা গান নিয়ে হাজির হওয়ার চেষ্টা থাকবে আমাদের। এবারে কে যুক্ত হচ্ছেন তার সাথে কথা বলে নেব।
9: আদাব কিশোর দা, ভালো আছেন আপনি?
0: জি আদাব, কেমন আছেন আপনি?
9: ভালো আছি, খুব আড়াইশো বেটার তো চলি আইছি, তো যাই হোক আফজাল মোল্লা দেওতলা বটিয়াঘাটা থেকে বলতেছি, 250 মিটার থেকে আসার পরে একটা গান প্রচার হয়নি, তার জন্য আমি দুঃখিত না। যাই হোক, এখন যে গানটা শোনাবেন, ছবির নাম দেলদার আলী, ছবির নাম দেলদার আলী, শিল্পীও দেলদার আলী, দেলদার আলী আমার নাম, খেজা খান আমার কাম, আর আপনার ভালো থাকবেন, পুজো উদযাপন করবেন ঠিক মতো।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আফজাল ভাই সাথে থাকবেন নিশ্চয়ই, আপনি 250 বেড অর্থাৎ খুলনা যে মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে বা আপনার পরিবারে কেউ হয়তো ছিলেন, তার জন্য হয়তো আপনি সেখানে অবস্থান করেছিলেন, এখন সুস্থ হয়ে ফিরে গিয়েছেন বা আপনার প্রিয়জন হয়তো সুস্থ হয়ে গিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে সবসময় থাকবেন বেতারের সাথে। কে রয়েছেন?
10: দাদা নমস্কার।
0: নমস্কার
10: দাদা, কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: আচ্ছা বলুন দাদা। ঠিক আছে অবশ্যই, আর রেডিও যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনি মোবাইলের FM অপশন থেকেও আমাদেরকে শুনতে পারেন। সাথে থাকবেন, আরেকটি ফোন নিয়ে আমরা ফিরব গানে। কে রয়েছেন?
3: হ্যালো,
11: আমি
3: সকলে ভালো আছি বন্ধু, কে বলছেন কোথা থেকে?
11: রায়মহল থেকে নিত্যানন্দ বলছি।
3: জি বলুন দাদা।
11: পুরামন ছবির নাম হলো পুরামন, জল জল জোনাকি দিয়ে যায় আলো।
3: আচ্ছা ঠিক আছে,
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আর আপনার এই ফোন কলটির মধ্য দিয়ে এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আগামী সময় আবারও কথা হয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। দীপঙ্কর, আপনার রেডিও সেটটি নষ্ট হয়েছে বলে একটু আগে জানালেন, কিন্তু আপনার যে গান এখন প্রচার হবে শুনতে পারছেন কি? চলুন, নন্দন প্রতাপ খুলনার বন্ধু দীপঙ্করের অনুরোধে এবারে হঠাৎ বৃষ্টি বাণীচিত্র থেকে গান শোনাই নচিকেতার কণ্ঠে।

রয়েছেন আপনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সবচেয়ে ছবির গান নিয়ে সাজার অনুষ্ঠান রূপালি। আর রূপালির আয়োজনে এবারে আপনাকে শোনাব জীবন চাবি। বাণীচিত্র থেকে গান ডলি সায়ন্তনী এবং খালিদ হাসান মিলুর কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিজন গমস্তা, আপনি বরগুনার বন্ধু।

0: এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ করছি রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় জানাই শুভ সকাল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ সকাল 10টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

0: অতিথি হিসেবে উপস্থিত থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করা শুরু হচ্ছে।
1: আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার এজেড এম জাহিদ। শ্রোতা বন্ধুরা, লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা ও নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহের মতো নেতিবাচক বিষয়গুলোর বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যা দিবস পালন করা হয়। আজকের কন্যা শিশুই আগামী নারী, দেশের সুযোগ্য নাগরিক, তাই বাংলাদেশ ও সারা বিশ্বের কন্যা শিশুদের সামগ্রিক বিকাশে সম অধিকার ও সম সুযোগ নিশ্চিত, যথাযথ বিনিয়োগ এবং প্রচলিত আইন নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং যুগোপযোগী সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করছে। আমরা আজকের এই সম্প্রচারের শুরুতে গভীর কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের কন্যা শিশু এবং নারী সমাজের সার্বিক সুরক্ষায় ও উন্নয়নে যুগান্তকারী এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি সমাজ থেকে বৈষম্য দূর করে কন্যা শিশুদের দক্ষ মানব সম্পদ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। নারীদের স্বার্থ সংরক্ষণ এবং কন্যা শিশুদের লালন পালন ও সুরক্ষায় রাষ্ট্রীয় সর্বোচ্চ মনোযোগ দিতে 1978 সালের 11 ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম পৃথক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, শিশু একাডেমি, শিশু পার্ক এবং প্রবর্তন করেন জাতীয় শিশু পুরস্কার ও নতুন কুড়ি, যেখানে ছেলে শিশুদের পাশাপাশি কন্যা শিশুরাও অংশগ্রহণ করছে। কন্যা শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল ও স্বাবলম্বী করতে 1976 সালের 8ই মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবার পুলিশ বাহিনীতে এবং পরবর্তীতে বাংলাদেশ আনসার বাহিনীতে নারী সদস্য নিয়োগের ব্যবস্থা করেন। তাঁর গড়ে তোলা এ শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কন্যা শিশুদের জন্য মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা উপবৃত্তি চালু করেন জানান। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি এই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়েছেন। জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চে উঠছেন এবং তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। এবারে জাতির সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ছোট্ট পাখির কিচির মিচির রঙিন সকাল এলো, আজকে সময় ঐক্যতানের আওয়াজ কণ্ঠে তোলো। সম্মানিত সুধী, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026-এর আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই।
1: আমরা কন্যা শিশু সকল বাধা পেরিয়ে এই মহাবিশ্বকে জয় করতে চাই, এই প্রত্যাশাকে সামনে রেখে আমি অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
0: প্রিয় সুধী, 1986 থেকে 1995 সালের মধ্যে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে কন্যা শিশুর অধিকার রক্ষা ও বৈষম্য দূর করার উপর জোর দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 1990 সালকে সার্ক কন্যা শিশু বর্ষ এবং 1990 সাল থেকে 1999 সালকে সার্ক কন্যা শিশু দশক ঘোষণা করা হয়।
1: সেই ধারাবাহিকতায় 2000 সালে 3 সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে 30 সেপ্টেম্বরকে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2001 সাল থেকে এটি নিয়মিত উদযাপিত হয়ে আসছে।
0: সমাজের প্রতিটি স্তরে কন্যা শিশুর সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে এই দিবসের গুরুত্ব অপরিসীম।
1: প্রিয় সুধী, এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশপ্রেম ও সংগ্রামের অবিস্মরণীয় মহাকাব্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
0: বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। গণতন্ত্র মুক্তির আন্দোলন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
1: আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিকে আলোকিত ও মহিমান্বিত করে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP।
0: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন MP। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিমা রহমান MP।
1: সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগম, জনাব প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং মিস শাহিন আক্তার ডলি, সহসভাপতি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম।
0: মঞ্চে আরও উপস্থিত আছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মিস শায়লা শারমিন জামান মহোদয়। আরও উপস্থিত আছে আমাদের দুজন বন্ধু কন্যা শিশু বক্তা সামিহা জাহান সারা এবং সারিতা ইবনাত।
1: আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টা প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সম্মানিত একাডেমিশিয়ান, সুশীল সমাজের অতিথিবর্গ, উপস্থিত শিশু ও সম্মানিত অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মেহজাবিন মাহফুজ জামিসা
0: এবং আমি রূপসঞ্চারী চর্যা। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপনা করছেন সুপমা সাইফা এবং বেগম বদরুন্নাহার তমা।
1: অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী জনাব রাহাতারা বেগম। প্রিয় সুধী, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
0: প্রিয় সুধী, এখন পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। তিলাওয়াত করছে বন্ধু মারজুকা ইসলাম মুনতাহা।
2: আসসালামু আলাইকুম।

0: জন্য কন্যা সন্তান নির্ধারণ করে। তিনি পবিত্র ও মহিমান্বিত, আর নিজেদের জন্য তাই স্থির করে যা তারা কামনা করে, অর্থাৎ পুত্র সন্তান। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে যে সুসংবাদ দেয়া হয়েছে তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে, হীনতা স্বীকার করে, কি তাকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না নিকৃষ্ট। আসসালামু আলাইকুম।
1: এবারে পবিত্র শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ করছে বধু ধৃতি রায়।
2: নমস্কার। ওম তসত ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতা জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। শ্রী ভগবান উবাচ।

0: अधुनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अर्थात पृथ्वीते जखन धर्मे ग्लानि हय एवं अधर्म बेड़े जाए तखनि आमि निजेके सृष्टि करि। साधुदेर परित्राण, दुष्कृतिकारीदेर विनाश एवं धर्म संस्थापनेर जन्य आमि जुगे जुगे अवतीर्ण हई। ओम शांति, ओम शांति, ओम शांति।
1: প্রিয় সুধি, এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছে বন্ধু অ্যাঞ্জেলিকা বারোই।
2: ক্রুশের চিহ্ন পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমি পবিত্র বাইবেল থেকে মথি লিখিত মঙ্গল সমাচার 18:1-5 পদ পর্যন্ত পাঠ করছি। শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যদি কেউ আমারই জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। এই হলো প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
1: এই পর্বে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছে নৈরিতা বড়ুয়া।
3: নমোবোধায়।

0: ତମାଂ ସବେ ସତ୍ତା ସୁଖିତ ହୁଅନ୍ତୁ ଦୁଃଖ ମୁଛନ୍ତୁ ଅର୍ଥାତ୍ ଆମେ ଭଗବାନ ଅରହତ ସମ୍ମୁଖ ସମ୍ବୁଦ୍ଧକେ ବନ୍ଦନା କରୁଛି ଆମେ ବୁଦ୍ଧକେ ସ୍ମରଣ କରୁଛି ধর্মকে স্মরণ করছি সংঘকে স্মরণ করছি দান করা মানুষের সেবা করা সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করাই উত্তম মঙ্গল জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ মুক্ত হোক সাধু সাধু সাধু
1: ফুল ফুটেছে ডালে ডালে হাসছে ভুবন গানে কন্যা শিশু মুক্ত ডানায় উর্ব সবুজ প্রাণে নেই কোনো বৈষম্য করি সাম্যের গান সাধা জ্ঞানের আলোয় গর্ব জীবন পেরিয়ে সকল বাধা সম্মানিত সুধী এবার স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মিস শায়লা শারমিন জামানকে।

0: Bismillahirrahmanirrahim. আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সভাপতি মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথিবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সম্মানিত অতিথিবৃন্দ, সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সহসভাপতি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, কান্ট্রি ডিরেক্টর দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং দুজন শিশু বক্তা, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে আগত সম্মানিত সচিববৃন্দ ও এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত সুধীজন এবং উপস্থিত শিশুরা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সকলকে জানাই আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, 2026 সালে কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী 2026 সালে এই দিবসে সবচেয়ে জরুরি বিষয়টির দিকেই আলোকপাত করা হয়েছে, বাল্যবিবাহ। ইউনিসেফের তথ্য বলছে বর্তমানে বিশ্বে প্রায় 65 কোটি নারী 18 বছর বয়সের আগেই বাল্যবিবাহের শিকার হচ্ছেন। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2025 অনুযায়ী বাংলাদেশে 18 বছরের নিচে বাল্যবিবাহের হার 47.2%। এবছরের প্রতিপাদ্যের মাধ্যমে তাই আহ্বান জানানো হয়েছে 18 বছরের আগে বিয়ে নয়। প্রিয় সুধী, বাল্যবিবাহ কিংবা শিশু বিবাহ আমাদের কন্যা শিশুদের সম্ভাবনার পথে একটি বড় বাধা। বাংলাদেশে কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পুষ্টি, আইনি সহায়তা, ন্যায়সঙ্গত অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ এবং বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় সুধী, কন্যা শিশু পরিবারের বোঝা নয়, তারা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের অপার সম্ভাবনা। তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারা রাষ্ট্রের সম্পদে পরিণত হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য মহামান্য প্রধান অতিথি, মাননীয় সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সানুগ্রহ উপস্থিতি ও সদয় দিক নির্দেশনা আমাদের কন্যা শিশুদের উজ্জীবিত করবে এবং দিবসের প্রতিপাদ্যকে ধারণ করে জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। আবারও কন্যা শিশু দিবসে সকল কন্যা শিশুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। কন্যা শিশুদের অধিকার ও এগিয়ে চলার সংগ্রাম নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র এখন প্রদর্শিত হবে। প্রিয় সুধী, প্রদর্শিত হচ্ছে প্রামাণ্যচিত্র।
2: প্রতিটি কন্যা শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নেয় একটি স্বপ্ন, তার চোখে থাকে পৃথিবী, ডাক্তার, শিক্ষক বা নিজের মতো করে বাঁচার স্বপ্ন। সুখের সময়েও ঝড় ওঠে, লন্ডভন্ড করে দিয়ে যায় দুরন্ত শৈশব, মুছে দিতে চায় প্রতিভার বৈভব। কন্যা শিশুর চলার পথ সব সময় মসৃণ নয়, দারিদ্র, বাল্যবিবাহ, শিশুশ্রম, সহিংসতা, যৌন হয়রানি তার স্বপ্নকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। একটি কন্যা শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেলে শুধু তার ভবিষ্যৎ থেমে যায় না, থেমে যায় তার অগ্রযাত্রা, থেমে যায় সমাজ ও দেশের অপার সম্ভাবনা। বাল্যবিবাহ একটি সামাজিক ক্ষত, একে রুখতে হবে, করতে হবে প্রতিহত। এক সমীক্ষায় দেখা গেছে দেশে 18 বছরের কম বয়সী মেয়েদের মধ্যে 47.2% বিয়ে হয়ে যায়। এই পরিস্থিতি ঠেকাতে সতর্ক হতে হবে, দৃঢ় হতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। অল্প বয়সে মা হলে মা ও শিশু দুজনেরই স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। 18 বছরের কম বয়সী মায়েদের নানা জটিলতায় পড়ার আশঙ্কা বেশি। অকাল মাতৃত্ব ডেকে আনতে পারে গুরুতর বিপদ। আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর। মেয়ে পড়ালেখা করলে শুধু তার ভবিষ্যৎই বদলাবে না, লাভবান হবে পুরো পরিবার। তাই সবার আগে দরকার শিক্ষা। একমাত্র প্রকৃত শিক্ষাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে, কন্যা শিশুদের ভবিষ্যৎ আলোকিত করতে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাল্যবিবাহ রোধে নারী শিক্ষা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি, যৌতুক প্রথা নিরুৎসাহিতকরণ এবং উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেছিলেন।
3: প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে।
2: নারী অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব বিষয় একই গঠন করেন বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন। 1978 সালে তিনি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, যা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর হিসেবে পুনর্গঠিত হয়। মহাকালের মহাকাব্য। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানতেন, বাংলাদেশের সব কন্যাকে শিক্ষিত করতে না পারলে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। তিনি 1994 সালের জানুয়ারি থেকে দেশব্যাপী মাধ্যমিক স্তরের কন্যা শিশুদের জন্য প্রথমবারের মতো উপবৃত্তি কর্মসূচি চালু করেন।
4: শিশু এবং মা, এই দুটির উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। তাদেরকে শিক্ষিত করা এবং শিশুর যত্ন, তাদেরকে যে ছোটবেলায় বিশেষ করে এই যে টিকাদান, সেগুলির উপর আমরা সামাজিক, আমরা আমাদের যেখানে সভা সমাবেশ হচ্ছে সেখানে আমরা এগুলো কথা বলছি, সামাজিক আন্দোলনে আমরা এটা রূপান্তরিত করেছি।
2: কন্যা শিশু যাতে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে না পড়ে, সেজন্য প্রথমবারের মতো চালু করেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, ক্যাশ ফর এডুকেশনের মতো উদ্ভাবনী উদ্যোগ।
5: দেশের আর্থ সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন। নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে।
2: বাল্যবিবাহ বন্ধে আইন আছে, রাষ্ট্রের অঙ্গীকারও আছে, কিন্তু আইন তখনই কার্যকর হয় যখন সবার সম্মিলিত প্রচেষ্টায় তার প্রয়োগ নিশ্চিত করা যায়। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রতিবেশী ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আপনার চোখের সামনে কি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে ঠিক হচ্ছে? চুপ করে থাকবেন না, সচেতন নাগরিক হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ করুন, কন্যার পাশে দাঁড়ান। আশপাশে বাল্যবিবাহের খবর পেলে দ্রুত 109 বা 999 নম্বরে জানান। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।
1: দেখলেন প্রামাণ্যচিত্র, ধন্যবাদ। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়, এই স্লোগানকে সামনে রেখে আমাদের বন্ধুরা কি ভাবছে তা শোনার সময় এসেছে। আমাদের মাঝ থেকে দুজন কন্যা শিশু বন্ধু তাদের অনুভূতি প্রকাশ করবে। সম্মানিত সুধী প্রথমে অনুভূতি প্রকাশ করবে বন্ধু সামিহা জাহান সারা।
6: আসসালামু আলাইকুম, আমি সামিহা জাহান সারা, প্রতিনিধিত্ব করছি রুম টু রিড বাংলাদেশের হয়ে এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সদস্য। শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ, সভাপতি অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, MP মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও উপস্থিত সুধি সবাইকে। এবারে জাতীয় কন্যা শিশু দিবস 2026-এর প্রতিপাদ্য, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়। এই প্রতিপাদ্যটি আমার কাছে শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের স্বপ্ন, অধিকার এবং ভবিষ্যতের কথা বলে। আমরা অনেক সময় শুনি
7: মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও, কিংবা মেয়েদের এত পড়িয়ে কি লাভ। অথচ আমরা শুনতে চাই মেয়ে বড় হচ্ছে, তার উচ্চশিক্ষার কথা ভাবো। আজকের মেয়েটি যখন শিক্ষিত ও স্বাবলম্বী হবে, তখন তার নিজের, পরিবার, সমাজ ও দেশের লাভ হবে। আমি পড়তে চাই, সুস্বাস্থ্য নিয়ে বড় হয়ে উঠতে চাই, বৈষম্য নির্যাতন মুক্ত জীবন চাই, আমার জীবনের নিরাপত্তা চাই, চাই রাষ্ট্রের সুনাগরিক হতে। আমি শুধু মেয়ে নয়, মানুষ হয়ে হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চাই, আমার সম্ভাবনা দিয়ে শুধু দেশ নয় বিশ্ব জয় করতে চাই। আজ আমি শুধু নিজের জন্য কথা বলছি না, আমি কথা বলছি সেই মেয়েটির হয়েও যে এখনো চুপ করে আছে, যে স্কুলে যেতে চায় কিন্তু শিশু বিয়ের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, যে মনে মনে প্রশ্ন করে আমার কথা কি কেউ শুনবে। আমরা চাই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র আমাদের কথা শুনবে, আমাদের মতামত, পছন্দ অপছন্দ সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। শিশু বিয়ে আমাদের শৈশব থামিয়ে দেয়, অনেক সময় পড়াশোনা থামিয়ে দেয়, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমিয়ে দেয়। তাই আমাদের সমাজে এখন এই প্রশ্নগুলো ধ্বনিত হওয়া উচিত। একজন মেয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়াবে, সে কিভাবে নিরাপদ থাকবে। প্রতিটি মেয়ের মধ্যে নেতৃত্বের সম্ভাবনা আছে। আমার বিশ্বাস জীবন দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আশা করি আমার বিশ্বাসের সারথি হবেন আপনারাও। পরিবর্তন সম্ভব। যখন একটি মেয়ে স্কুলে থাকে তখন সে শুধু একটি শ্রেণীতে পড়ে না, সে নিজের ভবিষ্যৎ তৈরি করতে শেখে। যখন একটি মেয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় তখন সে শুধু নিজের জীবন নয়, তার পরিবার, সমাজ এবং দেশকেও এগিয়ে নিতে পারে। আমি তাদেরই একজন। আসুন সবাই অঙ্গীকার করি, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। আমার রাষ্ট্রের কাছে আমি সেই প্রতিশ্রুতি চাই যেখানে নির্দ্বিধায় বলতে পারি, আমার শৈশব আমার অধিকার, আমার শিক্ষা আমার অধিকার, আমার স্বপ্ন আমার অধিকার, আর আমার ভবিষ্যৎও আমার অধিকার। উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য শেষ করছি আমি সামিহা জাহান সারা।
1: ধন্যবাদ বন্ধু। প্রিয় সুধী, এবারে অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধু সারিতা ইবনাতকে।

0: মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে একজন শিক্ষার্থী হিসেবে কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। বাংলাদেশের নারী শিক্ষার ইতিহাসের দিকে তাকালে আমরা একটা অসাধারণ পরিবর্তনের গল্প দেখতে পাই। বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগীদের বিভিন্ন উদ্যোগ নারী শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম FSSAP। 1990 দশকের শুরুতে চালু হওয়া এই কর্মসূচির আওতায় মেয়েদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয়ের সহায়তা দেওয়া হতো। নিয়মিত স্কুলে উপস্থিত থাকা, পরীক্ষায় নির্দিষ্ট মান বজায় রাখা এবং নির্দিষ্ট বয়সের আগে বিয়ে না করার মতো শর্তও এখানে ছিল। এক সময়ে যে পরিবার ভাবত মেয়েকে এত পড়াশোনা করিয়ে কি হবে, সেই পরিবারই ধীরে ধীরে বুঝতে শুরু করলো একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবনই পরিবর্তন করে না, সে একটি পরিবার, একটি প্রজন্ম এবং শেষ পর্যন্ত একটি সমাজকে পরিবর্তন করতে পারে। আজ বাংলাদেশের মেয়েরা শুধু স্কুলের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, প্রশাসক, উদ্যোক্তা, সাংবাদিক এবং বিভিন্ন পেশায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তারা দেশের অর্থনীতি ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মেয়েদের শিক্ষার অগ্রগতি হলেও অনেক মেয়েই এখনো দারিদ্র, বাল্যবিবাহ, পারিবারিক দায়িত্ব, নিরাপত্তাহীনতা এবং সামাজিক বৈষম্যের কারণে শিক্ষা থেকে ঝরে পড়ছে। তাই আমাদের এখন শুধু মেয়েদের স্কুলে পাঠাতে হবে এই লক্ষ্যেই থেমে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য হতে হবে প্রতিটি মেয়ের শিক্ষা, প্রতিটি মেয়ের নিরাপত্তা, প্রতিটি মেয়ের মর্যাদা, প্রতিটি মেয়ের স্বপ্ন এবং প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার। মেয়েদের শিক্ষিত করা মানে আমার বাংলাদেশকে শিক্ষিত করা, আর প্রতিটি মেয়ের স্বপ্নকে সম্মান করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে সম্মান করা। ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ বন্ধু। বাংলাদেশকে কন্যা শিশু দিবসের ক্ষেত্রে একটি পায়োনিয়ার কান্ট্রি হিসেবে গড়ে তুলতে এবং সমাজ থেকে বৈষম্য ও কুসংস্কার দূর করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। এ পর্যায়ে ফোরামের পক্ষ থেকে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব প্রশান্ত ত্রিপুরাকে।
2: মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী এবং আজকে এখানে উপস্থিত শিশু শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। বাংলাদেশ জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের রাওয়াজ চালু হয়েছিল খুব বেশি দিন হয়নি, দুই যুগ। তো এই রেওয়াজ চালু তথা জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠনের ক্ষেত্রে শুরু থেকেই দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। দ্য হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে এবং তাদের বিভিন্ন কর্মসূচিতে প্রমাণ পেয়েছে ক্ষুধা ও দারিদ্র দূর করার একক সর্বোত্তম পন্থা হল কন্যা শিশু ও নারীর ক্ষমতায়নে বিনিয়োগ করা। এই বিশ্বাসের ভিত্তিতেই জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের গঠনের পর থেকে অদ্যাবধি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এটির সেক্রেটারিয়েট হিসেবে কাজ করে এসেছে নিষ্ঠার সাথে। বলা বাহুল্য, বাংলাদেশে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠার কাজ এককভাবে কোনো সংগঠন বা সরকার করতে পারে না, তবে এই কাজে সবাই মিলে বিভিন্ন পর্যায়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিক পরিসরে এবং রাষ্ট্রীয়ভাবে নিরলসভাবে নিয়োজিত থাকলে নিশ্চয়ই কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সাফল্য আসবে, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রগতি অর্জন করব। তো আজকের আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের এই অনুষ্ঠানে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ জনাব প্রশান্ত ত্রিপুরা।
3: প্রিয় সুধি, এবারে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি জনাব শাহিন আক্তার ডলিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আনন্দময় আয়োজনে সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় মঞ্চে উপস্থিত আমাদের অনুপ্রেরণা আজকের অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি বৃন্দ জনাব সেলিমা রহমান MP সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মিস ফারজানা শারমিন, মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়, মঞ্চে উপবিষ্ট সচিব ডক্টর রওশনারা বেগম, মহাপরিচালক মিস সাইলা শারমিন জামান, আমার সহকর্মীবৃন্দ, সুধীমিন মণ্ডলী এবং সামনে বসে থাকা প্রিয় প্রাণচঞ্চল আমাদের কন্যা শিশুরা। প্রথমেই আমি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে আপনাদের মাঝে সশরীরে উপস্থিত হয়ে কন্যা শিশুদের স্বপ্নকে উৎসাহিত করার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, আয়োজক কর্তৃপক্ষ এবং সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠায় এমন একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। উপস্থিত সুধী, আজকের দিবসের প্রতিপাদ্যটি আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়, সেটি হলো শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। এটি কেবল একটি স্লোগান নয়, এটি বাংলাদেশের প্রতিটি কন্যা শিশুর বেঁচে থাকার অধিকার, তবে তার আত্মমর্যাদা এবং তার সম্ভাবনা যে এক তার অদম্য একটি অঙ্গীকার। 4 দশকেরও বেশি সময় ধরে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন এবং কন্যা শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, একটি কন্যা শিশু যখন উপযুক্ত পরিবেশে পুষ্টি, শিক্ষা এবং ভালোবাসা পায়, তখন সে আর কোনো পরিবারের জন্য বোঝা হয়ে থাকে না, সে হয়ে উঠে পরিবার, সেই সমাজ এবং সেই পুরো দেশে সবচেয়ে বড় শক্তির একটি জায়গা। কিন্তু আজ যখন একটি সম্ভাবনাময় মেয়ের হাতে বই খাতার বদলে তুলে দেওয়া হয় সংসার, কিংবা তাকে ঠেলে দেওয়া হয় বাল্য বিবাহে অভিশাপে, তখন শুধু একটি শিশুই হারিয়ে যায় না, একটি গোটা প্রজন্মের স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আমাদের কন্যা শিশুরা আজ খেলাধুলায়, বিশ্বমঞ্চে এবং অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা লাল সবুজের পতাকা উড়িয়ে দিচ্ছে। তবে এখনো কেন বহু কন্যা শিশুরা দারিদ্র, সামাজিক এবং নিরাপত্তাহীনতা, ডিজিটাল প্ল্যাটফর্মে নির্যাতন কিংবা বাল্য বিবাহের ঝুঁকিতে দিন কাটাচ্ছে? আমরা কেন এখনো আমাদের মেয়েদের সুরক্ষায় দ্বিধাবোধ করছি? কেন একটি মেয়েকে বিয়ের উপযুক্ত হওয়ার আগেই পর করে দেওয়ার চিন্তা করছি? আমাদের স্পষ্ট বার্তা দিতে হবে, বাল্য বিয়ে কোনো সমাধান নয়, বাল্য বিয়ে একটি সামাজিক অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন। কন্যা শিশুর জন্য প্রয়োজন একটি নিরাপদ বিদ্যালয়, একটি সুরক্ষিত সমাজ, আইন, বিচার এবং তার মতামতের যথার্থ মূল্যায়ন। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত কন্যা শিশুর অধিকারের পক্ষে আওয়াজ তুলে আসছে, কিন্তু এই লড়াই শুধু আমাদের একার নয়, পরিবার, সমাজ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রীয় নীতিমালার সমন্বিত প্রয়াস ছাড়া কন্যা শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়। আজ মহামান্য রাষ্ট্রপতি উপস্থিতি প্রমাণ করেছেন রাষ্ট্র কন্যা শিশুদের অধিকার এবং সুরক্ষাকে সর্বোচ্চ অধিকার দিচ্ছেন। আমাদের প্রত্যাশা, সরকারি এবং বেসরকারি প্রতিটি উদ্যোগে কন্যা শিশুদের শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সুরক্ষায় বাজেট বরাদ্দ এবং কার্যক্রম আরো সুসংহত করা। আসুন আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকলে মিলে হাত তুলে দৃঢ় শপথ গ্রহণ করি, আমরা আমাদের কন্যা শিশুদের আর কোনো বাধার মুখে পড়তে দেব না। আমরা তাদের পথকে মসৃণ করব, তাদের আত্মবিশ্বাসকে ডানা মেলে উঠতে দেব, বাল্যবিয়ের অন্ধকারকে

0: মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে, আমি পারব, আমি বিশ্ব জয় করব। মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কন্যা শিশু দিবসে সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ জনাব শাহিন আক্তার ডলি। প্রিয় সুধী, এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর রওশন আরা বেগমকে।

0: Bismillahirrahmanirrahim. Ya habuliman, ya sawinasaw, wa ya habuliman, yusawuz zukur. Ortho, mahan sishti kota jake iccha, konna shantan dan koren, ebong jake iccha, putra shantan dan koren. Surah, surah, ayat 49. Shammanita shudhi, antar jati ku jati o konna shishu divas, 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতি অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব ফারজানা শারমিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহামান্য রাষ্ট্রপতির সম্মানিত সহধর্মিণী, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি ও কর্মকর্তাবৃন্দ, কন্যা শিশু বক্তাগণ, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সহ সকল কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সুধীজন, গণমাধ্যম কর্মী, প্রিয় অভিভাবকবৃন্দ এবং উপস্থিত কন্যা শিশুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ বিশ্বের সকল কন্যা শিশুকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে কন্যা শিশু সহ শহীদ সকল যোদ্ধাদের এবং জুলাই যোদ্ধাদের। উপস্থিত সুধীমণ্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের বিকাশ ও প্রতিভা লালনের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার এই উদ্যোগের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে আজ আমাদের অঙ্গীকার হোক প্রতিটি কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা। প্রিয় সুধি, কন্যা শিশু কোনো পরিবারের বোঝা নয়, কোনো সমাজের অবহেলিত অংশ নয়, বরং সে একটি পরিবার, সমাজ ও জাতির অমূল্য সম্পদ। আজকের কন্যা শিশুই আগামী দিনের বিজ্ঞানী, উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং নেতৃত্বের আসনে অধিষ্ঠিত নারী। তাই কন্যা শিশুর স্বপ্নকে সম্মান জানানো মানে জাতির ভবিষ্যৎকে সমৃদ্ধ করা। সম্মানিত সুধি, আমরা জানি কন্যা শিশুর বিকাশের পথে এখনও রয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। বাল্যবিবাহ, যৌন হয়রানি, সহিংসতা, পুষ্টিহীনতা, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, ডিজিটাল জগতে নিরাপত্তাহীনতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বৈষম্য তার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। এসব প্রতিবন্ধকতা দূর করা শুধু সরকারের একা দায়িত্ব নয়, এটি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়। বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে। বর্তমান সরকার নারী ও কন্যা শিশুর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শিশুর নিরাপদ জন্মগ্রহণের পরিবেশ সৃষ্টি করা, শিক্ষা নিশ্চিত করা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, পুষ্টি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন
1: ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে, নিজের মতামত প্রকাশ করতে পারবে, প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সাহস অর্জন করতে পারবে। প্রিয় উপস্থিতি, 2004 সালের 10 অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ

0: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক ও নারী শিক্ষার অগ্রগতির বিষয়ে বলেন, কন্যা শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, শিক্ষার মাঝপথে জড়ে পড়া শিশুর রোধ করা এবং মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কন্যা শিশুর অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি তার মৌলিক অধিকার। একটি শিশু নিরাপদে বেঁচে থাকা, শিক্ষা লাভ, সুস্বাস্থ্য। 2004 সালের 10 অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক ও নারী শিক্ষার অগ্রগতির বিষয়ে বলেন, কন্যা শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, শিক্ষার মাঝপথে জড়ে পড়া শিশুর রোধ করা এবং মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কন্যা শিশুর অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি তার মৌলিক অধিকার। একটি শিশু নিরাপদে বেঁচে থাকা, শিক্ষা লাভ, সুস্বাস্থ্য, মত প্রকাশ, খেলাধুলা এবং স্বপ্ন দেখার অধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কন্যা শিশুর প্রতি বিনিয়োগ আসলে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও টেকসই ভবিষ্যতের প্রতি বিনিয়োগ। প্রিয় সুধী, আসুন আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে কোনো কন্যা শিশুর স্বপ্ন বাল্য বিবাহের কারণে থেমে যাবে না, দারিদ্র্য বা বৈষম্যের কারণে তার শিক্ষা বাধাগ্রস্ত হবে না, সহিংসত ভয়ের কারণে তার স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে না। আমরা এমন একটি সমাজ চাই যেখানে প্রতিটি কন্যা শিশু তার যোগ্যতা, মেধা ও কর্মের ভিত্তিতে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারবে। কন্যা শিশুর স্বপ্নের ডানায় ভর করে রচিত হোক আগামীর সবার আগে বাংলাদেশ। পরিশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সফল ও অর্থবহ করার জন্য প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি ও আজকের অনুষ্ঠানের সভাপতি সহ উপস্থিত সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ সম্মানিত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সুধীবৃত্ত, এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব সেলিমা রহমান এমপিকে।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আজকে আন্তর্জাতিক ও জাতীয় নারী কন্যা শিশু দিবসে এই সুন্দর আয়োজনা সভার সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, আজকের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, আজকের বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শামীম, মঞ্চে উপবিষ্ট আছেন হাঙ্গার প্রজেক্ট এবং সচিব অধিদপ্তরের সচিব এবং এখানে দুজন খুদে বক্তা, এবং সামনে উপস্থিত আছেন আমাদের সামনে মহামান্য রাষ্ট্রপতির যোগ্য সহধর্মিণী রাহাতারা বেগম, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত আমার কন্যা শিশু, ছোট ছোট শিশু বোনের আমার আসসালামু আলাইকুম ও কন্যাদের জন্য রইল শুভেচ্ছা। আজকে আমরা জাতীয় কন্যা শিশু জাতীয় কন্যা দিবস পালন করছি, আর যার এবার প্রতিবদ্ধ বিষয় বাল্য বিবাহ আর নয়, কন্যারা করবে বিশ্ব জয়। এটা অত্যন্ত সত্য কথা। মেয়েরা যদি, কন্যা শিশুরা যদি সঠিক শিক্ষা এবং নিরাপত্তা আর মর্যাদা পায়, তাহলে কিন্তু এই মেয়েরাই বাংলাদেশের ভবিষ্যৎ হবে এবং এই মেয়েরা অনেক কিছু করতে পারবে। আজকে যদি আমাদের এই বাংলাদেশে দেখতে পাই যে অনেক মেয়েরা আজকে এগিয়ে এসছে, আজকে আমাদের মাঝে পাইলট, প্রকৌশলী, তারপরে ডাক্তার, সচিব, বিভিন্ন কর্পোরেটের এবং ব্যাংকে বিভিন্ন কর্মরত মহিলা, অনেক মহিলা কাজ করছেন। এমনকি আমি দেখেছি করোনার কঠিন সময়ে সেই সময় মহিলারা ঘরের মধ্যে থেকে বিভিন্নভাবে কর্মসংস্থান করে তাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে। এটা হলো কন্যা শিশুর, আমাদের মা নারীর একটা বিশেষ ক্ষমতা। তারা যদি সত্যিকার অর্থে সেই ক্ষমতাটা পায়, তাহলে তারা অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। আমাদের গ্রামীণ এলাকায় আমাদের শিশুরা, শিশুর জন্ম যদি কন্যা শিশু জন্মগ্রহণ করে, তখন তার পরিবার একটু বিরক্তি প্রকাশ করে এবং তারা ক্ষুণ্ণ হয়, কারণ তারা মনে করেন যে কর্মসংস্থান তো এই মেয়েরা করতে পারবে না, কাজেই তাদেরকে তারা বোঝা মনে করে। এবং সেই কারণে অতি অল্প বয়সেই, এমনকি 13 বছর বয়সেও আমাদের কন্যা শিশুর বিয়ে হয়ে যাচ্ছে, তারা বিয়ে দিয়ে দিচ্ছে। এবং এই শিশুটি যখন বিয়ে হয়ে যায়, তখন সে জীবনের কিন্তু কিছুই জানে না। একদিকে যেমন শিক্ষা পায় না, পরিবারে গৃহস্থলে কাজ করেছে, আবার শ্বশুর বাড়িতে গিয়ে অল্প বয়সে মা হয়ে একটি পুষ্টিহীনতায় ভোগে একটা নির্জীব মা হয় বেঁচে থাকে, এবং তা নিয়ে সন্তানদেরও সে মানুষ করতে পারে না। এই যে দৃষ্টিভঙ্গি, এটার পরিবর্তন আনতে হবে। আমরা জানি আমাদের, আপনারা একটু আগে প্রামাণ্যচিত্র দেখলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এসে বলেছিলেন আমাদের দুটি হাত, একটি হলো নারী আর একটি হলো পুরুষ। এই দুটি হাত যদি একসঙ্গে কাজ করতে না পারে, তাহলে সেই দেশ কখনো উন্নতির দিকে যেতে পারে না। এবং তখন থেকে কিন্তু নারী ক্ষমতায়নের জন্য কাজ শুরু হয়ে যায়। এরপরে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মেয়েদের শিক্ষার জন্য একটা বিপ্লব ঘটিয়েছিলেন, যিনি উপবৃত্তের মাধ্যমে মেয়েদের শিক্ষার জন্য কাজ করেছেন এবং শিশু সন্তানদের জন্য খাদ্যের বিনিময়ে কর্মসূচি দিয়েছিলেন, যে কারণে আমাদের গ্রামের মেয়েরা ক্রমশ শিক্ষা পেয়ে এখন বড় হয়ে উঠছে। কিন্তু আমাদের এটা সত্য কথা হলো, আজকে আমরা দেখেছি প্রান্তিক এলাকায়, গ্রাম্য এলাকায় এখনো সমাজের অনেক কুসংস্কার। আমরা জানি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে এবং তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে মাধ্যমে আমাদের কন্যা শিশু, আমাদের নারী ক্ষমতায়ন, কারণ নারী উন্নয়ন হলেই আমাদের উন্নয়ন।

0: সেখানে কিন্তু মেয়েটা উপরে উঠেছে। তারপরে নেভি থেকে লোক এসেছিল, তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিয়েছে। সেখানে দুটো মেয়ে আর একটা ছেলে ঠেকেছে। তাহলে বোঝেন, মেয়েরা যদি সত্যিকারের শিক্ষা, নিরাপত্তা এবং অধিকার পায়, তাদের স্বপ্ন যদি তারা বাড়াতে পারে, স্বপ্ন যদি সম্ভব হয় তাদের দক্ষতা দিয়ে, সেই স্বপ্নের পরিপূরক কিন্তু মেয়েদের দক্ষতা অনেক বেশি, মেয়েদের মননও অনেক বেশি, এবং এই প্রতিভার বিকাশ ঘটাতে পারলেই কিন্তু এই জিনিসটা হয়। কাজে আমরা দেখেছি কন্যা সিন্ধু শিশু সন্তান আমাদের জন্য কিন্তু গর্ব, তারা বোঝা নয়, তারা জাতির সম্পদ। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমরা জানি মহিলা বিষয়ক মন্ত্রণালয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তারা গ্রামে গঞ্জে এই লক্ষ্যে কাজ করছে। যেমন আমি দেখেছি আপনার কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, আমি তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি দেখলাম তারা অনেকদিন যাবৎ কাজ করছে। এবং সেখানে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটি, সেটি হলো যে তারা একটা স্কুল, বিভিন্ন স্কুল ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রীর সঙ্গে একটা মানে ক্লাস আলোচনা করছে, যার মাধ্যমে তারা বুঝতে স্বপ্ন হচ্ছে মেয়ে এবং পুরুষের যে মেয়ে এবং ছেলেদের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে সুন্দর করার জন্য তাদের তাদের স্বাস্থ্য সচেতনতা, তাদের প্রয়োজনীয় সচেতনতা সব কিছু সেখানে আলাপ করছে। তেমনি আমি দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন আমরা শিশু ও মহিলা ও শিশু মন্ত্রণালয় বলেছেন তাদের কিশোর কিশোরী যে ক্লাব সেটাকে তারা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাবে। এটাও কিন্তু একটা অত্যন্ত চমৎকার একটা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে তারা মেয়ে এবং কন্যা সন্তান এবং পুরুষ সন্তান তাদেরকে একসঙ্গে এই কিশোর কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নৈতিক জ্ঞান সব কিছু দেবে, এবং পুরুষ সন্তান এবং মেয়ে সন্তানদের সম্পর্কে শুধুমাত্র যেন শুধু জৈবিক নয়, সেটা যে সামাজিক এবং সাংস্কৃতিক সেটাও কিন্তু সেখান থেকে তারা এটা উপলব্ধি করতে শিখবে। আজকে আমাদের সমাজে এখনও পিছিয়ে আছে, তার কারণ আমরা এখনও অনেক কারণে আমাদের যে নৈতিক অবক্ষয় হয়ে গেছে, বিশেষ করে গত 17 বছরে যে ধ্বংস ঘটে গেছে আমাদের এই ঐতিহ্যবাহী সমাজের উপর, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন রাবিসার ঘটনা, একটা শিশু সন্তান 7 বছর না 6 বছর, তাকে কি নির্মমভাবে একটি পুরুষ কীভাবে তাকে, এই যে সমাজের এই যে এই যে কারণ, এর মধ্যে অনেক কারণ আছে, মাদক আছে, অনেক কিছু আছে, প্রতিহিংসা সব কিছুই আছে, তার মধ্যেও আমাদের কন্যা শিশু সন্তানদের মানুষ করতে হবে, তাদের দক্ষতা দিতে হবে, তাদের যোগ্য করে তুলতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং এই যে তারা সহিংসতার শিকার হয় সেটাকে রোধ করতে হবে। সেই জন্য আমরা আমাদের এই যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেমন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে, বেসরকারি আজকে হাঙ্গার প্রজেক্ট সহ আরও বেসরকারি বিভিন্ন সংস্থা আছে যাদের বিনিময় সঙ্গে নিয়ে কাজ করছে, এটা আমাদের একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে, এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলে আমাদেরকে সত্যিকার অর্থে একটি, এবং এখানে আমি একটা কথা ভুলে গেছি, আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলছেন বর্তমান, তিনি কিন্তু গ্রাম থেকে একদম হাত দিয়েছেন গ্রামের শিশু সন্তানের উপরে, তিনি নতুন করে আবার শুরু করেছেন যেটা শহীদ জিয়ার ছিল, এবং নতুন করে স্পোর্টস যার মাধ্যমে আজকে ছেলেমেয়েরা একসাথে তারা ফুটবল খেলছে, তারা হাডুডুডু খেলছে, তারা লাঠি খেলা খেলছে, এই যে গ্রামীণ যে ঐতিহ্য এবং এই যে গ্রামীণ যে আমাদের যেগুলো ছিল সেই কালচারটাকে তুলে আনছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সেই ব্যাপারকে আমাদের সবাইকে সম্মান করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। তা আমি আর বেশি কিছু বক্তব্য দেবো না, আমি আজকে কন্যা শিশু এখানে যারা আছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, এবং তোমাদের স্বপ্ন, তোমাদের নিরাপত্তা, তোমাদের স্বাস্থ্য সব কিছু নিয়ে তোমরা বড় হয়ে উঠবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই প্রক্রিয়া নিয়ে যেতে যাতে বাংলাদেশের সত্যিকার অর্থে তোমরা বিশ্ব জয় করতে পারো। আবারও তোমাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে এবং দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ জনাব সেলিমা রহমান এমপি মহোদয়কে। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফরজানা শারমিন এমপিকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক এবং জাতীয় কন্যা শিশু দিবস এর এই চমৎকার আয়োজনের আমাদের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, আমি বিশ্বাস করি যার কাছে আমি এখনো কন্যা শিশু, এবং আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার পেছনে যতগুলো মানুষের হাত আমার মাথার উপরে ছিল তার হাতটা ছিল সবার আগে। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রোগ্রামটাকে আরো অনেক বেশি আলোকিত করার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জাহিদ, ওনাকে আমি চাচাই ডাকি, তিনিও একজন মানুষ, পিতৃ সমতুল্য, আমি মনে করি, বিশ্বাস করি আজও আমি তার কাছে কন্যা শিশু। এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সভাপতি সহ আরও যারা রয়েছেন, এবং সামনে উপবিষ্ট রয়েছেন যারা, সকলকে আসসালামু আলাইকুম। একজন গ্রেসফুল লেডি আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন, ওনার নাম অনেকভাবে উচ্চারিত হয় কিন্তু আমি জানি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাকে জাফরি নাম বলেই ডাকেন সম্ভবত বাসাতে, এবং এত চমৎকার করে ডাকেন আমরা যখন যাই। আমি সেই গ্রেসফুল লেডিকেও অত্যন্ত সম্মানের সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে আমাদের এই প্রোগ্রামটিকে আপনি অনেক বেশি মহিমান্বিত করেছেন। আর আমার সামনে বসে থাকা লাল লাল ক্যাপ পরা আমাদের কন্যা সন্তানরা, আসলে কি বলবো জানি না, অত্যন্ত চমৎকার বক্তব্য যেটা আমাদের দুজন শিশু প্রতিনিধি আজকে এখানে বলে গেছেন। সারা, সম্ভবত তোমার নাম না, সারার একটি কথা আমার মাথায় গেঁথে গেছে, ও বলেছে যে আমরা তাদেরই একজন। তার আগে তিনি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে একটি কন্যা শিশু চাইলেই সব কিছু করতে পারে, নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করতে পারে এবং সে তাদেরই একজন। শুধু এতটুকু যদি আমরা বিশ্বাস করি তাহলে হয়তো অনেক কিছুই আমাদের আর পেছনের দিকে যেতে হয় না। আজকে এই দিবসটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিশ্বে প্রতিপালিত হচ্ছে, প্রতিপাদ্য দেয়া হয়েছে চাইল্ড ম্যারেজকে ফোকাসে রেখে, যেন বিশ্বে এই বাল্য বিবাহটা দূর করা যায়। জাতিসংঘ বলছে যে প্রতি তিন সেকেন্ডে একটি বিশ্বে একটি বাল্য বিবাহ সংঘটিত হয়, বছরে 1,20,00,000-এর উপরে সারা বিশ্বে বাল্য বিবাহ হয়। তবে আশার বিষয় যে গত 25 বছরে কম করে হলেও প্রায় 6,80,00,000-এর উপরে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে, এতে কিছুটা গ্রাজুয়েশন আমরা ধরতে পারি। কিন্তু এই কন্যা শিশু দিবসে খালি কেন বাল্য বিবাহকেই প্রতিপাদ্য হিসেবে নেওয়া হলো, আরো তো অনেক কিছু নেওয়ার কথা ছিল বা থাকতে পারত। গতকালকে রাতে, মানে আজকে মধ্যরাতে আমার একটা কনফারেন্স ছিল ম্যানিলাতে, তো আমি ফিরছি, ফ্লাইটে কিছুটা সময় পাওয়া গেছে, তো কনফারেন্সে যেহেতু আমি একটি কন্যা সন্তানের জননী, আমার মেয়ের বয়স 11.5 বছর, তো আমি যেহেতু ওকে সময় দিতে পারি না, আমি ওকে সাথে নিয়ে গিয়েছিলাম কনফারেন্সে, সে আমার সাথে ছিল। তো রাতে আমি যখন ফ্লাইটে ছিলাম, বসে বসে ওকে নিয়ে কিছু লিখছিলাম, হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি অন্ধকারে কি করো, আমি বললাম যে তোমাকে নিয়ে একটু লিখছি, আজকে কন্যা শিশু দিবস, ভাবলাম তোমাকে নিয়ে লিখি। তো সে একটু অবাকই হলো, অবাক হয়ে আমাকে খুব গভীর একটা প্রশ্ন সে আমাকে ছুড়ে দিয়ে বলল, খুব অবলীলায়, একটা দিনের জন্যই লিখবা? সো আই ওয়াজ জাস্ট গট সারপ্রাইজড যে 11.5 বছরের একটি কন্যা সন্তান, সে আমাকে কি অবলীলা একটি গভীর প্রশ্ন ছুড়ে দিল যে কন্যা দিবস কি একদিনের জন্যই, মা কি একদিনের জন্যই আমাকে নিয়ে লিখবে? আমি বিশ্বাস করি যে প্রতিটি দিন হচ্ছে আমাদের কন্যা শিশুদের জন্য, বাল্য বিয়ে দূর করার জন্য যদি আমরা মনে করি যে আমরা আইন করে এটা বন্ধ করতে পারবো, এটা আসলে কোনোভাবে সম্ভব না। মঞ্চে আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বসে আছেন, তিনি একজন ব্যক্তি। মঞ্চে আজকে সমাজকল্যাণ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বসে আছেন, তিনি একজন ব্যক্তি। কিন্তু এই অডিটোরিয়ামে বসে আছে অসংখ্য মা এবং বাবা। আমরা সকল মা বাবা মিলে যদি আওয়াজ তুলি, তবেই কেবল সম্ভব এই পরিবর্তনটি নিয়ে আসা। যে কোনো পরিবর্তন শুরু করতে হবে আমাদের ঘর থেকে। যদি ঘর থেকে শুরু করতে না পারি, আইন করে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না। আমি সব জায়গায় একটি কথা বলি, ক্যাপিটাল পানিশমেন্ট, একটি রাষ্ট্রের সর্বোচ্চ যে পানিশমেন্ট সেটা দেয়া হয় রেপের জন্য। বাংলাদেশে কি সেজন্য রেপ বন্ধ হয়ে গেছে? হয়নি। আমরা আমাদের সন্তানকে যখন ছোট থেকে লালন পালন করি, আমরা তাদেরকে নিয়ে ভয় পাই যে তাদেরকে আমরা এই যে কঠিন একটা পৃথিবীতে ছেড়ে দেব, কিভাবে ছেড়ে দেব। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে হয়তো আমরা যদি চেষ্টা করি, হয়তো পারবো একটি ভালো বাংলাদেশ, ভালো বিশ্ব তাদের জন্য গড়ার জন্য। কিন্তু কতজন সেই জায়গাটাতে এগিয়ে আসি? আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি, আমি মনে করি যে এই আমাদের উত্তরণটা অনেক দ্রুত সম্ভব। এবং এখনকার সময় সব থেকে বড় দাবি বলে আমি বিশ্বাস করি, তা না হলে আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না যে আমরা এই বাল্য বিয়ে রোধ করে কন্যা শিশুদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা পেছনে ফিরে তাকালে দেখব যে আমরা অনেক কিছু, যেমন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিন্তু নারী এবং শিশুদের উপরে অনেক বেশি এমফেসিস দিয়ে আমরা অনেক প্রোগ্রাম করেছেন, পলিসি তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু সব কিছুকে যদি আমরা একসাথে সামাজিক সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কোনোটাই আমাদের আসলে কাজে দিবে না। আমাদেরকে কাজ করতে হবে একসাথে। আর বাল্য বিয়ে রোধ করার জন্য আমি আমার এলাকাতে যেটা করেছি, সামাজিক সচেতনতা বৃদ্ধিটা শুরু করেছি কাজীদের মধ্য দিয়ে। আপনারা জানেন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে যারা রেজিস্টার কাজী আছেন, বিয়েগুলো তারাই পড়ান, আবার বিয়ে কিন্তু রেজিস্ট্রি করতে হয়। তো আমি আগামী পরশুদিন আবার যাব আমার এলাকাতে, আইন শৃঙ্খলা মিটিং আছে, আমি কাজীদেরকে নিয়ে মিটিং করব। সাথে সাথে বিভিন্ন যারা আমাদের মসজিদের ইমাম থাকেন, মোয়াজিন থাকেন, আমরা অনেকে মৌলবী বলি, তাদেরকে নিয়ে মিটিং করব। আমি এক মাস তাদেরকে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য, অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য তাদের সাথে কথা বলবো, কাজ করব, যেন কোনোভাবেই কোনো 18 বছরের নিচের কন্যা সন্তানকে বিয়ে তারা না পড়ান। যদি এটাতে কাজ না হয়, পরবর্তীতে এটাকে পানিশেবল ব্যবস্থা করতে হবে আমাদের, কারণ আমরা কোনোভাবেই কারো হাতে আমার কন্যা সন্তানের জীবনটাকে তুলে দিতে পারি না। ছোট্ট একটি গল্প বলে শেষ করি। আমার মেয়ের বয়স যখন 2.5 মাস, তখন থেকে আমি বাই প্রফেশন আমি লয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী, তখন থেকে আমাকে কাজে যোগ দিতে হয়। আমি খুব ডাইলেমাতে ভুগতাম যে 2.5 মাসের মেয়েকে ঘরে রেখে আমি কি করে, কোর্টে আপনারা জানেন যে কোর্টে কাজ করাটা দিন রাতের কাজ করা, আর আমি তখন কাজ করি বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে, সে তো মহা কঠিন একটা কাজ। আমি ডায়ালেমায় ভুগে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি আর কাজে যোগ দিব না, আমার মেয়ের জন্য তার 3-4 বছর বা 5 বছর সময় হোক, তারপরে আমি হয়তো কাজে যোগ দিব। কিন্তু আমার জীবনের দেখা সব থেকে গ্রেসফুল লেডি হচ্ছেন আমার মা। তিনি একজন শিক্ষক, তিনি একজন অধ্যক্ষ ছিলেন, তিনি আমাকে বললেন যে না, তুমি একদিনের জন্য তোমার কাছ থেকে নিজেকে বিরত রাখবে না, আমি তোমাকে তৈরি করেছি, তুমি এই সিচুয়েশনটা ট্যাকেল দিবে, সেই কারণে তুমি পারবে বলেই আমি সেরকম করে তোমাকে তৈরি করেছি, তোমার মেয়েও একদিন সেটা পারবে। আমার মেয়ের বয়স আজকে 11.5 বছর, সে মাস্টার মাইন্ডে পড়ে, এবং সে আমাকে সেই প্রশ্নটা ছুড়ে দিয়েছে যে তুমি কি একদিনের জন্যই আমার জন্য লিখবে কিনা। আমি আমার কন্যা সহ সকল কন্যাকে বলতে চাই, আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি বিশ্ব গড়তে চাই যেখানে আমার কন্যা সন্তানরা কোনো কন্যা দিবসের জন্য অপেক্ষা করবে না, তারা নিজেদেরকে প্রস্ফুটিত করবে এবং মহাকালের বুকে তারা প্রতিনিয়ত তাদের অস্তিত্ব জানান দিয়ে বলবে, ইয়েস উই ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। প্রিয় সুধী, কন্যা শিশু অধিকার ও বিকাশ নিশ্চিত করা একটি উন্নত বৈষম্যহীন এবং সমৃদ্ধ সমাজ গঠনের পূর্ব শর্ত। এবারে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপিকে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক এবং জাতীয় কন্যা শিশু দিবস 2026-এর অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সচিব, মহাপরিচালক সহ শিশু অ্যাডভোকেসি কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্মানিত কর্মকর্তাগণ এবং দুইজন কন্যা শিশু বক্তা আমার সামনে বসা, মাননীয় সংসদ সদস্যগণ এবং সর্বোপরি আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা বেগম রাহাতারা অর্থাৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী আমাদের সামনে বসে আছেন এবং উচ্চপদস্থ সামরিক বেসামরিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। আর আজকে যাদের জন্য এই আয়োজন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন এলাকা থেকে আগত কন্যা শিশুরা এবং তা ওনাদের অভিভাবক এবং আজকে উপস্থিত সাংবাদিকগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক এবং জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন করছি। এটি একটি দিন হিসাবে আজকে উদযাপন যদি করি ঠিক সেটা না, আমরা এটা প্রতীকী হিসাবে আজকে উদযাপন করছি। এজন্যই যে তার যে প্রতিপাদ্য এবার সারা বিশ্বে আছে, এন্ড চাইল্ড ম্যারেজ। এখন এই চাইল্ড ম্যারেজকে শেষ করতে হলে, আমরা এটার বাংলা করেছি শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। এখন আমাদের এটার মধ্যে এই প্রোগ্রাম, আজকে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি এবং আপনাদের উপস্থিতি, এর মাধ্যমে আমাদের দেশে প্রচুর আইন হয়েছে এবং অনেক আমাদের একটা ট্র্যাক রেকর্ড আছে, যেটি বেগম রোকেয়া স্টার্ট করেছিলেন সেই রংপুরের পায়রাবন্ধ থেকে, এবং যেটি সত্যিকার অর্থেই পরবর্তীতে আধুনিক কালের বেগম রোকেয়ার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। কারণ যিনি সত্যিকার অর্থেই মেয়েদেরকে পড়াশোনার জন্য, মেয়েদেরকে স্কুলে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করার জন্য, মেয়েদেরকে বিনা পয়সায় শুধু নয়, মেয়েদেরকেও শুধু নয় ছেলেদেরকেও বিনা পয়সায় যে বই দেওয়া, এবং পরবর্তীতে মেয়েদের আপনার 12 ক্লাস পর্যন্ত ফ্রি এডুকেশন, এই পুরোটার কৃতিত্ব আধুনিক কালের বেগম রোকেয়া হচ্ছে বেগম খালেদা জিয়া। কাজেই আমরা এখন দেখেন বর্তমানে আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্নাতকোত্তর পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ে অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত আমরা এগিয়েছি, কিন্তু আমরা আরও এগোতে চাই। সেই জন্যই আপনি যত উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, রাষ্ট্র বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র সেই দায়িত্ব নিতে আগ্রহী এবং সেটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আজকের যে বিষয়, যে কন্যা শিশু, কন্যা শিশুর সত্যিকার অর্থে বাংলাদেশের পপুলেশনের 50.8% হচ্ছে মহিলা, তার মধ্যে আপনি দেখেন 47.2% 25 জনের যে স্ট্যাটিস্টিক্স, তাতে দেখা যাচ্ছে যে এই দেশে এত আইন কানুন থাকার পরেও আমরা কিন্তু কন্যা শিশুর যে বিয়ে দেওয়ার যে, এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পেরেছি, বাট কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি আমরা অর্জন করতে পারছি না অথবা এখনো পৌঁছতে পারিনি। এখন এটি যদি পৌঁছতে হয় তাহলে আজকে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি দিয়ে রাষ্ট্র শুধু নয়, দেশের সকল মানুষের কাছে এই বার্তাটি আমাদের দেওয়া যে এটি যদি প্রতিরোধ করতে হয় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যেমন অংশগ্রহণ করা প্রয়োজন, সামাজিক সচেতনতা ছাড়া শুধুমাত্র আইন বা ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে কোনো কিছু অর্জন করা যাবে না, আর কোনো ঘোষণা দিয়েই কোনো কিছু মানে আপনি বাস্তবায়িত করতে পারবেন না যদি না আপনি সেটাতে অংশগ্রহণ না করেন এবং অংশগ্রহণ করতে অন্যদেরকে যদি আমরা উৎসাহিত করতে না পারি। সেই লক্ষ্যেই আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের একটি কর্মসূচি অনেক দিন যাবৎ ছিল, ধুকে ধুকে চলছিল, সেটি হচ্ছে কিশোর কিশোরী ক্লাব। এটির ব্যাপ্তি সারা দেশব্যাপী সত্যিকার অর্থে যে পরিমাণ থাকা উচিত সেটি ছিল না। আমরা চাচ্ছি এটির মাধ্যমে এটিকে আমরা একদম গ্রামে ওয়ার্ড পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে করে কন্যা শিশুদের পড়াশোনার ব্যাপারে, তাদের মানসিক গঠনের ব্যাপারে, তাদের শারীরিক সুস্থতার জন্য, বিশেষ করে বয়সন্ধিকালের যে শারীরিক সমস্যা সেটির ব্যাপারে, এবং তাছাড়া তাদেরকে মানসিকভাবে সুস্থ মানুষ হিসাবে তৈরি করা, সেই সাথে ওই অঞ্চলের যে পরিবার থেকে ওনারা উঠে এসছে বা বাচ্চাগুলো উঠে এসছে সেই পরিবারের সদস্যদেরকে উৎসাহিত করা এবং ওই সমাজকে উৎসাহিত করা যে খালি কন্যা শিশুই শুধু নয়, সেটা ছেলে শিশু হতে পারে। অর্থাৎ শিশুদেরকে আমরা দেখেন এখানে লিখেছি শিশু বিয়ে আর নয়, আমরা কিন্তু বলি নাই কোন শিশু, শিশু বিয়ে আর নয়, কোনো শিশুর বিয়েই আমরা চাই না। একুশের আগেও যেমন আমরা ছেলেদের বিয়ে চাই না, আঠারোর আগে আমরা মেয়েদেরও বিয়ে চাই না। আরেকটা হচ্ছে কন্যা শিশু করবে বিশ্ব জয়, অর্থাৎ আপনি যদি তাদেরকে এনভায়রনমেন্ট দিতে পারেন, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন এবং তাদেরকে বেড়ে ওঠার ব্যাপারে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারেন, তাহলে বাংলাদেশের মেয়েরা দেখেন কি সুন্দর ফুটবল খেলার যদি চেয়ে দেখেন তারা কি করছে, বাংলাদেশের মেয়ে নাশাতে কাজ করছে আপনি খেয়াল করে দেখেন, তাহলে অর্থাৎ পরিবেশ পেলে মেয়েরা যে পারে, এবং এই যে মঞ্চের মধ্যে যদি তাকিয়ে দেখেন এখানে কিন্তু মেয়েরা ছেলেদের সাথে কম্পিট করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসছেন বেশ কয়েকজন, তার মধ্যে একজন এখানে আছে। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই, মেয়েরা পারবে না, মেয়েরা দুর্বল, এই যে কেউ কেউ বলে এটা সমাজে কিন্তু হয়তো একসময় সবাই বলতো, বাট এখন কিন্তু মানে আপনার সামাজিক পরিবর্তন এসছে, এখন কিন্তু আর গড়ে কেউ বলে না, সবাই কিন্তু বলে এইটাকে সবাইকে ঢালাওভাবে বলাটাও ঠিক না, সামাজিক পরিবর্তন এসছে। এবং আজকে একসময় ডাক্তারিতে মেয়েদের জন্য, আমি যখন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছি 78 সনে, তখন ডাক্তারিতে আপনার 20% মেয়েদের জন্য কোটা রাখা হতো, আর আজকের বাস্তবতা হচ্ছে মেডিকেল সায়েন্সে 64% মেয়ে স্টুডেন্ট এবং ডাক্তার। কাজে দিস ইজ দি রিয়েলিটি। সচিব মহিলা আজকের দিকে 30 বছর আগে অকল্পনীয় ছিল। আমাদের প্রথম একজন মহিলা সচিব হয়েছিল আমাদের মাইক্রোবায়োলজির প্রফেসর, তাও সেটা করেছিল বেগম খালেদা জিয়ার আমলে, আমাদের প্রফেসর ছিলেন উনি। তার পরবর্তীতে এখন দেখেন কত কর্মকর্তা, আমাদের অধিদপ্তরের ডিজি মহিলা, জয়িতা মহিলা, মহিলা সংস্থা মহিলা, শিশু একাডেমি মহিলা, এখানে কিন্তু কোনো পুরুষ নাই। অর্থাৎ কন্যা শিশুরা বিশ্ব জয় না, বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় তাদের যে অবস্থান নিজ গুণে ওনারা অর্জন করেছেন, তৈরি করে নিয়েছেন, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের আমল থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে এন্টারপ্রেনারশিপ এবং বর্তমান সরকার যে সেটাকে অব্যাহত রাখার চেষ্টা করছে, এটির একটি যদি ক্রম বিকাশ আপনি চিন্তা করেন, যেটি আপনি সের মধ্যে দেখেছেন, আমাদের ডকুমেন্টারিতে কিছুটা দেখেছেন, সত্যিকার অর্থে আমরা কিন্তু আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, আমাদের মধ্যে হয়তো অনেক মানে আপনি অতৃপ্তি আছে, কিন্তু তার মধ্যেও আমাদের অর্জন খুব কম নয়, কাজে এই অর্জনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কন্যা শিশু দিবস উপলক্ষে আজকের যে প্রতিপাদ্য, এটি আমাদেরকে অনুপ্রেরণা না, এটি আমাকে সর্বক্ষণ, যেটি মাননীয় প্রতিমন্ত্রী যেটি বলেছেন, মেয়ে জিজ্ঞেস করে সেটি খালি একদিনের জন্য না, একদিনের জন্য না, এটা 365 দিনের জন্য, 24 ঘন্টার জন্য, এবং যতক্ষণ সে জীবিত আছে ততক্ষণের জন্য। অর্থাৎ সমাজ এটাকে ওন করে এবং সমাজ বিনির্মাণে বা সমাজ এটাকে রাষ্ট্রীয়ভাবে এমনভাবে এই আন্দোলনটাকে গড়ে তুলতে চায়। এটি ছেলে বা মেয়ে এটি বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় সে একজন মানুষ এবং তাকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব পরিবারের এবং সমাজের রাষ্ট্রের। সেই লক্ষ্যে আমাদের সবাই কাজ করতে হবে। যেহেতু আমাদের দেশে মেয়ের একটু পিছিয়ে গেছে অথবা আমাদের কন্যা শিশু ওদের যে বিয়ে হওয়ার প্রবণতা বেশি আছে, কিন্তু আপনি দেখবেন কন্যা ছেলেদেরও বিয়ে হচ্ছে। সাতক্ষীরার যদি ঘটনাটা আপনি খেয়াল করেন, দেখা গেছে যে অনেক ছেলের বিয়ে করেছে 14 বছরের নিচেও, এবং এটার মধ্যেও আমাদের সামাজিক কিছু সমস্যা এখনো আছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কেউ মানে আপনার অ্যারোগেন্টলি অথবা গোয়ানের মতো, এটা কেন হবে না, সে করবেই, এই ধরনের কিছু ফ্যানাটিক লোক থাকতেই পারে সমাজে। 180 মিলিয়ন দেশের মানুষের মধ্যে 1-2 হাজার মানুষের তো মানসিক সমস্যাও থাকতে পারে। কাজে আমাদের এখন তাদেরকে বোঝানো, কনভিন্স করা এবং এই সামাজিক আন্দোলনে তাদেরকেও শরিক করা, সো দ্যাট আমরা কন্যা শিশুর বিয়ে প্রতিরোধ বা বাল্য বিবাহ প্রতিরোধ, অথবা কন্যা শিশু হোক আর ছেলে শিশু হোক, কোনো শিশুর প্রতি কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের অবহেলা কোনো পর্যায়ে থেকে যাতে না হয়, এবং শিশু অধিকার সুপ্রতিষ্ঠিত করা, ধরে রাখা, এটির জন্য সামাজিক আন্দোলন দরকার। বর্তমান সরকার বিশ্বাস করে যে সবার অংশগ্রহণ ছাড়া কোনো কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে না। সেজন্যই আজকে আমাদের এখানে যে আপনার বিশেষ সুবিধাপ্রাপ্ত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, অথবা যেটাকে আমরা প্রতিবন্ধী বলি কোন সহজ ভাষায়, সেটার যথাযথ কথা বলেন, অথবা সমাজে এমন কিছু গোত্রের মানুষ আছে যারা অন্য অন্য গোত্রের মানুষের চেয়ে একটু পিছিয়ে পড়েছে বিভিন্ন সামাজিক আর্থিক আমাদের সীমাবদ্ধতার কারণে। অর্থাৎ আমাদের এই সরকার তাদের একটাই টার্গেট যে আমরা অন্তর্ভুক্তিমূলক এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে কেউ বলবে না যে সমাজ তার প্রতি দায়িত্ব পালন করছে না। অর্থাৎ সে পিছিয়ে পড়া মানুষ অথবা সামনে এগিয়ে যাওয়া মানুষ, সব মানুষের অংশগ্রহণই এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে সত্যিকার অর্থে সবাই যার যার অধিকার, সম্মান এবং তার যে দায়িত্ব এবং কর্তব্য, সেই সাথে রাষ্ট্রর যে দায়িত্ব সেটি যাতে যথাযথভাবে রাষ্ট্র পালন করে, সামাজিক দায়িত্ব হিসাবে সমাজে যারা আমরা বসবাস করি সবাই পালন করি, অন্যদিকে পরিবারে আজকে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এই আইটির যুগের সবচেয়ে বড় সুবিধা এবং অসুবিধা হচ্ছে এই একটা এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা এমন এক জিনিস, এটা পৃথিবীকে মানে এক মোবাইল ফোনে সব কিছু দেখা যায় এবং এক মোবাইল ফোনে সবচেয়ে খারাপ কাজটিও করা যায় এই মোবাইল ফোনটি। এখন এটাও আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা এখানে অভিভাবক, যে আমরা কতটুকু সেই এনশিওর করতে পারছি। এই বিষয়টি যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু কোনো অবস্থাতেই হবে না। কারণ আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই, গত কয়েকদিন যাবৎ দেখছিলেন যে পত্রপত্রিকায় 15,000 শিশু নিখোঁজ, অনেকেই বোধ হয় পড়েছেন গত কিছুদিনে। পড়ার পর আমি এটার ভিতরে ঢোকার চেষ্টা করলাম, 15,000 শিশু গেল কোথায়? এটা মন্ত্রণালয় হিসেবে আমাদেরও তো দেখার দায়িত্ব। খোঁজ নিতে নিতে বের করলাম যে 13,500 শিশু তারা আবার ফেরত এসছে। কীভাবে ফেরত এসছে? এরা স্কুল কলেজ টিন এইজ ছিল, টিন এইজের কিছু নৈতিক মানে কিছু সমস্যা আবেগ আছে, এই আবেগের বশবর্তী হয়ে কেউ বের হয়ে গিয়েছিল, কেউ হয়তো বা কোনো কারণে একজন আরেকজনকে ভালো পছন্দ করে তারা আবার মানে বিয়ে শাদিও করে ফেলেছে, তারপরে আবার গার্জিয়ানরা সেটাকে আপনার গ্রহণ করেছে, এই সংখ্যা হচ্ছে 13,500। তাহলে বাকি থাকলো আপনার 1,500। 1,500-এর মধ্যে দেখা গেছে যে পুলিশের স্ট্যাটিস্টিক্সে কিছু সত্যিকার অর্থে হিংস্রতার শিকার হয়েছে, দ্যাটস ভেরি ব্যাড এবং আনফর্চুনেট পার্ট। আরেকটা হচ্ছে যে আপনার কিছু সংখ্যক খুঁজে পাওয়া যায় নাই। আজ এইখানে ডিফারেন্ট আপনার টাইপের অপরাধ সব এখানে ঘটছে। এখন এই যে 13,500 ফেরত এসছে, এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা জানি না, যারা খুব বেশি অনুসন্ধিৎস তারা হয়তো খোঁজখবর নিয়ে বের করছেন, কিন্তু আমাদের মধ্যে মোটা দাগে 15,000 শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিখোঁজ হয়েছে, এটা যেমন আছে। তো কাজে আমার মনে হয় যে আমাদের সত্যিকার অর্থে আমাদের যে যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে আমাদের ফেস করতে হবে, আর ফ্যাক্টটাকে যদি আমরা ফেস করতে চাই তাহলে কোনো অবস্থাতেই আমাদের সামাজিক অংশগ্রহণ ছাড়া, বিশেষ করে আমাদের যে মিডিয়া, এই মিডিয়া এবং সামাজিক মিডিয়া যেটা সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এটার কিন্তু আমি মনে করি যে আরও ওনাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা পেতে পারি, এবং এই জনসচেতনতা আপনার গড়ে তোলার ব্যাপারে আপনাদের এবং যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট প্রস্তুত করেন তাদের দায়িত্ব মানে একটা সমাজ পরিবর্তনের জন্য অত্যন্ত বেশি। সেই জন্য আমি ওনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো যে কন্যা শিশুদের যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ, এবং এটার ব্যাপারে যদি আপনারা এবং সত্যিকার অর্থে আপনাদের যে নিউজ, এটি কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে অনেক বেশি সচেতন করে, এবং সেগুলোর পরবর্তীতে আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারি। কাজে এটিকে আরও কিভাবে ব্যাপক করা যায় এবং মানুষের অংশগ্রহণ এবং জনমত তৈরিতে আপনাদের এই ভূমিকা সত্যিকার অর্থেই সমাজকে এবং সমাজকে পরিবর্তন করার ব্যাপারে আপনাদের অগ্রণী ভূমিকাকে আমি যেমন অভিনন্দন জানাই, অন দি আদার হ্যান্ড আরও আপনাদের কাছে দাবি করব যাতে এটিকে আপনারা আরও গঠনমূলকভাবে এবং যেখানে ল্যাপস অ্যান্ড গ্যাপসগুলো আছে সেগুলো যদি আপনারা তুলে ধরেন তাহলে দেখা যাবে যে আমরা যারা বিভিন্ন চেয়ারে বসে আছি আমাদের জন্য সেগুলো দায়িত্ব পালন করা, আমাদের মেশিনারির যেটা আছে সরকারি মেশিনারি সেটা তো আছেই, এর বাইরেও দেয়ার আর ইন্ডিপেন্ডেন্ট আইজ, এই নিরপেক্ষ যে চোখ, এই চোখ কিন্তু আমাদেরকে অনেক হেল্প করতে পারে, সো দ্যাট আমরা সামনের দিনে আরেকটি আগামী 27-এর যে কন্যা শিশু দিবস সেই দিন যাতে আমরা বলতে পারি অ্যাটলিস্ট কয়েক পার্সেন্ট হইলেও আমরা 0.1, 2, 3, 4, 5 হোয়াট এভার মাইট বি দ্য পার্সেন্টেজ, এটা যেমন 47.2-র নিচে থাকে কোনো অবস্থাতে এটা যেন সামনের দিকে বেড়ে না যায়, এবং আমাদের যে আজকাল যে ধরনের মানসিক বিকারগ্রস্ত কিছু সংখ্যক মানুষের কিছু ধরনের অন্যায় যেগুলো পত্রপত্রিকায় যেভাবে আসছে এবং যেগুলি ঘটছে এবং যেগুলোর বাস্তবতার নিরিখে আমাদেরকে খুবই শঙ্কিত করছে, সেইটা থেকে যদি আমাদের সমাজকে রক্ষা করতে হয় তাহলে আমরা এখানে মহামান্য রাষ্ট্রপতি সহ ওনার উপস্থিতিতে আজকে আমাদের এই ধরনের একটি কমিটমেন্টেই আসা উচিত। আসুন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে পারিবারিক এবং সামাজিক এবং সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে এমন একটি গণ আন্দোলন, অনেক আন্দোলন আমরা করেছি কিন্তু এমন একটি আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। সকল সামাজিক ব্যাধি, সেটি কন্যা বাল্য বিবাহ হোক অথবা শিশু নির্যাতন হোক, নারী নির্যাতন হোক অথবা মাদকের বিরুদ্ধে হোক, যে কোনো অন্যায়ের ব্যাপারে যে সময় অ্যানোমেলিসগুলি আছে এগুলির বিরুদ্ধে আমরা একটি জনমত বা গণ আন্দোলন এমনভাবে তৈরি করব যাতে করে আগামী দিনটি আগামীকাল যেন আজকে এসছে একটু ভালো হয়। আপনাদের সবাইকে উপস্থিতির জন্য এই অনুষ্ঠানে সফল করার জন্য আমি সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আর ভুল ত্রুটি অনেক আছে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আন্তরিক ধন্যবাদ মাননীয় সভাপতি। যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন, নিপীড়ন
4: এবং বুলিং থেকে কন্যা শিশুকে নিরাপদ রাখা রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়িত্ব। সম্মানিত সুধী, আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, আমাদের সকলের প্রিয় ডক্টর জাহিদ হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের প্রিয় ব্যারিস্টার পুতুল, আমাদের মন্ত্রণালয়ে সম্পর্কিত শিশু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের আপা বড় বোন সেলিনা রহমান, সম্মানিত সচিব, জাতীয় কন্যা শিশু প্রকৃতি ফোরামের সহসভাপতি, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার প্রাণ প্রিয় শিশু কন্যা অর্থাৎ কন্যা শিশুরা, দেশের সকল শিশু অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সহধর্মিনী রাহাতারা, আমি প্রথমে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই যে আই এম এ প্রাউড ফাদার অফ টু ডটার্স। আমি অত্যন্ত গর্বিত, আমার কন্যাদের জন্য আমি সত্যিই খুব গর্বিত। একটি প্রশ্ন নিয়ে আমার এই বক্তব্যটা আমি শুরু করতে চাই। একটি কন্যা শিশু যখন পৃথিবীতে আসে, আমরা কি শুধু একটি শিশুর জন্ম দেখি, নাকি তার সঙ্গে একটা নতুন স্বপ্ন, আগামী দিনের সম্ভাবনা ও একজন গর্বিত নাগরিকের জন্ম দেখি? আজ এই মিলনায়তনের প্রতিটি আলোকিত মুখের মাঝে আমি দেখতে পাচ্ছি একটি সম্ভাবনার ভবিষ্যৎ, আত্মপ্রত্যয়ী, দক্ষ, সৃজনশীল এবং সকল মানুষ সফল মানুষ, যারা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কন্যা শিশুর জন্ম তাই কোনো বোঝা নয়, একটি অফুরন্ত সম্ভাবনার সূচনা। ফলে তার শিক্ষা কোনো দয়া নয়, এটি তার মৌলিক অধিকার, তার নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের পবিত্র দায়িত্ব। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশের সকল কন্যা শিশুকে জানাই আন্তরিক ভালোবাসা, স্নেহ ও শুভকামনা। এই আয়োজনের জন্যে এবং এই চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। শ্রীমণ্ডলী, শিক্ষকতা দিয়ে আমি কর্মজীবন শুরু করেছি। আমি খুব কাছ থেকে দেখেছি একজন মেধাবী ছাত্রীর অকালে ঝরে পড়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটা গোটা জাতির ক্ষতি। আর দুই কন্যার পিতা হিসাবে আমি প্রতিটি শিশুকন্যার মাঝে আমি আমার নিজের সন্তানদের মুখ দেখতে পাই। তাই কন্যা শিশুর ভবিষ্যৎ নিয়ে কথা বলা আমার কাছে শুধু সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব নয়, এটা গভীর মমতারও একটা বিষয়। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ মুসলমান, তাই কন্যা সন্তানের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে আমাদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা জরুরি। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, এটা সুরাশ সুরা আয়াত 49। কন্যা সন্তান আল্লাহর দান, নিয়ামত, অথচ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এই নিয়ামতকেই অবমূল্যায়ন ও অবহেলা করা হয়, এই মানসিকতার পরিবর্তন দরকার।
5: বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুশীলনে পার্থক্য থাকলেও সকল ধর্মের নৈতিক শিক্ষায় নারী ও কন্যা শিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে, যা সার্বজনীন মানবিক মূল্যবোধ ও মানব সভ্যতার মূল স্তম্ভ। এবছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হচ্ছে, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। একটি শিশু বিয়ে শুধু একটি বিয়ে নয়, এটি একটি শৈশবের থেমে যাওয়া, শিক্ষা জীবন ব্যাহত হওয়া এবং একটি সম্ভাবনার অপচয়। এর সঙ্গে যুক্ত হতে পারে অকাল মাতৃত্ব, স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং সহিংসতার আশঙ্কা। এই জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সব পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন। আর আজ খুব প্রয়োজন কন্যা শিশু কল্যাণে ধারাবাহিকতা ও সুপরিকল্পিত বিনিয়োগ। ছেলের পাশাপাশি মেয়েকেও সমান গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করতে হবে, তুমি বড় হয়ে কি হতে চাও? তার সেই স্বপ্ন পূরণের পথ তৈরি করে দেওয়া আমাদের গুরুদায়িত্ব। বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা এই কথাগুলো বলি, কিন্তু সমাজে কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক উল্টো চিত্র আমরা দেখতে পাই। আমরা দেখি আমাদের এই সমাজেই আমাদের কন্যা শিশুরা নির্যাতিত হয়, তারা নিপীড়িত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তারা প্রাণ হারায়। এখানে সমাজের একটা বড় ভূমিকা আছে। আমাদের এই সমাজ আমরা এগিয়ে যাচ্ছি এ কথা নিঃসন্দেহে, কিন্তু একই সঙ্গে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছি। একটা ভয়াবহ একটা সহিংসতা, হিংসা এগুলো কিন্তু আজকাল পেয়ে বসছে। আপনারা দেখুন কয়েকদিন আগে যে ঘটনাটা কুমিল্লায় ঘটেছে, এটা একমাত্র আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো যদি মানসিকতার পরিবর্তন না হয়, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় যে মানসিকতা পরিবর্তন করতে হবে। এবং একই সঙ্গে আমি মনে করি যে পিতামাতার যে দায়িত্ব তার সন্তানের প্রতি, বিশেষ করে কন্যা সন্তানের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখা, এটা তার দায়িত্ব। এখানে আমি দেখছি যে অত্যন্ত ঘাটতি আছে। তিন দিন ধরে একটা মেয়ে নেই, বাবা মার সেই যে একটা উদ্বেগ, সেই উদ্বেগ কিন্তু আমরা লক্ষ্য করিনি। এটা একটি ঘটনা নয়, এরকম অনেক ঘটনাতে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। আমি যখন আপনার স্কুলের পাশ দিয়ে যাই, দেখি যে মায়েরা সব বসে আছেন ফুটপাথের মধ্যে কাগজ বিছিয়ে, স্কুলে বাচ্চারা আছে, মেয়েরা আছে। এটাই প্রমাণিত করে যে কত ইনসিকিউর একটা সোসাইটি আমাদের, যে আমাদের মায়েরা তারা এতটুকু নিরাপদ বোধ করেন না মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে নিয়ে আসার ব্যাপারে। এই অবস্থাগুলোর পরিবর্তন করতে হবে আমাদেরকে, আমাদের এই সমাজে সকলে মিলে এই পরিবর্তনগুলো আনতে হবে, অন্যথায় কিন্তু এই অবস্থার পরিবর্তন খুব কঠিন হয়ে যাবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। একই সঙ্গে প্রতিটি উপজেলায় কিশোরী বান্ধব স্বাস্থ্য সেবা ও মানসিক স্বাস্থ্য সেবা আরো সহজলভ্য করা দরকার। হেল্পলাইন 109, 1098 ও 999 সম্পর্কে পরিবার ও শিশু কিশোরদের সচেতন করতে হবে, যাতে বিপদের মুহূর্তে তারা দ্রুত সহায়তা পেতে পারে। প্রয়োজনের সময় একটি ফোন কলও একটি শিশুর জীবন ও শৈশব রক্ষায় গুরুত্বপূর্ণ রক্ষা অবস্থায় রাখতে পারে। আমি কথা বলছি না যে সমাজের কোনো পরিবর্তন হয়নি, সমাজে অনেক পরিবর্তন হচ্ছে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের ডক্টর জাহিদ বললেন যে এখন দেখা যাচ্ছে যে আপনার SSC পরীক্ষায় যে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে থাকছে, HSC পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে থাকছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনকে আরো বেশি যদি আমরা আপনার দৃঢ় করতে চাই, তাহলে আমাদের সমাজকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের লক্ষ্য হবে রাষ্ট্রের প্রতিটি উদ্যোগ যেন শেষ পর্যন্ত পৌঁছে যায় সেই কন্যাটির কাছে, যে হয়তো দূরের কোনো গ্রামের একটি ছোট ঘরে বসে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তার জেন্ডার পরিচয়, নিরাপত্তা, পরিবারের আর্থিক সীমাবদ্ধতা যেন তার স্বপ্নের সীমা নির্ধারণ করে না দেয়। আমি যখন গ্রামে যাই খুব আনন্দিত হই এই দেখে যে যখন দেখি মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, এটা রীতিমতো আমাকে আনন্দ দেয় যে আমাদের মেয়েরা এখন সবকিছু কাটিয়ে উঠছে, তারা এগিয়ে যাচ্ছে। মানব সভ্যতার চিরন্তন সকল কল্যাণ ও অগ্রযাত্রায় নারী ও পুরুষের অবদান পরস্পরের পরিপূরক। এ প্রসঙ্গে আমরা একটা অত্যন্ত পরিচিত আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের, যেটা তিনি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বাংলাদেশের নিশাত মজুমদার যখন এভারেস্ট জয় করেন, আমাদের নারী ফুটবল দল যখন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নতুন ইতিহাস তৈরি করে, আমাদের মুক্তিযুদ্ধ দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের কন্যারা যখন অসীম সাহসে প্রতিবাদে রুখে দাঁড়ায়, তখন আমাদের বুক ও গর্বে ফুলে ওঠে। শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, গণমাধ্যম, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্রীয় প্রশাসন সহ নানা ক্ষেত্রে বাংলাদেশের নারীরা যোগ্যতা ও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। এই মেয়েদের শৈশবকালে যদি বইয়ের বদলে বিয়ের শাড়ি তুলে দেওয়া হতো, আমরা কি তাহলে তাদের এই সাফল্য দেখতে পেতাম? পেতাম না। তাই কন্যা করবে বিশ্ব জয় শুধু একটি কাব্যিক স্লোগান নয়, এটি বাংলাদেশের বাস্তব সম্ভাবনা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি বিশেষ আহ্বান, কন্যাকে বোঝা নয় সম্ভাবনা হিসাবে দেখুন, ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিন, ছেলে সন্তানকে ছোটবেলা থেকে মেয়েদের সম্মান করতে, তাদের মতামতকে গুরুত্ব দিতে শেখান। বিয়ের জন্য সঞ্চয়ের আগে মেয়ের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করুন। সংসারের চাবির পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার চাবিটিও তার হাতে তুলে দিন। ছেলের মতো মেয়েকেও নিজের যোগ্যতায় সফল হওয়ার সুযোগ দিন, দক্ষ করে তুলুন এবং নিজের পায়ে দাঁড়ানোর সামর্থ্য অর্জনে সহযোগিতা দান করুন। আমার প্রিয় কন্যারা, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হও, শিক্ষাকে আঁকড়ে ধরো, দক্ষতা অর্জন করো এবং নিজের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নাও, নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নাও, স্বপ্ন দেখতে।

নয় নির্যাতন নিপীড়ন হয়রানির শিকার হলে নীরব থেকো না। বিশ্বস্ত অভিভাবক শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানাও, প্রয়োজনে হেল্পলাইনের সহায়তা নাও। তোমাদের জন্য নিরাপদ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে আমার একটা পরামর্শ আছে, আমি মেয়েদের বলবো সবাই মার্শাল আর্ট শেখো, এটা খুব জরুরি দরকার। মার্শাল আর্ট শিখতে পারো, তোমরা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে, এবং এটা অত্যন্ত জরুরি একটা কাজ বলে আমি মনে করি। মনে রেখো, তোমাদের সাফল্যের সঙ্গে শুধু তোমাদের পরিবার নয়, সমাজ এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সুধীবৃন্দ, কন্যা শিশুর বিশ্বজয়ের জন্য পরিবর্তন জরুরি, আর সেই পরিবর্তন সম্ভব। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ ও সর্বোপরি মানসিকতার পরিবর্তন। আজকে এখানে আমাদের ডক্টর জাহিদ আছেন, তিনি বর্তমান যে আপনার রুলিং পার্টি, অর্থাৎ যারা নির্বাচনে জয়লাভ করে যারা আজকে আপনার সরকার গঠন করছেন এবং বিপুল পরিমাণে জয়ী হয়েছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার হবে এই কাজটার জন্য। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অত্যন্ত সেই কমিটমেন্টটাকে প্রকাশ্যে আনতে আরো জোর বেশি করে আনতে হবে, এবং সেটাই হবে সবচেয়ে বড় কাজ। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজে এই বিষয়টাতে অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন। কারণ আমি একটা কথা সবসময় বলি, যারা আমাদের মেয়েদের পিতামাতা আছি, আমি বলি যে ডটার্স ক্লাব, বর্তমান প্রধানমন্ত্রী তিনিও ডটার্স ক্লাবের একজন সদস্য, অর্থাৎ তারও এক মেয়ে। আমাদের আজকে যিনি সভাপতি তার তিন মেয়ে, আমাদের যিনি প্রতিমন্ত্রী তার এক মেয়ে। সুতরাং এখন এই ডটার্স ক্লাবের সংখ্যা কিন্তু বাড়ছে, তো কমিটমেন্ট আরো বাড়াতে হবে। আমাদের আরেকজন মহীয়সী নেতার কথা আপনার আমাদের ডক্টর জাহিদ বলেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে স্বাধীনতার পরে মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাদেরকে সামনে নেওয়ার ক্ষেত্রে, তাদের শিক্ষা নিরাপত্তা সামনে দেওয়ার ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন, এবং এই জন্য তিনি আন্তর্জাতিকভাবে সেই স্বীকৃতিও পেয়েছেন। আমাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত তার মেয়েদের লেখাপড়া আপনার বিনা বেতনে করা, বৃত্তি দেওয়া এবং আপনার অন্যান্য বিষয়গুলো, তো প্রতিটি ক্ষেত্রে। আজকে আমি যখন দেখি যে আমাদের রাষ্ট্রপতি ভবনে আমরা যখন দেখি যে SSF এর মেয়েরা অফিসার, তারা অত্যন্ত সফল অফিসার, আর্মিতে যখন দেখি সফল অফিসার, পুলিশে যখন দেখি সফল অফিসার, আপনার দেখি যখন পাইলট হচ্ছে, বিমান চালাচ্ছে, তখন তো আমাদের গর্বে বুক ফুলে ওঠে। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে আমরা পারব, আমাদের মেয়েরা পারবে। কন্যা শিশুর বিশ্বজয়ের জন্য পরিবর্তন জরুরি, আর সেই পরিবর্তন সম্ভব। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, যেটা আমি আগেই বলেছি। এসব ক্ষেত্রে ধর্মীয় নেতা, শিক্ষক, কাজী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখতে হবে, এক ডানায় ভর করে কোনো পাখি যেমন উঠতে পারে না, তেমনি নারী ও কন্যা শিশুকে পেছনে রেখে কোনো সমাজ ও জাতি উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছতে পারবে না। এ প্রসঙ্গে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়ার কথা মনে রাখতে হবে, আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে, অর্থাৎ আমরা মেয়েরা যদি পিছিয়ে থাকে তাতে সমাজ উঠতে পারবে না। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে কথাগুলো দিয়ে আমাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার দীক্ষা দিয়েছিলেন, তিনি সবসময় কথা বলতেন, কখনো মেয়েদেরকে পিছিয়ে রাখা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। আজকে এই যে মেয়েদের অগ্রগতি, সেটা শুরু তিনি কিন্তু করে এতেই করেছিলেন। আজকের যে মন্ত্রণালয়, সে মন্ত্রণালয় তার সময়ই করা, আপনার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময়। সুতরাং আমরা দেখছি যে আমাদের যারা রাষ্ট্রের নায়ক,
সমাজের নায়ক তারা কিন্তু চান এই পরিবর্তন।

0: তো আমাদের সমাজের সকলকে এখানে এক হতে হবে। পিছিয়ে পড়া কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। এই আমার তো কষ্ট হয় যখন আমরা সহজ করে শুনি যে মেয়েদের কাজ করা করতে দেওয়া যাবে না অথবা মেয়েরা ঘরে থাকবে, এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, অবশ্যই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। শিশু বিয়ে আর নয়, বৈষম্য আর নয়, কন্যার স্বপ্ন থামবে না, কন্যা এগিয়ে যাবে, কন্যা করবে বিশ্ব জয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি কন্যা শিশু নিরাপদ পরিবেশ, সমান মর্যাদা, অফুরন্ত সম্ভাবনা নিয়ে বেড়ে উঠুক, এই হোক আজ আমাদের অঙ্গীকার। পরিশেষে বাংলাদেশের সকল কন্যা শিশুর সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সহ বিশ্বের সকল কন্যা শিশু সহ সকল শিশু নিরাপদ, সফল ও কল্যাণময় জীবন কামনা করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রধান অতিথির ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি কন্যা শিশু যেন সর্বক্ষণ নিরাপদে থাকে এবং আমাদের সকলের সহযোগিতায় মেধা মনন এবং সৃজনশীলতায় গড়ে উঠে একজন যোগ্যতর মানুষ হিসেবে। এই কামনায় বিদায় নিচ্ছি আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত আজকের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার থেকে। বিদায়ের আগে জানিয়ে যায় আজকের অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী ও শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, পৃথিবীর সকল কন্যা শিশুদের সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে এই অনুষ্ঠান স্থল থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: একজিমা, ক্যান্সার, ডায়াবেটিস, যেগুলো দেখা যায় কিছু ডায়াবেটিস আছে যে অল্প বয়সে হয়, এগুলোর কিন্তু সম্ভাবনা কমে যায় যদি নবজাতককে শাল দুধ এবং মায়ের দুধ
4: খাওয়ানো হয়। জি আপা, ধন্যবাদ আপনাকে। তো এতক্ষণ তো আমরা জানলাম যে শিশুর কি উপকার হয়, কিন্তু এই যে শাল দুধ বা মায়ের দুধ খাওয়ালে মায়ের কি কোনো উপকার হয়?
3: অবশ্যই, মায়েদেরকে এই সচেতনতাটাও দরকার। অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে মায়ের দুধ অনেকেই আসলে দেন না, আমিও আমার অভিজ্ঞতায় দেখেছি, হয়তো তাদেরকে আমাদেরকে বোঝানো লেগেছে, শিক্ষিত মানুষকে আমি দেখেছি। মায়ের দুধে যে শুধু শিশুর উপকার হয় তা কিন্তু না, এতে মায়েরও যথেষ্ট উপকারিতা রয়েছে।
4: কিরকম আপা?
3: জন্মের সাথে সাথে যদি বুকের দুধ দিলে মায়ের যে প্রসবজনিত রক্তপাত, অর্থাৎ আপনার প্রসব হওয়ার পরে যে রক্তপাত হয়, রক্তপাত হওয়ার সম্ভাবনা কম, এবং রক্তপাত হলেও সেটা রক্ত স্বল্পতা পর্যায়ে যায় না, মানে মায়েদের রক্তপাত বন্ধ হয়ে যায় এবং রক্ত স্বল্পতাও কম হয়। মায়ের যে স্বাভাবিক গর্ভফুলটা, সে গর্ভফুলটা পড়তে সাহায্য করে এবং জরায়ু দেখা যায় দ্রুত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় আসে। আমরা জানি যে যখন সন্তান জন্ম হয় জরায়ু খুব স্বাভাবিক, যে জরায়ু ধারণ করেন জরায়ুটা স্বাভাবিক পর্যায়ে আসতে দ্রুত আসে, মায়ের স্বাস্থ্য ভালো থাকে। যেসব মা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের স্তন, জরায়ু এবং ডিম্বক কোষের যে ক্যান্সার হবার কথা আমরা জানি যে মেয়েদের জরায়ুর ক্যান্সার বা স্তন ক্যান্সার বেশি হয়, এটির সম্ভাবনা
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হলো। শুনতে পেলেন মিডিয়াম ওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে বিরতিহীন অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বারুই এবং ফাহমিদা নাহিন ও ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে 12টার সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইরা হাবিব। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কন্যা শিশুদের মধ্যকার অসাধারণ মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সবার জন্য একটি মহতি দায়িত্ব। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্মীয় আলোকে কন্যা শিশুরা পরিবারের জন্য সৃষ্টিকর্তার রহমত বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুরা শিক্ষা দীক্ষা মেধা ও মননের ক্ষেত্রে কোনো অংশে কম নয় এবং সে কারণে তাদেরকে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে জাতি গঠনে তৈরি করতে হবে। বাল্যবিবাহ সহ নানা সামাজিক কারণে শিক্ষার ক্ষেত্রে কন্যা শিশুদের ঝরে পড়ায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের কন্যা শিশুরা আগামী দিনে পুরুষের পাশাপাশি জাতীয় রাষ্ট্র গঠনে অবদান রাখবে। তিনি বলেন, সামরিক বাহিনীতে উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রেও নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের কল্যাণের বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠক গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। চিফ হুইপ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার কিংবা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দলীয় পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা ও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন ফ্যাসিবাদী গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। প্রশিক্ষিত ও পরিচয় পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে। এর আগে গত শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি সহ ১৩ জন নিহত হয়। আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি। আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এই হতাহতের ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টের আজ চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৬ উইকেটে ২২৩, আফগানিস্তান ২৪০। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাক। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:20। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 এবং সন্ধে 6:40। আধুনিক গান শুনবেন শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে দুপুর 12:30 এবং বেলা 2:40। ছায়াছবি গান শুনবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 এবং বেলা 2:30। সন্ধে ছটায় শুনবেন পাঁচমেশালি গান। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40। লোকগীতি শুনবেন বেলা 2:50। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বিকেল 3:30। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সচেতনতামূলক কন্টেন্ট তৈরি ও প্রচার, ঘটনার পর দ্রুত ভুক্তভোগীর পাশে পৌঁছানো, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সরকারি আইন নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। চলতি 2026-27 অর্থ বছরে অক্টোবরের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে 99 কোটি মার্কিন ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল 94 কোটি 40 লাখ ডলার, সে হিসাবে এবছর রেমিটেন্স বেড়েছে 4.8%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 8 থেকে 10 অক্টোবর 3 দিনে দেশে 21 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স এসেছে। এদিকে চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 10 অক্টোবর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মোট 958 কোটি 10 লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল 853 কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 12.3%। খুলনা কৃষি অঞ্চলের 4 জেলায় সরকারের কৃষক কার্ড কর্মসূচির প্রথম ধাপে 90,854 জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় 28,403 জন, সাতক্ষীরায় 29,685, বাগেরহাটে 26,338 এবং নড়াইল জেলায় 6,428 জন কৃষককে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব জেলার অবশিষ্ট যোগ্য কৃষকদের নাম পর্যায়ক্রমে চূড়ান্ত করে সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে। কর্মসূচির আওতায় কার্ডধারী কৃষকরা জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বছরে 2,500 টাকা আর্থিক সহায়তা পাবেন। 5 বছরে খুলনা কৃষি অঞ্চলের মোট 11,91,104 জন কৃষককে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আর্থিক সহায়তার পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সেচ সেবা, প্রশিক্ষণ, কৃষিযন্ত্র সহায়তা, বালাই দমন সংক্রান্ত পরামর্শ, কৃষিপণ্য বিপণন, কৃষি বীমা, ভর্তুকি ও প্রণোদনা, ঋণ এবং কৃষি উপকরণ সহ বিভিন্ন সুবিধা পাবেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মাগুরা জেলায় বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরি, ফলে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবার এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: এবার মাগুরা জেলায় 670টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। এ প্রসঙ্গে 3 জন প্রতিমা শিল্পী বলেন,
3: আমরা খুলনা থেকে এসেছি মাগুরায়। আমরা এই সবেমাত্র দো মাটির কাজ শেষ করলাম, আমরা এরপরে রঙের কাজে যাব।
4: আমরা এই 2 মাস ধরে দুর্গা প্রতিমা তৈরি করতেছি 5 জন লোকে। এখন অনেক সময় সর্বদা সব রঙের কাজ শুরু করছি, কিছু মাটির কাজও চলছে, রঙের কাজও চলছে। এর ভিতরে অল্প সময় আছে, যেহেতু কাছে, এই সময়ের ভিতরে আমাদের সবার প্রতিমাটা কমপ্লিট করে তৈরি করে দিচ্ছি।
5: আমাদের তাই প্রতিমা করি, তাই এ পর্যন্ত ঘুরে আসতেছি। এখন কাজের যে ঝামেলা বা কাজের যে অবস্থা, তাতে কাজের খুব চাপ। আমাকে ডেলি ভোর 6টার থেকে রাত্রে 12টা পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে।
2: পূজা উদযাপনকে আরো উৎসব মুখর করতে সরকারি সহায়তাও বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু বলেন,
6: প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের পথে। আরেকটি আনন্দের সংবাদ আছে, এ পর্যন্ত প্রত্যেকটা পূজা মন্দিরে 500 কেজি করে চাউল প্রদান করা হতো, এবার 600 কেজি করে চাউল প্রত্যেকটা পূজা মন্দিরে দেওয়া হচ্ছে।
2: দুর্গা পূজাকে ঘিরে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর প্রসঙ্গে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,
7: মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করবে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি এবং আমাদের ডিএসবির সদস্যরা পূজা মণ্ডপগুলোকে আমাদের নজরদারির আওতায় নিয়ে এসেছি। আমরা
2: প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। যশোরের সারসার শ্যামলাগাছি প্রাইমারি স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় শ্যামলাগাছি পিন্টু ফুটবল একাদশ 1-0 গোলে রাজনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:35 ইংরেজিতে।
0: অনুষ্ঠান শুনছেন মিডিয়ামওয়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান নার্গিস পারভীনের কণ্ঠে। গানের কথায় মুন্সি ওয়াদুদ।

শুনছিলেন দেশাত্মবোধ গান, বাংলাদেশি বেতার খুলনা। আর্জেন্টালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গান শুনবেন শামিমা মাসুদ মুন্নির কণ্ঠে।

0: পরপর দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শামীমা মাসুদ মুন্নি এবং আজমল হোসেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, অ্যাজেন্ডালিতে এবারে রয়েছে আধুনিক গান। শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে শুনবেন আধুনিক গান। গানের গীতিকার রফিকুর রশীদ।

আপনারা শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। গানের কথায় ছিলেন রফিকুর রশিদ। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আগামী 13 অক্টোবর 2026 মঙ্গলবার সকাল 9:30 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উদযাপন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা, আগামী 17 অক্টোবর 2026 শনিবার থেকে 23 অক্টোবর 2026 তারিখ শুক্রবার পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চারটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সংযুক্ত আরব আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচসমূহের চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটালিতে এখন রয়েছে পল্লীগীতি। প্রথম গান শুনবেন নাজভিন জুয়েলের কণ্ঠে, গানের কথায় আব্দুল গনি।

শুনছেন পল্লীগীতি। এবারের গানের কথা সাজিয়েছেন আব্দুল মান্নান, শুনবেন মুন্সী ইমদাদুল হকের কণ্ঠে।

0: পরপর দোকানে পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন নাজভিন জুয়েল ও মুন্সি ইমদাদুল হক।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ শুনবেন।

আপনারা আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবকাশ সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলেও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তালা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তালার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তালার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Hongo.
1: আমরা জীবনের প্রয়োজনে জীবনের স্রোতে ভেসে চলি। জীবন কতটা দীর্ঘ সেটি বড় কথা নয়, জীবন কতটা সুন্দর অর্থবহ করে তুলতে পারি আমরা সেটাই আসল কথা। সত্যি কথা বলতে কি, মানুষের পরিচয় কিন্তু তার সম্পদে নয়, তার আচরণে, তার কথায়, তার কাজে। জীবন আমাদের অনেক কিছু শেখায়, সবটুকু হয়তো বইয়ের পাতায় থাকে না, কিছুটা নিজের তৈরি করে নিতে হয় আর কিছুটা থাকে ভাগ্যে। কখনো কখনো হারিয়ে যাওয়া আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন, সেই হারিয়ে যাওয়া থেকে নিজেকে নতুন করে খুঁজে নিতে হয়। একটু ক্লান্তি থেকে সরে যাওয়ার জন্য আমাদের কখনো কখনো না পাওয়ার বেদনাকে ভুলে গিয়ে হারিয়ে যেতে হয়, সময়ের জন্য অপেক্ষা করে নয়, নিজের জীবনের প্রয়োজনের জন্য নতুন করে খুঁজতে হয় নিজেকে। প্রত্যেকের জীবনে আসুক সফলতা, সে প্রত্যাশায় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকেন তাহলে আপনাদের পছন্দ করা গান তো অবশ্যই শুনতে পারবেন, পাশাপাশি আপনারা ফোন ইন পর্বে কথা বলতে পারবেন আমাদের সাথে 01974121970 এই নম্বরটিতে। শুরুতেই যদি এমনটা বলি যে ভালোবাসা যত বড় জীবন কিন্তু ততটা বড় নয়, তারপরেও আমরা ভালোবাসার খুঁজে ফিরি বারবার নিজেকে। চলুন চরম আঘাত ছবির এই গানটি দিয়ে শুরু করি আমাদের আজকের আয়োজন। মিতালি মুখার্জি এবং কুমার শানু রয়েছেন গানে গানে, আর শুনতে চেয়ে জসিম আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন।

0: এবারে কাশিম সর্দার ডুমুরিয়া খুলনার বন্ধু শুনতে চেয়েছেন দালাল ছবির গান উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।
1: আরে জ্বলে গেল

0: প্রিয় শ্রোতা,
1: জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদ নদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974129709 এই নম্বরটিতে। আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই আপনাদের সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে অনুরোধের কথাতে আমাদেরকে বলবেন। আর হ্যাঁ, কথা বলার সময় অবশ্যই রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন অথবা একটু দূরে সরে গিয়ে কথা বলবেন, যেন স্পষ্টভাবে আপনাদেরকে শুনতে পাই। প্রথম বন্ধু কে আছেন আমাদের আজকের আয়োজনে? আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম আপু, সবাইকে শুভ দুপুর। আপনারা সবাই কেমন আছেন?
2: ভালো আছি। কে বলছিলেন?
3: কথা বলছিলাম আপু রাজু আহমেদ।
2: রাজু আহমেদ যশোর থেকে?
3: যশোর থেকে।
2: আচ্ছা রাজু আহমেদ,
3: যে আমাকে গান শোনাবেন আপু?
2: হুম,
3: হঠাৎ বৃষ্টি সিনেমা থেকে?
2: হুম,
3: যে কোনো একটি গান আপনার পছন্দের শোনাবেন।
2: হঠাৎ বৃষ্টি থেকে, হঠাৎ বৃষ্টি ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু রাজু আহমেদ, আমরা অবশ্যই চেষ্টা করব। তবে বৃষ্টি আস্তে আস্তে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, কেননা শীতকাল কিন্তু আসি আসি করছে। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম।
3: দিদি নমস্কার।
2: জি বলুন। জ্ঞানেন্দ্র দাদা,
3: জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর। ধন্যবাদ দিদি, আপনাকে ধন্যবাদ দিদি, আপনি ভালো আছেন তো?
2: হ্যাঁ হ্যাঁ,
3: আজ ভালো থাকুন, দোয়া করি। আচ্ছা যাই হোক, ছায়াপথের নাম হইল নালিশ। এই নালিশ ওই ওই ছবি থেকে একটি গান শোনা, গানের
2: খোদার ঘরে নালিশ করতে দিল না তো কেউ। হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা এটা তো মনের ব্যাপার, চেষ্টা করব পছন্দের গানটি শুনিয়ে দিতে। তবে আপনার কথা কিন্তু আপনি আপনার বিধাতাকে বলবেন। কে আছেন? আসসালামু আলাইকুম।
4: আপু শুভ দুপুর।
2: শুভ দুপুর।
4: আপু কথা বলছিলাম দীপঙ্কর,
2: দীপঙ্কর নন্দন প্রতাপ। হ্যাঁ বলুন দাদা।
4: আমি গান শুনতে চাই
2: একটাই কথা আছে। ঠিক আছে, অনেক জনপ্রিয় একটি গান আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। হ্যালো আসসালামু আলাইকুম।
5: দিদি কথা বলছি বিজন গোমস্তা,
2: কাকচিড়া বরগুনা থেকে। বলুন দাদা।
5: জবাবদিহি।
2: হ্যাঁ এটা তো সত্যি কথা, সবুরে মা ফলে এটা যদি একটু আমরা বুঝতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হতো, তাই না? এবারে কোন বন্ধু আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা না বললে বন্ধুরা আপনাদেরকে বোঝা যায় না, এত শব্দ হয় যে আপনাদের নাম ঠিকানা বা অনুরোধ কিছুই আমরা সহজে বুঝতে পারি না। তো যাই হোক, আমরা অনুরোধ করব একটু ভলিউমটা কমিয়ে অথবা দূরে সরে গিয়ে একটু কথা বলবেন। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর। হ্যাঁ লাভলি আপা বলুন। হ্যাঁ, বিয়ের ফুল ছবি থেকে মন মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আর কি দিব জীবনে। ভালোবাসার মানুষের জন্য আসলে সবকিছু দেওয়া সম্ভব। কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর। অনু বিশ্বাস। হ্যাঁ বলুন অনু। যা, শুধু দিলটাই শুনতে পেলাম, তো চেষ্টা করব দিল ছবি থেকে যে কোনো একটি গান শুনিয়ে দেবার জন্য। কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
6: শুভ দুপুর।
2: জি শুভ দুপুর।
6: কথা বলছিলাম প্রবীর কুমার,
2: প্রবীর কুমার, কুমারখালি থেকে,
6: পান্টিবাজার, কুমারখালি, কুষ্টিয়া থেকে।
2: হ্যাঁ বলুন।
6: আমাকে গান শোনাবেন ছবি কালিয়া।
2: হুম,
6: শিল্পী খালিদ হাসান মিলু ও বেবি নাজনীন।
2: হুম,
6: গানের কথা ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে।
2: ভালোবাসার একটি ঘরে রাখবো তোমায় বন্দি করে, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করবো। কে আছেন? আসসালামু আলাইকুম,
0: কাসেম সর্দার কথা বলছি।
2: হ্যাঁ বলুন কাসেম, কি গান শোনাবো
0: আপনাকে? মায়ের কসম, শিল্পী অ্যান্টু কিশোর ও কনক চাঁপা, গানের শিল্পী শ্রেয়সী যারে আমি তুমি সেই সেই তো।
2: ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।
7: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
7: মির্জা, ভালো আছেন?
2: অনেক ভালো আছি, বলুন ভাইয়া। অনেক জনপ্রিয় গান অনেক ছোটবেলায় শুনেছি, বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল? সত্যি তো আমরা বাবার স্মৃতি মাখা এই গানটা অবশ্যই শুনিয়ে দেবো আগামী আয়োজনে, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। কথা বলছেন আপনারা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে 01974121970 এই নম্বরটিতে। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও গানের কাছে ফিরে যাব, অনেক গান রয়েছে তালিকাতে। তো খুব দ্রুত আপনাদের অনুরোধের কথাটি আমাদেরকে বলবেন, কি বলছেন? জি আদাব, কে বলছিলেন? হ্যাঁ বলুন, কি গান শোনাবো অঙ্কেল? ঝিনুকমালা। ঠিক আছে, ঝিনুকমালা থেকে কি যেকোনো একটি গান? যা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। তো যাই হোক, আমরা ঝিনুকমালা থেকে যেকোনো একটি গান শোনাবো। আসসালামু আলাইকুম।
8: হ্যালো।
2: জি আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম সালাম। আমি গান শুনতে চাই ঘাট প্রতি ঘাট থেকে।
2: কিন্তু আপনার নামটা কি সেটাই তো বললেন না।
8: নাম বগুড়া থেকে
2: শারমিন শুনছেন, বগুড়া থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসলে নাম ঠিকানাটা আগে বলে দিলে আমাদের জন্য সুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ, নিশ্চয়বাদের সাথে থাকবেন। আপনারা যারা যারা শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মনি প্রাণে আছো তুমি, এই ছবির গান দিয়ে আবার শুরু করছি আমার গানের তালিকা থেকে। আর গানটি শুনতে চেয়ে রুৎফর জর্দার, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন, শিল্পী এন্ড্র কিশোর এবং কনক চাঁপা।

প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা রয়েছে। আগামীকাল 13 অক্টোবর 2026 মঙ্গলবার সকাল 9:30 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উদযাপন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 28.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শোনার আমন্ত্রণ রইল, চলুন আবারও গান শুনি। শোনাবো এবার সাগরিকা ছবির গান। শুনতে চেয়ে অর্জুন চন্দ্র শীল, আপনি ফরিদগঞ্জ চাঁদপুর থেকে অনুরোধ করেছেন। তো অর্জুন দাদা, নিশ্চয়ই আপনি শুনছেন আপনার পছন্দের গান, এই মুহূর্তে শোনানো হবে উমা খান এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ।

0: এতুর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে মোল্লা বাড়ির বউ ছবির গান এন্ড্রু কিশোর এবং কনু চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ সোহাগ বাবুখালী মাগুরা থেকে।

এবারে হাবিবুর যশোরের বন্ধুর অনুরোধে শোনাব বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গান এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এবার এই বেইমানি ছবি গান রয়েছে আপনাদের জন্য, শোনাবো এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনি পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে অনুরোধ করেছেন।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন মেলা দুটোর বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এরপর পরে ফিরে এসে শোনাব আপনাদের পছন্দ করা গানগুলো।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা শিশুদের মধ্যকার অসাধারণ মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সবার জন্য একটি মহতি দায়িত্ব। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম আলোকে কন্যা শিশুরা পরিবারের জন্য সৃষ্টিকর্তার রহমত বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুরা শিক্ষা দীক্ষা মেধা ও মননের ক্ষেত্রে কোনো অংশেই কম নয় এবং সে কারণে তাদেরকে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে জাতি গঠনে তৈরি করতে হবে। বাল্যবিবাহ সহ নানা সামাজিক কারণে শিক্ষার ক্ষেত্রে কন্যা শিশুদের ঝরে পড়ায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের কন্যা শিশুরা আগামী দিনে পুরুষের পাশাপাশি জাতীয় রাষ্ট্র গঠনে অবদান রাখবে। তিনি বলেন, সামরিক বাহিনীতে উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রেও নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় 13 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ হলেও এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে নিহিত। রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়নের কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তামাক পণ্যের ব্যবহারে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ফল বহন করে থাকে। তিনি আজ রাজধানীর সেডাপ মিলনায়তনে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন 2026 ও পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তামাক উৎপাদনকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এর পরিবর্তে তুলা চাষকে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। সাদান মিশর সীমান্তে একটি স্বর্ণখোলাতে বিমান হামলায় অন্তত 72 জন শ্রমিক নিহত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার পর সুদানের একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। ইমার্জেন্সি লয়ার্স রাইটস অর্গানাইজেশন এ হামলার জন্য মিশরের বিমান বাহিনীকে অভিযুক্ত করেছে। মিশরের সেনাবাহিনী হামলার দায় স্বীকার না করলেও জানায়, হামলার সময় তারা নিজ সীমান্তের অভ্যন্তরে অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে একটি ব্যাপক অভিযান পরিচালনা করে। নেপালে একটি প্রধান নদী থেকে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি সেতু ভেসে গিয়েছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্রের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য গোর্খা জেলার বুধি গণ্ডকি নদীর তীরে 9 জন বিদেশী সহ 95 জনকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও 5 জন নিখোঁজ রয়েছে। আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 6 উইকেটে 333 রান করেছে। এখন পর্যন্ত স্কোর বাংলাদেশ 346 এবং 6 উইকেটে 333, আফগানিস্তান 240। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে উভয়তর নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বেলা ২টো বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। ফিরবো আবারও আপনাদের সেই পছন্দ করা গানে। আর হ্যাঁ, আমরা আবার একবার আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হয়ে কয়েকজন বন্ধুর সাথে কথা বলে জেনে নেব তাদের পছন্দের কথা। এবারে কলারোয়া সাতক্ষীরার বন্ধু কামরুল হাসান, আপনার পছন্দের গান শোনাব, মনের ঘরে বসত করে এই ছবির গান, শিল্পী এন্দ্র কিশোর এবং কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে অনুরোধ করবো, যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই তারা আমাদেরকে ফোন করবেন না, যাদের সাথে কথা হয়নি তারাই শুধুমাত্র আমাদেরকে ফোন করে আপনাদের পছন্দের কথা আমাদেরকে জানাবেন, আমরা আগামী আয়োজনে সেগুলো প্রচার করার চেষ্টা করব। তো এই পর্বের প্রথম বন্ধু কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
1: আনোয়ার হোসেন, গ্রাম ফাজিলপুর থানা মাদারগঞ্জ জেলা জামালপুর।
0: হ্যাঁ, জামালপুর মাদারগঞ্জ থেকে। হ্যাঁ,
1: অঙ্গিলা ছবির শোনো শোনো শাহজাদা, এই নিয়ে পাঁচবার অনুরোধ করলাম দাদি।
0: আবার বলেন, রঙ্গিলা ছবি থেকে গান, তাই?
1: হ্যাঁ, শোনো শোনো শাহজাদা।
0: আচ্ছা ঠিক আছে, আপনি আরো একবার অনুরোধ করেছেন, আমরা অবশ্যই লিপিবদ্ধ করে রাখছি আর মানে চেষ্টা করছি আপনার পছন্দের গান শোনাতে, শোনানো হয়নি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
2: আমি শ্যামনগর কুলতলি থেকে কাকুলি বলছি।
0: শ্যামনগর কুলতলি থেকে কাকুলি, হ্যাঁ বলুন কাকুলি।
2: আমি ছবি আমার মা।
0: আমার
2: আমার মা।
0: আচ্ছা, মা আমার মা, ঠিক আছে, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, তাহলে পছন্দের গান শুনতে পাবেন। কে আছেন এবারে? আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা মনে ভালো আছেন?
0: জি ভালো।
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামরা থেকে আপু।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন।
3: হ্যাঁ, ছবির নাম ভালোবাসার যুদ্ধ। এই ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে কনক সাফা ও অ্যান্ড কিশোরের কণ্ঠে গানের কথা, তুমি যে আমার।
0: আসলে আমরা সময় পেলে সেটির সদ্ব্যবহার বলবো নাকি অসদ ব্যবহার বলবো ঠিক জানি না। আসলে আমরা তো গান শোনার জন্য অনুরোধ করতে পারি, তাই না? গান যদি গেয়েই দিই তাহলে আর শুনে লাভ কি, আমরা অন্য আর একটা আয়োজনে আপনার গানই শুধু শুনবো। তো যাই হোক, কে আছেন এবারে? হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
0: কে বলছিলেন?
4: আমি জনি বলছি, মান্দারতল মহেশপুর ঝিনাইদহ থেকে।
0: জনি মহেশপুর ঝিনাইদহ থেকে, হ্যাঁ বলুন।
4: আমি বিশ্ব সুন্দরী ছায়াছবি থেকে গান শুনতে চাই।
0: কোন গানটি?
4: গান ও কণা।
0: হ্যাঁ হ্যাঁ,
4: বিশ্ব সুন্দরী,
0: তুই কি আমার হিবিরে। হ্যাঁ, রাতের সব তারা আছে দিনের গভীরে, ঠিক আছে। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাচ্ছি গানের কাছে। আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
0: কে বলছিলেন?
5: কথা বলছে মোসাম্মদ বিউটি খাতুন মাদারপুর কুষ্টিয়া থেকে।
0: মোসাম্মদ বিউটি খাতুন,
5: বিউটি খাতুন মাদারপুর কুষ্টিয়া থেকে।
0: আচ্ছা বলুন।
5: সাথে তুমি কার, এই ছবির থেকে যে কোনো একটি গান।
0: বাহাদুরপুর কুষ্টিয়া থেকে সাথী তুমি কার ছবির গান শুনতে চেয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আর কথা নয়, ফিরছি আবারও গানের কাছে। এবারে আম্মাজান ছবির গান শোনাবো। নাজমুল, আপনি বাবুখালী মাগুরা থেকে অনুরোধ করেছেন এই ছবির গান শোনানোর জন্য, শিল্পী আয়ুব বাচ্চু।

এবার ইমরান, আপনি বটিয়া কাছা খুলনা থেকে অনুরোধ করেছেন লাল দরিয়া ছবির গান শোনানোর জন্য। চলুন গানটি শুনে আসি মনির খানের কণ্ঠে, সে আমার ভালো।

গানের তালিকাতে রয়েছে ইমন বোয়ালমারি ফরিদপুর বন্ধুর অনুরোধের গান শেষ রক্ষা, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এই গানটি শুনতে চেয়ে শাহিদা আপনি সোনাডাঙ্গার খুলনা থেকে অনুরোধ করেছেন। নন্দন প্রতাপ খুলনা থেকে নাসরিন আজকের হিটলার ছবির গান শুনতে চেয়েছেন। ঘরের লক্ষ্মী এ ছবির গান শুনতে চেয়ে মুস্তাকিম আপনি কাপাসডাঙ্গা রামপাল বাগেরহাট থেকে অনুরোধ করেছেন। আপনাদের সবার গান রয়েছে আমাদের তালিকাতে, কিন্তু এই মুহূর্তে আর মাত্র দুটো গান শোনাতে পারবো। তো চলুন জান আমার জান ছবির গানটি শুনে আসি। মনির খান রয়েছেন আবারও গানে গানে, সাথে রয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি শুনতে চেয়ে আশাশুনি যশোর থেকে লিয়াকত আপনি অনুরোধ করেছেন।

0: সবশেষে তোমার আমার প্রেম এই ছবির গান রয়েছে। তবে গানটি শোনানোর আগে বলি, আমরা কিছুক্ষণ আগে যে গানটি শুনছিলাম জান আমার জান, এই ছবির গান শুনতে চেয়েছিলেন আশাশুনি সাতক্ষীরার বন্ধু লিয়াকত। তো যাই হোক, আমরা আলামিন ফতেপুর মহেশপুর ঝিনদার অনুরোধে এখন গান শুনব। বন্ধু, আপনি শুনতে চেয়েছেন তোমার আমার প্রেম ছবি থেকে উদিত নারায়ণ এবং সুলতানা চৌধুরী কণ্ঠে এই গানটি।
1: দেখো না
2: কি বললে,

প্রিয় শ্রোতা, এই গানটি কিছুটা না শুনতে শুনতে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, কেননা সময়ের শিকলে রয়েছে আমাদের পা বাঁধা। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আপনাদের সাথে কথা হবে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন নারীতে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন, সে প্রত্যাশায় শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধু, আয়োজনমালায় এখনের নিবেদন রবীন্দ্রসঙ্গীত, প্রথমে গিয়েছেন অশোক সাহা।

প্রিয় শ্রোতা, আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, প্রথমে অশোক সাহা এবং পরে ঋতুপর্ণাদের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী শিপ্রা দেবনাথ, গানের কথা সাজিয়েছেন হিমায়ত মল্লিক ঝানু।

শ্রোতা বন্ধু, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। প্রথমে শিপ্রা দেবনাথ এবং পরে গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা জরুরি। এ বিষয়ে করণীয়, ফুলের টবসহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে ফেলে দিন এবং তিন দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড ও প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয়, দিনেও মশারি ব্যবহার করুন। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সকলে শরীর ঢেকে থাকে এমন কাপড় পরিধান করুন। অফিসে বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমতে দেবেন না। ডেঙ্গু ও চিকনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ, হঠাৎ তীব্র জ্বর এবং এর নিচে এর সাথে মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা দা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতে চিকিৎসা সংক্রান্ত বার্তা। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ খাবেন না। দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় মশারি ব্যবহার করুন। আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের পরামর্শ নিন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন লোকগীতি। প্রথমে বিজয় সরকারের কথায় গেয়েছেন বিনয় কুমার বিশ্বাস।

0: প্রথমে বিনয় কুমার বিশ্বাস এবং পরে দেয়া কেয়া দেবনাথের কণ্ঠে দুখানি লোকগীতি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক রাখতে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। স্টেশনে এবং ট্রেনে ভ্রমণকালে আপনার মোবাইল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। অজ্ঞাত কিংবা সন্দেহভাজন কোন ব্যক্তি বা ব্যাগের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। আর হ্যাঁ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো বিনোদন নয়, এটি এক মর্মান্তিক ও মারাত্মক অপরাধ। একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে যে কোনো নির্দোষী যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ। আপনার সন্তান বা পরিচিত কেউ যেন এই অপরাধে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখুন, সচেতন হন, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন।
0: প্রিয় শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামীকাল সকাল 9:30 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উদযাপন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বিকেল 3টে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ হলেও এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে নিহিত। রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বাংলা সিনেমা ও সিনেমা হল বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে কথা জানান। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পরিচালক, প্রযোজক, শিল্পী ও হল মালিকদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসাস নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়নের কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনা নিতে হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21 জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাশেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, দ্বিতীয় ধাপে 4 ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে 29 এপ্রিল, চতুর্থ ধাপে 13 মে ও 27 মে হবে পঞ্চম ধাপের ভোট। সুদান মিশর সীমান্তে একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত 72 জন শ্রমিক নিহত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার পর সুদানের একটি মানবাধিকার সংস্থায় তথ্য জানিয়েছে। ইমার্জেন্সি লয়ার্স রাইটস অর্গানাইজেশন এই হামলার জন্য মিশরের বিমানবাহিনীকে অভিযুক্ত করেছে। মিশরের সেনাবাহিনী হামলার দায় স্বীকার না করলেও জানায়, হামলার সময় তারা নিজ সীমান্তের অভ্যন্তরে অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে একটি ব্যাপক অভিযান পরিচালনা করে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 6 উইকেটে 337 রান করেছে। এখন পর্যন্ত স্কোর বাংলাদেশ 346 এবং 6 উইকেটে 337, আফগানিস্তান 240। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিকেল 3টে বাংলা সংবাদের পর আবার ফিরলাম আমাদের আয়োজনে। শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই বন্ধু আমার এই ছবির গান রয়েছে শিল্পী উদিত নারায়ণ।

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। স্বপ্নের বাসর ছবির এই গানটি এখন শোনাব কনক চাপা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদ নদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: শুনবেন এখন এন্ড্রু কিশোরের কণ্ঠে আশা ভালোবাসা ছবির গান।

সবশেষে শোনাবো কনকচাপা এবং ইন্দ্রকিশোরের কণ্ঠে তোমাকে চাই ছবির গান।

প্রিয় শ্রোতা শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা বিকেল 3:30 আমাদের স্টুডিওর ঘড়িতে আমন্ত্রণ জানাচ্ছি রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠানে। শুরুতেই জেমস নগরবাউলের কণ্ঠে গান।

প্রিয় শ্রোতা, রক অ্যান্ড রোল অনুষ্ঠানে শুনছেন ব্যান্ড সঙ্গীত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে শুনব উচ্চারণ ব্যান্ডের গান, শিল্পী আজম খান।

রক অ্যান্ড রোল এই অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত শুনছিলেন। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুর নিরাপত্তার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতার যৌন হররা নিরোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনার সভায় বক্তব্যে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগত ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 13 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ হলেও এই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেরই নিহিত। রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন নাগরিক হিসেবে যার যে অধিকার ও প্রাপ্য রয়েছে

ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেরই নিহিত। রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে কানাডার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা ১৭ আসনের হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন নাগরিক হিসেবে যার যে অধিকার ও প্রাপ্য রয়েছে

পরকাল সর্বশক্তিমান তুমি ইহকাল তুমি।

আল্লাহ পাকি শানে হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্প ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়েও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য এলেম শিখেছে, কেয়ামতের দিন সে বেহেশতের ঘ্রাণও পাবে না। মানুষ যখন সওয়াবের নিয়তে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সদকার সওয়াব পায়। যে ব্যক্তি কোন নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। তোমরা জ্ঞান লাভ করার জন্য তোমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো। যে ব্যক্তি দুনিয়াতে কোনো ক্ষতিগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।

0: হাসিবু
1: কি খবর? তোমার এরকম সবাই লেট চিন্তা করছে কেন?
2: আমি আগে চলে আসি, ওনারা মনে করছে আমি মনে পিছনে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: আমাদের আসলে বাইরে ওই যে বোন আছে না, ওই বোনের এখানে মানে ঘাপটি মেরে বসেছিল। আপনি কেমন আছেন?
1: আমি আছি তোমাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে ভালোই আছি, আল্লাহ ভালোই রেখেছেন। এটা খবর কি তোমার? হাসিবু বলো।
2: ওই হাঁস মুরগি গরু ছাগল নিয়ে ব্যস্ত রইছি।
1: হাসিবু সবসময় হাঁস মুরগি নিয়েই তো থাকে বেশি, তাই না?
2: হাঁসের খাবার বেশি লাগে না,
1: খাবার বেশি ছেড়ে দিয়ে পোষা যায়, তারপর ফার্ম করে পোষা যায়, কেউ বিভিন্ন রকম করে, কেউ ঘেরে বসে
2: খুঁজে নিয়ে আসতে এদিক ওদিক চলে যায়।
1: না ছাড়া থাকলে তো এটা হয়, এই সমস্যাটা হয়। তা মনা ভাই কি অবস্থা তোমার বলো?
0: না আমার তো সবসময় ভালো, কারণ আমাদের তো সারা গ্রাম পর্যন্ত আমার
2: চা দোকান পালি ওনারা কিছু লাগে না, টস দিয়ে ভিজে ভিজে চা খাবে।
1: যে ওনার যে চুমকি আছে পরিচিত, দাদা দাদি দুইজনে চা খায়, তারপরে আবার ওই যে হাঁসের ডিম, বড় বড় ডিম, কি কি হাঁস আছে চুমকির ভালো?
0: ওদের অনেকগুলো আছে, ওই সিনে হাঁস আছে, পাতি হাঁস আছে,
2: রাজা হাঁস আছে,
0: ক্যাম্বেল আছে, ক্যাম্বেল হাঁস
1: গরু পালন করে কুরবানির জন্য। তোমার তোমার তো দেখাশোনার দায়িত্ব,
2: তাই না?
1: তারপরে কুরবানির জন্য গরু তৈরি করে, বড় বড় গরু বানায়,
0: কুরবানি শেষ বাসর কিনে নিয়ে আসে, ফিরে কুরবানি পর্যন্ত ওগুলোকে মোটা তাজা করা হয়, দামও বেশি পাওয়া যায়।
1: হ্যাঁ দাম বেশি পাওয়া যায়,
2: কুরবানিও দেয় আবার বিক্রিও করে।
0: হয়
1: বেকারত্ব দূরকরণে হাঁসের খামার তৈরি ও পালন ব্যবস্থা, মানে এই সম্পর্কে আমরা একটু জানি।
0: হ্যাঁ কোনদিন গেছি, অনেক সময় ওই সুমকি ওই ল্যাটপটে ল্যাটপটে আমাদের দেয়, দেখো বিদেশিরা কি পরিমাণ হাঁস পালে, বিলিয়াস ভাই সেই বড় বড় কয় না ঘের না,
2: ওই
0: কি যেন বিদেশে পাহাড়ের মাঝখানে থাকে, সেই পানির
1: মধ্যে
0: দেখতে খুব ভালো লাগে। তারপর ডিম পারে, পাহাড় দিয়ে সব ডিম পারে, ওই খুঁটে খুঁটে নিয়ে যায় ডিম।
1: তা শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানার জন্য বা বিভিন্ন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি ফোন নম্বরটা বলে দিচ্ছি,
0: 0190-74-12-12-19-70-70।
1: আমি আবার বলছি,
0: তুমি কও এবার,
1: 0190-74-12-12-19-70-70। তাহলে আমরা কি বলছিলাম, হাঁস
0: শুনে নিলে তার আগে আমি একটু কথা কই নি,
1: বলো
0: এটা কেন শুনবো কৌদি? হাঁসের কিন্তু খুব চাহিদা আছে, এই যে এই হাঁসের মাংস না,
2: সিটে রুটি বানাতে হবে,
0: সিটুডি
2: পুরনো মেশিন দিয়ে সিমাইয়ের মতো বেরোবে,
0: হাঁসের
2: মাংস বোনা, নারকেল দুধ বোনা করতে হবে।
0: তারপর দেখো হাঁসের ডিমের মুরগি ডিমের চাইতেও তো বড়,
1: বড় এবং
0: ডিম যত বড় হবে ওর পুষ্টিও বেশি হবে,
2: পুষ্টিও বেশি হবে,
0: তাহলে ওর দামও বেশি, তাহলে হাঁস পালনে আমাদের লাভ আছে,
1: অনেক লাভ।
0: আর ওই ওই কুরোর মতো, কুরো মানে ওই মুরগি, মুরগির মতো অত কিন্তু রোগ নেই হাঁসের, হাঁসের রোগ বলে একটু কম।
1: বাংলাদেশে প্রায় 18 কোটি লোকের বাস, তাই না?
0: জি,
1: জনবহুল এ দেশটির প্রোটিনের চাহিদা অনেক, এই জন্য প্রোটিনের চাহিদা মেটানোর জন্য গবাদি পশু যথেষ্ট নয়, হাঁস মুরগি ব্রয়লার পালনও প্রয়োজন। হাঁস থেকে যেমন অল্প বয়সে অল্প খরচে প্রোটিন পাওয়া যায়, তেমনি কোনটিতে পাওয়া যায় না। তাছাড়া প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ বেকার ছাত্রছাত্রী বের হয়, যাদের সবারই চাকরির সংস্থান করা অনেক সময় সম্ভব হয় না। এছাড়া বহু কর্মক্ষম মানুষ যাদের অভাবে বেকার থাকে, তারা এই বেকারত্ব দূরকরণে হাঁস পালনে ব্যাপক ভূমিকা রাখে,
0: তাই না?
1: হাঁস চাষের জন্য খুব বেশি জায়গার দরকার হয় না, অল্প জায়গায় বাড়ির আঙ্গিনায় হাঁসের ঘর তৈরি করে হাঁস চাষ করা যায়।
0: জি
1: বুঝেছ, বাড়ির আঙ্গিনায়
0: উঠানে
1: অল্প জায়গায় এদের চাষ করা যায়। গ্রামীণ পরিবেশে আঙ্গিনা, পুকুর, নদী, খাল থেকে হাঁস অধিকাংশ খাদ্য খায়, এই জন্য খাদ্য খরচ কম হয় বলে লাভবান বেশি হওয়া যায়। যে বললো না মনে হয় কি বলল, যে হাঁসে বাইরে থেকে খেয়ে আসছে, এই জন্য খাবারের
2: রোগ
0: কম দেওয়া লাগে, নিজেদের খাবার নিজেদেরই ওরা খুশি নেই।
1: তারপর হাঁসের ভ্যাকসিন অল্প দামে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হতে সহজে সংগ্রহ করা যায়, তাতে বেশি পুঁজির দরকার হয় না। হাঁসের ওষুধ গ্রামগঞ্জে সহজে পাওয়া যায় বলে রোগবালাই কম হয় এবং মৃত্যুর হারও কমে যায়।
0: জি,
1: ঘরে বসেই গ্রামীণ পরিবেশে মহিলারা পালতে পারে, যা অন্যান্য পেশার চেয়েও ভালো। আধুনিক পদ্ধতিতে হাঁস পালার জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর তথা বিভিন্ন এনজিও থেকে ট্রেনিং পাওয়া যায়, ফলে দক্ষতার সাথে হাঁস পালন করা যায়। হাঁস পালন করার পরে যে ডিম বা মাংস উৎপাদন হয় তা বিক্রি করতে তেমন ঝামেলা হয় না, সাধারণত বাড়ি বসে এগুলো বিক্রি করা যায়, তাই তো?
0: আর ওই হাটের থেকে বাজার থেকে পাইকাররা চলে আসে, আইসে কিনে নিয়ে চলে যায়, একসঙ্গে সব কিনে নিয়ে।
1: অনেক সময় সম্পর্ক ভালো থাকলে বিনা পুঁজিতে প্রতিবেশী কোনো ব্যবসায়ী বা ডিলারের কাছ থেকে বাচ্চা, খাদ্য সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। কিভাবে এইগুলো ডিলারের কাছ থেকে তুমি বাচ্চা আনতে পারছো, বাকিতে খাবার আনতে পারবে, এইভাবে এই সুবিধাটা আছে। তাছাড়া সহজলভ্য অল্প সময়ে কম খাদ্যে ডুবা এলাকায় বা নদী বিধৌত এলাকায় যে মাংস উৎপাদন করা যায় তা হল কি, হাঁসের মাংস, প্রাকৃতিক খাবার।
0: ডুবা ডুবা থাকে না ওইখানে, বেশ কসু পরিষ্কার করে ওইখানে হাঁস চাষ করা যায়।
1: প্রাকৃতিক খাবারের এত উৎপাদনের দৃষ্টান্ত শুধুমাত্র হাঁসেই আছে। তাহলে এরকম প্রাকৃতিক ভাবে আমরা সবকিছু পাচ্ছি,
0: তাও অল্প খরচে।
1: এবার ঘর, ঘর তৈরি কিভাবে, ঘর তৈরি করতে হবে। হাঁসের খামারের ঘর খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যসম্মত ঘরই পারে খামারকে রোগমুক্ত রাখতে। মনে রাখতে হবে হাঁসের ঘর তৈরির জন্য পার্শ্ববর্তী এলাকায় পানি থাকার বা বিচরণ এলাকা থাকা দরকার। এই জন্য হাঁসের জন্য অনেকে পুকুরের উপর হাঁসের ঘর তৈরি করে। ঘর তৈরি উপকরণ নিয়ে কি কি উপকরণ লাগবে, স্থানীয়ভাবে চাল তৈরির জন্য যে সমস্ত সহজলভ্য দ্রব্যদি পাওয়া যাবে তা দিয়ে ঘরের চাল তৈরি করা যাবে।
0: জি,
1: যেমন গোলপাতা, ছন, টিন বা ঘরের উপর ছাদ ও দেওয়া যাবে। বেড়া, বাঁশের চাটাই দিয়ে বেড়া তৈরি করা যাবে। ঘরের মেঝে থেকে চাল পর্যন্ত উচ্চতা হবে 4-5 হাত। কত হবে?
2: 4-5 হাত।
1: বেড়ার নিচে 1 হাত উচ্চতা পর্যন্ত আবদ্ধ থাকবে, তারপর 2 হাত উঁচু নেট থাকবে। নেটের ছিদ্রের ব্যাস হবে 1 ইঞ্চি। উপরে 1.5 হাত উচ্চতা আবদ্ধ থাকবে। বেড়ার গায়ে চট ঝুলিয়ে দিতে হবে যাতে প্রয়োজনে ওঠানামা করা যায়।
0: ঠান্ডার সময় আমি নামিয়ে দিলাম,
1: গরম সময় উঠিয়ে দিলাম।
2: ঘরে
1: মেঝো বেলে দোআঁশ মাটি দিয়ে ঘরের মেঝো শক্ত করে তৈরি করতে হবে। মেঝো তৈরির সময় মাটির সঙ্গে চুন মিশিয়ে প্রলেপ দিতে হবে। যে সমস্ত এলাকায় বাঁশ সহজে পাওয়া যায় সেসব এলাকায় মাচা তৈরি করে হাঁস প্রতিপালন করা যায়, তবে মেঝো পাকা হলেও চলবে।
0: তিন রকমের মাটি দিয়েও করা যাবে, পাকাও করা যাবে, আবার মাছাও করা যাবে।
1: এবার আমরা জাত সম্পর্কে একটু জানি। হাঁস জাতের উপর হাঁসের বৃদ্ধি উৎপাদন নির্ভর করে, এই জন্য আমাদের দেশের আবহাওয়ার খাপ খাওয়াতে সক্ষম এবং উত্তম গুণাবলী সম্পন্ন হাঁসের জাত সিলেকশন করতে হবে, যাতে ভালো জাতের হাঁস সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পালন করে কাঙ্ক্ষিত বৃদ্ধি উৎপাদন বজায় রাখা সম্ভব, ফলে লাভজনক উপায়ে খামার পরিচালনা সম্ভব হয়। হাঁসের ডিমের জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান,
0: খাকি ক্যাম্বেল,
1: জেন্ডিং, মাংসের জন্য রয়েছে পিকিং, মাসকুবি, রাজহাঁস, রোয়েন ইত্যাদি। তবে আমাদের দেশে খাকি ক্যাম্বেল বেশ লাভজনকভাবে পালন হচ্ছে। কি জন্য? এটা অনেক ডিম পাড়ে। খাদ্য সম্পর্কে আমরা একটু জানি। খাবারের ষাট ভাগ খরচ খাদ্যেই হয়ে থাকে। খামারের ষাট ভাগ খরচ
0: খাদ্যে,
1: ষাট ভাগ। কাজেই খামারের লাভ খাদ্যের উপর অনেকাংশে নির্ভর করে। খাদ্য সুষম না হলে শরীরে খাদ্যের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় হয় না। বয়স এবং হাঁসের জাতের বিবেচনা করে খাদ্যে পরিমাণ মতো এনার্জি, আমিষ, ফ্যাট, ভিটামিন ও মিনারেল সরবরাহ করতে হবে। সাধারণত হাঁসের খামারে 2700 থেকে 2800 কিলো ক্যালোরি এনার্জি প্রতি কেজি খাদ্যে থাকতে হবে এবং ভিটামিন, মিনারেল ও কিছু পরিমাণও থাকতে হবে। হাঁসের জন্য পিলেট বা ম্যাশ খাবার ভালো, কারণ এই খাবারে অপচয় কম হয়। কি উকি ঝুঁকি মারতিস? কি
2: গান শুনবে মনে হয়? তাই আমার ইশারা দিচ্ছে। গান শুনবে
0: আর একটু কথা কবেন হাস নিয়ে। হ্যাঁ, তাদের
2: আগে গান শুনি।
1: আচ্ছা, গান শুনি।
0: আচ্ছা দাদা, তাহলে

0: আমরা সুন্দর একটা গান শুনলাম রুবাদার কণ্ঠে, তাই না? সুইপার ফাইন নয়, সুপার ফাইন মানে বলো খুব ভালো। হ্যাঁ
1: খুব ভালো,
2: সুইপার মানে কি?
1: না
0: না, ও যেটা বুঝছে সেইটাই বলছি তাকে। ওটা আমরা যে আলোচনা করছিলাম, ওই যে হাঁসের খামারকে লাভজনক পর্যায়ে নিতে হলে সঠিক ব্যবস্থাপনা করতে হবে, সঠিক নিয়মে লিটার পরিষ্কার, প্রতিদিন খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার, সঠিক সময়ে খাদ্য প্রদান ইত্যাদি মেনে চললে অবশ্যই হাঁসের খামারকে লাভজনক হিসাবে গড়ে তোলা যায়।
1: তাই না? ব্যাপার হচ্ছে যদি ময়লা পানি খাওয়ানো হয় হাঁসের ক্ষতি হবে, বারবার ভেজাল খাবার দেওয়া হয়, তাহলে কি
2: বড়
1: আপনি একটু ভালো এর কোন দিন? ওই যে আমাদের হাঁসের তো বেশি রোগ না, দুই একটা রোগ, কিন্তু একটা হচ্ছে যে ওই যে কি
0: এইটা বাচ্চাকে এই জন্য দিতে হবে কি ভ্যাকসিন শিডিউল অনুসারে টিকা, বা হাঁসের বাচ্চাকে বয়স অনুসারে টিকা প্রদান ও প্রয়োজন মতো চিকিৎসা করতে হবে, তাহলে তোমার এই রোগগুলো আসতে পারবে না, হবে না।
1: বাচ্চা অবস্থায় ওরে দিতে হবে।
0: হাঁসের ক্ষেত্রে 28 থেকে 43 দিন বয়সে ডাক প্লেগ এই এই টিকাটা দিতে হবে, 2 মাস বয়সে ডাক কলেরা টিকা প্রদান করতে হবে, এরপর 6 মাস পর বা শিডিউল অনুসারে হাঁসকে মানসম্মত সঠিক নিয়মে টিকা প্রদান করতে হবে, তাহলে খুব বেশি চিকিৎসার প্রয়োজন হয় না, মানে রোগ বালাই অনেক কম।
2: নিয়মিত টিকা দিতে হবে,
0: হাঁস পালার জন্য বেশি জায়গা বেশি মূলধনের দরকার হয় না, এই জন্য হাঁস সবাই পালতে পারে এবং হাঁসের মাংস ডিম খেয়ে পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারে, তাছাড়া হাঁস ও হাঁসের ডিম বিক্রি করে অর্থ উপার্জনও করতে পারে। এভাবে একজন গরিব মহিলা গৃহস্থলী কাজের পাশাপাশি হাঁস পালন করে বাড়িতে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করে সংসারে সচ্ছলতা আনতে সক্ষম হতে পারে। তাই আধুনিক উপায়ে হাঁস পালনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, কি বলো?
1: তবে আমার মতে কি জানো,
0: অনেক মাংস বাবা,
1: ছোটখাটো একটা খাসি।
0: তাহলে দেখো আমাদের টেলিফোন আমরা নিই, কোন ফোন আসে কিনা।
1: হয় আমাদের অনেক শ্রোতারা তো বসে আছে টেলিফোনের আশায়, তারা যোগাযোগ করবেন, তাদের প্রশ্ন করবেন, উত্তর শুনবেন। তাহলে আজকে দেখি কি কি প্রশ্ন আসে,
2: কি বিষয়ে প্রশ্ন করবে, কয়ে দাও
0: না না বিষয়।

0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আলহামদুলিল্লাহ
0: আমরা ভালো আছি সবাই আল্লাহর রহমতে।
2: ও বুলবুল ভাই,
0: বুলবুল ভাই হ্যাঁ বলেন, কি জানতে চান? জি জি সিরাজি, বাচ্চা কি ভিতরে এই হয়, ভিতরে বাচ্চা রক্ত আসে জমাট, কি কালার, কালো সিরাজি না লাল সিরাজি না? হ্যাঁ লাল কালার। আচ্ছা কয়বার এই ডিম পাড়ছে, কয়বার? আচ্ছা শোনেন, আপনি একটা কাজ করতে পারেন, শোনেন ওই এখন ক্যালসিয়াম আপনি এই ছেড়ে দিয়ে বসেন না খাসায় বসেন, ওই ছেড়ে দিয়ে, তাহলে তো ওই যে কাকর টাকর ওগুলো খায় তো নাকি, ওই সব সুরকি বালি এসব দেন, কাকর টাকর দেন এক জায়গায় জমা করে, তাহলে ই করতে পারেন আপনি ওই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট আপনি চার ভাগের এক ভাগ সকাল বিকাল খাওয়ান, ক্যালসিয়াম
3: ট্যাবলেট,
0: না না না না ভাঙ্গে ওই ট্যাবলেট চার ভাগের এক ভাগ, সকালে সকালে এক ভাগ দেবেন, বিকেলে এক ভাগ দেবেন, এইভাবে তিন চার দিন খাওয়ান ক্যালসিয়াম ট্যাবলেট, বাজারে পাওয়া যায় যে কোনো ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াবেন, হ্যাঁ তাহলে আপনি আশা করি ভালো রেজাল্ট পাবেন, ধন্যবাদ আপনাকে।
3: দেখো
0: এরপরে দেখো,
3: আর একটা ফোন আসছিল ধরতে পারলাম না, কি ব্যাপার,
0: অপরাজিতা
3: বহু রকম, এই আমাকে ওই ভবিষ্যতে কয় এই আগে নাকি ওই সিটি পাঠাতো কবুতর,
0: হুমার হুমার কবুতর
4: আমিও শুনেছি,
0: রেসিং হুমার
1: রাজা বাদশার আমলে।
3: হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? তালা থেকে, রিজাউল সাহেব, হ্যাঁ কি জানতে চান? জি শোনেন আমি বলি, তিনটে চারটে তো আপনার খুপিতে পান তাই না, খোপে পান, যদি এই যেখানে সেখানে পারে যদি আপনি দু একদিন একটু আটকাবার ব্যবস্থা করেন ওই কয়টাকে, আর কয়টাকে ছেড়ে দেন যারা পারে, তাহলে দেখবেন যে ওই অভ্যাস হয়ে গেছে, ভিতরে পারবে
3: ও তো বাইরে ঘুরতে বের হয়, হ্যাঁ পারার সময় সেখানে সেখানে পেয়ে
0: যাবে, আচ্ছা ওই নদীতে যাওয়ার আগে ডিম পারলে, ডিম পারলে তারপরে আপনি ছেড়ে দেবেন, ডিম পাড়া হয়ে গেলে দেখবেন যে ডিম পারবে ওই দশটা এগারোটার সময় ডিম পাড়ে, কেউ দুপুরেও পারে, ডিম পাড়া পর্যন্ত একটু খেতে দেবেন আটকে রেখে তারপরে ছেড়ে দেবেন,
3: ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাইয়া। না হাসির কিন্তু ওই প্রথম পোস্টটা আছে,
0: হ্যাঁ
3: ঘুরতে ঘুরতে যেখানে মনে হয় সেখানে ডিম পেড়ে দেয়
0: মুরগি তো অনেক সময়
3: করে, একটা ফোন
0: ধরো।
3: হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন?
5: আব্দুল মজিদ বলছি, শরীরগাড়ি কুষ্টিয়া থেকে।
0: জি মজিদ ভাই বলেন, কি জানতে চান?
5: আপনারা সব ভালো আছেন তো?
1: আলহামদুলিল্লাহ
0: আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। হ্যাঁ সবাই ভালো আছি,
1: হ্যাঁ আমরা সবাই ভালো
4: আছি, এইজন্য তো আমার কাছে
3: আপনি আমাদের শুনতে পাচ্ছেন?
5: আছেন কেমন আপনারা?
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা।
3: শীতকালীন শাক সবজি
0: অনেক শাক লাগাতে পারেন, পালং শাক সব শাকই তো। লাগানো যায় লাল শাক
3: আগাম চাষ করলি তো আপনি বাজার ভালো পাবেন,
1: দাম বেশি পাবেন,
3: এখন আমাদের আমাদের বাংলাদেশে ইলিয়াস ভাই এখন আমাদের আগে তো শীতকালীন সবজি ছিল গ্রীষ্মকালীন সবজি ছিল, এখন আমাদের কৃষিবিদরা এমন করেছে সব সময় সবজি সারা বছর করা যায়।
4: তবে দাদা একটু একটু
0: কিন্তু ওই যে যে জায়গায় আপনি বললেন না মূলো লাগাবেন, কিন্তু জমিটা আপনার শুকনো লাগবে, শুকনো জমিতে মূলোর বীজ ছড়াতে পারেন।
3: এখন
0: ধন্যবাদ আপনাকে,
3: ভালো থাকেন ভাইয়া।
4: আর একটু একটু কষ্ট বন্যা, একটু একটু কষ্ট বন্যা প্রায় আসতেছে সামনে ঠান্ডা, এতে ওইসব
3: শীতকালীন শাকসবজি তো হবে
0: এখন সময়ের পর
3: সময়ের। তবে একটা ইলিয়াস ভাই, সময়ের জিনিসের স্বাদ বেশি, যে সময় যেটা চাষ হয় অসময়ে চাষ হয় কিন্তু ওই স্বাদ কিন্তু তাতে পাওয়া। আর একটা ফোন, হ্যালো
0: তারপরে দেখো আবার
3: টুটু এটিল না,
0: না না সমস্যা, তারা সচেতন, তারা বিভিন্ন বিষয় জানতে চায়।
3: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ জি বলবুল ভাই বলেন। আড়াইটার সময় নাটক শুনবেন, ওইটাই শুন, আস্তে আস্তে হবে
3: সবকিছু
0: চালু হবে। আয়নাটা শুনেন, আয়নাটা চালু করছি, এটা শুনবেন 9:50 সকালে।
3: ধন্যবাদ ভাইয়া,
0: ধন্যবাদ আপনাকে।
3: না সব শ্রোতারা আমাদের খুলনা বেতার শুনে তো
0: শুনতে চায়, এখন অনেক
3: ধরনের অনুষ্ঠান
0: অনুষ্ঠান শুনতে পায় না, এই জন্য তারা প্রশ্ন করে বিভিন্ন ভাবে।
3: ফোন কি একটা ধরবো,
0: ধরো একটা ধরা যাবে।
3: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো জি বলেন, কি জানতে চান? হাসিপুর গান শুনবেন আসরে? আচ্ছা শুনানো যাবে, হবে না
3: পশুদিনকে একটা গান শুনিয়ে দেবো।
0: আচ্ছা হাসিপুরে আমরা জানাই দিলাম।
3: হ্যাঁ আর কোন প্রশ্ন ভাইয়া?
0: ধন্যবাদ আপনাকে।
3: আচ্ছা হাসিবু আপনাকে গান গাইয়ে শুনিয়ে দেবে, দরকার হলে আমরা দৈত্যের কণ্ঠে গাবো।
0: দৈত্যের কণ্ঠে না,
3: দুজন মিলে গায় না,
0: হ্যাঁ দৈত কণ্ঠে গাবো। হ্যাঁ ঠিক আছে,
3: ধন্যবাদ।
0: তারপরে আরেকটা এই নাও, ফোন নাও, ফোন নেওয়া যাবে,
3: যাবে,
0: হ্যাঁ যাবে, নাও।
3: আর তো আসতেছে না, তাহলে হাসির কথাই হোক।
1: হ্যাঁ আমরা আর একটু আলোচনা শুনি
3: না, হাঁস আমি তো এবার পোষবই, এবার আমি ভাবতেছি হাঁস পোষব, শুধু হাঁস না, হাঁসের সঙ্গে আমি
0: তুমি পুষ্পা, তোমার তো সে দাদা দাদি তো ওই হাঁস নিয়েই ব্যস্ত,
1: তুমি কি
0: মারে কিনে দিবা? তাই
3: আমার মা, আমি ওই যে
0: ক্যাম্বেল হাঁস কিনে দিবা,
3: আমি ওই যে শিঙ মাছ ছাড়িছি না ওই যে ডোবার ভিতরে, আমার মা গরে কইছি আমি এখানে নেট দিয়ে ঘিরে দেবো, তুমি এখানে হাঁস পালন করবা।
1: খুব ভালো বুদ্ধি করেছিস,
3: 1 in 2 মানে একের ভিতরে
0: 1 in 2 একের ভিতরে 2
1: তোমার মাছ কিন্তু হাঁসে খাই ফেলবে
3: না,
0: না না শিঙি মাছ ধরতে পারবে
3: না, খাবে না,
1: কাটা ফুটে দেবে শিঙি মাছ।
0: হ্যাঁ
3: তাইলে আমরা কি করব
0: আজ, আজ আমাদের হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, কি বলো? চলো উঠা যাক,
1: আল্লাহ হাফেজ,
3: চলো।

0: চাষ আবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন। প্রিয় শ্রোতা, যদিও বর্ষা মৌসুম একটু একটু করে আমাদের কাছ থেকে পুরোটাই বিদায় নিচ্ছে, তারপরও গাছ কিন্তু লাগানোর সময় যে কোনো মুহূর্তে আপনি যে কোনো সময় গাছ লাগাতে পারেন। শুধু লাগালে চলবে না, যে গাছ আপনি আজ লাগাচ্ছেন সেই গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য সবুজ বনায়ন করতে আমাদের গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা করা উচিত। তবে হ্যাঁ, গাছের পরিচর্যা করতে গিয়ে এমনটা যেন না হয় আপনার ঘরের বারান্দায় কিংবা ছাদে ফুলের টবে বা গাছের টবে পানি জমে আছে 3 দিনের বেশি। পানি দেখতে স্বচ্ছ হলেও সেখানেই কিন্তু এডিস মশা লার্ভা জন্ম নেয়, সেখান থেকে হতে পারে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো জ্বর। আর তাই আপনি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য, শখ কিংবা আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য বর্তমানটাকে একদমই নষ্ট করবেন না। পরিষ্কার থাকুন এবং ফুলের টবে পানি জমা থাকলে সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শুধু টব নয়, আশেপাশে যেখানেই 3 দিনের বেশি স্বচ্ছ পানি জমা থাকতে দেখবেন সেখানেই পরিষ্কার করবার ব্যবস্থা করবেন, তাহলে থাকতে পারবেন নিরাপদ। ডেঙ্গু বা চিকুনগুনিয়া হলে আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হন, প্রতিরোধ করুন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Salma Dolly. President Mirza Fakhrul Islam Alamgir has called for strict implementation of our zero-tolerance policy to prevent violence and sexual harassment against women and girl children. He made the remarks while addressing our discussion marking International Day of the Girl Child at Bangladesh Shishu Academy in the capital today. The president said, safety of girl children must be ensured everywhere, from their journeys to school and the school environment to the online world and social media. He said, there is no alternative to strict implementation of the zero tolerance policy to ensure prompt investigations, effective trials and strict enforcement of law in cases of violence, rape and sexual harassment against women and children. Prime Minister Tariq Rahman has sought Canadian cooperation in education, health, energy and agriculture to strengthen bilateral ties and expand development cooperation. He made the call when a delegation led by Canadian Secretary of State for International Development, Randeep Sarai, paid a courtesy call on him at the Prime Minister's office at the Secretariat in the capital today. During the meeting, the two sides discussed strengthening bilateral relations, expanding economic cooperation and exploring new avenues for strategic partnerships along the Rohingya crisis and other development priorities. On the Rohingya crisis, the Prime Minister said Bangladesh was hosting around 13 lakh Rohingyas and that their prolonged presence was putting considerable pressure on the country's economy and environment. Canada's Secretary of State for International Development agreed on the importance of peaceful, safe and dignified return of the Rohingyas. Vice President of Ziaur Rahman Foundation and wife of Prime Minister Tariq Rahman, Dr. Zubaida Rahman, has called for stronger international partnerships and innovative financing to transform women's health care in Bangladesh. She made the remarks while addressing a high-level session titled, "The Moment is Now, Unlocking New Capital for Women's Health Beyond Aid," at the World Health Summit in Berlin yesterday. Dr. Zubaida Rahman said traditional development assistance alone cannot meet the healthcare demands of country's growing population. She said, innovative financing combined with national commitment, concessional investment, grant support, technical assistance, and sustainable domestic resources are needed. She urged international partners, development finance institutions, philanthropic organizations, and the private sector to join Bangladesh in strengthening women's health care. Civil Aviation and Tourism Minister M. Rashiduzzaman Millat has said Prime Minister Tariq Rahman is expected to inaugurate Cox's Bazar International Airport in the first week of November. He informed this to newsmen at the Secretariat in the capital today. The minister said they will discuss the matter with the airlines and initially identify the countries to which international flights could be operated from Cox's Bazar. He added that decisions regarding the airlines and destinations would be finalized following consultations with the concerned stakeholders. The Election Commission has announced a five-phase roadmap for the upcoming Union Parishad elections, with voting scheduled to begin on 21st January. Election Commissioner Brigadier General Retired Abul Fazal Muhammad Sanaullah informed this at a press briefing at the Election Commission headquarters at Agargaon in the capital today. He said the second phase of voting will take place on 4th February, the third on 29th April, the fourth on 13th May, and the fifth on 27th May. America's Robert Hall and Michael Wood Ford won the 2026 Nobel Economics Prize for Four Microeconomic Foundations of Macroeconomic Stabilization. The Royal Swedish Academy of Sciences said this today. At least 72 workers were killed by air strikes on a gold mine on the Sudan-Egypt border, a Sudanese rights group said, after survivors described scenes of chaos in the mountains region. The emergency lawyers' rights organizations accused the Egyptian Air Force of carrying out the attack. The Egyptian army didn't claim the strikes but said at the time that it had conducted a large-scale operation against illegal gold mining within its border. Cricket and chasing the victory target 479. Afghanistan were 51 for 2 in their second innings on the fourth day of the lone test against Bangladesh at Abu Dhabi when reports last came in. Earlier, Bangladesh declared their second innings at 372 for 7, Scores so far, Bangladesh 346 and 372 for 7, Afghanistan 240 and 51 for 2. Finally, weather and forecast varied till 1 tonight says there is no inland river force warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাবিলা জামান। কানাডা বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। আজ সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানে ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যাত্রায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকগণ সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণে আসতে পারবে। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। মন্ত্রী আরও বলেন, কক্সবাজার ও কুনমিং এর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার ব্যাংকক দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। একই সঙ্গে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করতে বহুমুখী অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। আজ থাইল্যান্ডে বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভায় অংশ নিয়ে এসব কথা জানান উপদেষ্টা। এ সময় জ্বালানি খাতের অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া সহ অর্থনৈতিক পুনর্গঠনে সরকারের রাজনৈতিক রূপরেখার সাথে আন্তর্জাতিক সহযোগীদের ভাবনার মিল রয়েছে বলে জানান তিনি। বন্ধ কলকারখানা চালুর লক্ষ্যে বিশেষ অর্থায়নের পাশাপাশি থাইল্যান্ডের সাথে কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রেনং চট্টগ্রাম সমুদ্র যোগাযোগ বাড়াতেও আলোচনার কথা জানান অর্থ উপদেষ্টা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 303টির এবং অপরিবর্তিত ছিল 35টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 46 পয়েন্ট কমে অবস্থান করছে 5404 পয়েন্টে। ডিএসইতে 452,81,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 568,59,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50, ক্রয় 122.50, ইউরো বিক্রয় 140, ক্রয় 137.31, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.26, ক্রয় 162.21, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.43, ক্রয় 29.84 এবং থাই বাথ বিক্রয় 3.71, ক্রয় 3.64। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে লেটস স্পিক ইংলিশ। পরিচালনা মোহাম্মদ আখতারুজ্জামান।
2: হ্যালো, গুড আফটারনুন ডিয়ার লার্নার্স, আই ওয়েলকাম অল অফ ইউ অ্যাট টুডেজ ইংলিশ লার্নিং প্রোগ্রাম লেটস স্পিক ইংলিশ। আমার সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছে দুজন ছাত্র, আমরা তাদের সাথে পরিচিত হই।
3: হ্যালো, আই এম ঐশ্বর্য খায়রুল ঐশী, স্টুডেন্ট অফ দি ইউনিভার্সিটি অফ ঢাকা, এন্ড আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস প্রোগ্রাম।
4: হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মাশরুর রহমান এন্ড আই এম আ স্টুডেন্ট অফ এ লেভেলস।
2: Thank you both Mashur and Uishi for coming to our studio for this program. Dear learners, amader ajker onushthan tir topic hocche importance of going on a study tour. Amra ajke emon ekti bishoy niye alochona korbo jeta amaderke confused kore, especially in terms of learning English. For example, we say whether it is I am bored or I am boring. Our aim is to talk about this sort of problem. Orthat, we'll talk today about ED and ING adjectives. Dear learners, আমরা আজকের অনুষ্ঠানটিতে ইম্পর্টেন্স অব গোয়িং অন এ স্টাডি ট্যুরের উপর ভিত্তি করে একটি শর্ট কনভারসেশন শুনব। তার আগে এই কনভারসেশনটিতে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দের অর্থ জেনে নিব। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আর্কিটেকচার। Spelling of this word is ARCHITECTURE. Hope you have been able to write. এটির ফর্ম বা স্ট্রাকচার হলো নাউন, বাংলা মিনিং হলো স্থাপত্য অথবা স্থাপত্য শিল্প। আর আমরা ইংরেজিতে যদি মিনিং করি, এটার অর্থ আসে দ্য প্র্যাকটিস অ্যান্ড জব অফ অ্যান আর্কিটেক্ট। এর পরের ওয়ার্ডটি হলো ইম্প্রেশন, IMPRESSION. Hope you have been able to write. And the structure of this word is noun. এর বাংলা অর্থ হলো ধারণা, অথবা ইংরেজিতে আমরা বলতে পারি an idea অথবা feeling, etc. এরপরে আমরা যে শব্দটি সম্পর্কে জানবো সেটা হলো মনোটোনি। খুব কমন ওয়ার্ড এটি, মনোটোনি। এর বাংলা অর্থ হলো একঘেয়েমি বা গতানুগতিকতা বা বৈচিত্র্যের অভাব। এই ধরনের সেন্স গুলোতে আমরা মনোটোনি শব্দটা ব্যবহার করি। এর ফর্ম বা স্ট্রাকচার হলো নাউন, আর স্পেলিং হচ্ছে MONOTONY. Next word is diverse. This is an adjective and the meaning of this word is various, or bangla shabd bangla ortho holo bibhinno, or eti form holo adjective. Spelling hocche diverse. Last word is dome, DOME. Of course this is a noun and er bangla ortho holo gombuj, or er ingreji synonym dewa jete pare rounded, something rounded. Yes, dear learners, now let's enjoy reading the conversation, importance of going on a study tour.
4: Hi, have you heard the great news? Our college is organizing a study tour to Bagerhat this winter.
3: Yes, I have. I'm really excited. But honestly, some students were saying it's just a waste of time and money. Why do you think a study tour is so important for us?
4: I think textbook knowledge is just theoretical. When we visit historical places like the 60-dome mosque, Shat Gombuj Masjid, we see history face to face. It bridges the gap between what we read and what actually exists.
3: That's true. Reading about the 15th century architecture of Khan Jahan Ali in a book is one thing, but standing inside the structure and seeing the 60 pillars with our own eyes creates a permanent impression.
4: Exactly. Plus, student life in Bangladesh can be so successful with continuous coaching, exams, and academic pressure. A tour breaks that monotony, refreshes our minds, and relieves our anxiety.
3: Right you are. Traveling together also teaches us social skills, cooperation, and how to adjust with peers outside the classroom environment. It builds leadership and independence.
4: We also get to experience our country's diverse culture, local food and geography. It makes us more patriotic and aware of our own heritage.
3: You've completely convinced me. It is not just an excursion. It is a vital part of our practical education and personal growth. I am signing up today.
4: Great, thanks a lot.
3: You're welcome.
2: Oh, I was amazed listening to this short conversation. Dear learners, I hope you must have enjoyed it. Thank you very much. Mashur and Oishi, dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির যে কথাটি বলেছিলাম আমরা ইডি এবং অ্যাজেকটিভ এবং আইন অ্যান্ড আইন যে অ্যাজেকটিভ নিয়ে যে কনফিউজড আমরা হয়ে যাই সেটা নিয়ে একটু কথা বলবো ডিয়ার লার্নার্স এই শর্ট কনভারসেশনটিতে একটি সেন্টেন্স ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যান্ড দ্যাট ইজ আই এম রিয়েলি এক্সাইটেড অর্থ হলো আমি খুবই বা সত্যিই খুবই আনন্দিত আমরা কনফিউজড হয়ে যাই আইনজি এবং ইডি অ্যাজেকটিভ এর ইউজেস নিয়ে আমরা বলতে পারি না যে আমরা আই এম বোর্ড বলবো না আই এম বোরিং বলবো আই এম বোর্ড ইয়েস থ্যাংক ইউ হোয়াট ইউ থিঙ্ক মৈশি ইয়েস আই এম বোর্ড ইয়েস কারণটা আমরা এইসব ব্যাখ্যা করবো আজকে আমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠানটা শুনছো তাদের জন্য এই আগাম বার্তা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইয়েস আমরা কনফিউজড হয়ে যাই আইনজি এবং ইডি অ্যাজেকটিভ এর ইউজেস নিয়ে আমি ইতিমধ্যেই বলেছি দেয়ার আর মেনি অ্যাজেকটিভস এন্ডিং ইন আইএনজি অ্যান্ড ইডি ফর এক্সাম্পল বোরিং অ্যান্ড বোর্ড We shouldn't say she is boring because her job is bored. Rather, we say should say she is bored because her job is boring. Othat somebody is bored if something is boring. Othat kyo bored hote pare, birokt hote pare, jodi kono kisu biroktikor mone hoy. অর্থাৎ বিরক্তিকর অ্যাজেকটিভ আবার বিরক্ত অ্যাজেকটিভ অর্থাৎ ব্যক্তি বিরক্ত হতে পারে কিন্তু জিনিস বিরক্ত হতে পারে না দ্যাটস ওয়াই উই শুড সে সামবডি ইজ বোর্ড ইফ সামথিং ইজ বোরিং অর ইফ সামথিং ইজ বোরিং ইট মেক্স ইউ বোর্ড তবে এই ধরনের ব্যবহারে আমরা অনেক সময় এক্সেপশন পেয়ে যাই যেমন আমরা বলতে পারি ব্যক্তির ব্যবহার কোয়ালিটির ক্ষেত্রে এই এক্সেপশনটা হয়ে যায় যেমন ইফ এ পার্সন ইজ বোরিং দিস মিন্স দ্যাট দে মেক আদার পিপল বোর্ড যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে বোর্ড করে তাহলে আমরা বলতে পারি যে শি ইজ এ বোরিং পার্সন ঠিক আছে না ভেরি ক্রিটিক্যাল জিনিস এগুলো আমাদেরকে একটু শিখে নিতে হবে কষ্ট করে আর ইফ সামথিং ইজ বোরিং ইট মেক্স ইউ বোর্ড ও থ্যাংক ইউ Dear learners, আমরা অনেক সময় বলে থাকি যে জনি অলওয়েজ টকস অ্যাবাউট দ্য সেম থিং হি ইজ রিয়েলি বোরিং অর্থাৎ যদি কোনো ব্যক্তি একই জিনিস বারে বারে বলে তাহলে আমরা বলবো হি ইজ বোরিং সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা থাকলো অর্থাৎ এক্সেপশন আছে প্রত্যেকটা জিনিসের তবে মোস্ট অব দ্য কেসেস আমরা যেটা দেখি সেটা হলো যে যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে আমরা ইডি ভার্ব ইউজ অ্যাজেক্টিভ ইউজ করবো আর যদি বস্তুবাচক হয়ে যায় তাহলে সেটা আইন অ্যাজেক্টিভ হবে ইয়েস উইশি উড ইউ প্লিজ টেল আস অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস স্ট্রাকচার অর্থাৎ আইএনজি অ্যান্ড ইডি অ্যাজেক্টিভস
3: My job is boring. I'm bored with my job. My job is interesting.
2: Yes, anymore? You can say the film was disappointing. Yes. And Mashtur, would you please say at least two sentences using this structure?
4: We were disappointed with the film.
2: Film was disappointing. Yes, the film was disappointing. Is it correct?
4: Yes.
2: Thank you, dear learners. তোমরা শুনলে যে এই ধরনের adjective গুলো আমরা ব্যবহার করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ আরো adjective আছে যেমন আমরা বলি যে amusing, amused and confusing, confused. I was confused because the situation was confusing. Okay, you can say in that way. Or you can say exhausting. Everything was exhausting. We were also exhausted. The film was annoying. Why are we annoyed? The film was annoyed. How have you enjoyed the film? It's annoying. I'm annoyed seeing this movie. Or you can say, it's really disgusting. They are disgusted. Okay? We are almost at the end of our session today. No more today. Hope to talk to you very soon.

এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ। সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন লিসপা লায়লা। প্রথম গীতিকার ডক্টর তপন বাগচি, সুর করেছেন শামসুল হুদা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বিকেল 5:29 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্সে ঢাকা ক ও FM 106 মেগাহার্সে, FM 90 মেগাহার্সে, FM 102 মেগাহার্সে এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে রাবেয়া সুলতানা শিউলি, শামসুন নাহার, আফরোজা পারভিন কনা ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোসাম্মদ নূরজাহান, লুৎফুন্নাহার মেরি ও আফরোজ আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন দেশের গান, শিল্পী পপি পালের কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

এতক্ষণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

0: এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। এখন শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: بالقدم الوكيل والفضيل وضعته مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

0: আজকের মতো এখানে।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী ১০ মিনিট ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হবে।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী কৃষ্ণকান্ত আচার্য।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

বাংলাদেশ বেতার খুলনা, এতক্ষণ অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হল। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই শুনবেন দেশের গান, গানটির গীতিকার সৈয়দ আব্দুল মতিন এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন হাফিজুর রহমান।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানের এবারের আয়োজনে শুনবেন শিল্পী সোহরাব হোসেনের কণ্ঠে একটি নজরুল সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি আধুনিক গান। গানটির গীতিকার অরুণ চৌধুরী এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ।

শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনে থাকছে ছায়াছবির গান, ছায়াছবি আখি মিলন, এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রকিশোর ও সামিনা চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান আয়োজন বাংলাদেশ বেতার খুলনা। এখন ঢাকা কেন্দ্র থেকে শুনবেন বাংলা খবর।

0: সালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে বিএনপি সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন। তিনি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্যের গুণগত মান ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে খাদ্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকেরা যেন সরাসরি সংগ্রহ কেন্দ্রে ধান নিয়ে যেতে পারেন এবং ডিজিটাল পদ্ধতিতে তাদের মূল্য পেতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে দুটোই একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সিনেমা হলের দর্শক বাড়াতে, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: এতক্ষণ বাংলা খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। International and National Girl Child Day was observed in Khulna like other places of the country today. The theme of the day this year is No More Child Marriage, The Girl Child Will Conquer the World. In Khulna, a discussion meeting was held at the Paigacho Upojila Porishad Conference Room on the occasion. Presided over by the Upojila Nirbahi Officer, the meeting was attended by the officials of the different government department, including people of different professions. Later, prizes were distributed among the winners of the painting competition. Earlier, colorful rally was brought out from the Upojila Porishad office premises and ended at the same venue after parading different main roads of the town. Meanwhile, a discussion meeting was held at the Deputy Commissioner Conference Room in Joshur on the occasion. Presided over by the Deputy Director of District Women Affairs Department, the officials of the Concerned Department,

0: পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে
1: অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 59% এবং সন্ধ্যে 6টায় 53%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:55, অস্ত যাবে সন্ধ্যে 5:35। আবহাওয়া পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Here is the forecast for the inner liver parts of the country very till 1 AM as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country remaining affected till 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporarily gusty wind may occur some places of Chattogram division and a few places of Khulna and Borishal divisions. Besides, mainly dry weather is likely to prevail over elsewhere of the country with temporarily partly cloudy sky. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 36.1 degrees Celsius at Sandeep and the lowest was 19.9 degrees at Tetulia as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 34.9 degrees Celsius and minimum 25.1 degrees. Humidity recorded in air at 9 AM was 59% and at 6 PM 53%. The sun rises over Dhaka tomorrow at 5:55 AM and sets at 5:35 PM. And that's all with the forecast for this time.
3: Bangladesh Bitar. এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট। দ্রাঘিমাংশ 91.45 পূর্ব এবং অক্ষাংশ 22:23 উত্তর থেকে 330 বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ 91.45 পূর্ব ও অক্ষাংশ 22:20 উত্তর থেকে 280 বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে, পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। আসুন এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখি। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার মোহাম্মদ জাকারিয়া এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন এস কে সাইদুর রহমান।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা প্রান্ত থেকে ঢাকায় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের উপস্থিতিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রেস কনফারেন্সে অনলাইনে সকল অতিথিসহ অংশগ্রহণকারীরা যুক্ত হন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ সময় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। খুলনা প্রান্তের প্রেস কনফারেন্সে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে কোনো বৈষম্যের সুযোগ নেই। তথ্য সংগ্রহকারীরা ট্যাবের মাধ্যমে তথ্য ইনপুট দিলে তা কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত হবে। তিনি বলেন, খুলনা তিন আসনের আওতাধীন 1 হতে 15 নম্বর ওয়ার্ডে রিজার্ভ সহ মোট 117 জন তথ্য সংগ্রহকারী এবং 12 জন সুপারভাইজার, খুলনা 2 আসনের আওতাধীন 16, 17, 18, 19, 20, 25 ও 26 নম্বর ওয়ার্ডে রিজার্ভ সহ মোট 84 জন তথ্য সংগ্রহকারী ও 9 জন সুপারভাইজার এবং 21, 22, 23, 24, 27, 28, 29, 30 ও 31 নম্বর ওয়ার্ডে রিজার্ভ সহ মোট 104 জন তথ্য সংগ্রহকারী ও 10 জন সুপারভাইজার নিয়োজিত করা হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সারা দেশের মতো ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আজ বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনুপ দাস প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার 9টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদানের জন্য 669 জন তথ্য সংগ্রহকারী ও 71 জন সুপারভাইজার কাজ করছেন। নতুন করি স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলায় আগমন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে। সব অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে। খুলনা নগরীর সৌন্দর্য বর্ধনে সড়ক ও সরকারি ভবনগুলোতে রং এবং বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পরিচালক, খুলনার উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য স্থান মতো খুলনায় আজ আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়। এ উপলক্ষে এক আলোচনা সভা পাইকগাছা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে এক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি বাড়াতে স্টুডেন্টস রেজিস্টার ফর সায়েন্টিফিক কম্পিটিশন শীর্ষক এক কর্মশালা আজ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন এবং উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনা রশিদ খান বিশেষ অতিথি ছিলেন। আইকিউসির পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড জি এম আতিকুর রহমান, আইকিউএসসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড এস এম তৌহিদুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও এআই ফ্যাক্ট চেকিং বিষয়ক 3 দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শুরু হয়েছে। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতার কৌশল, প্রযুক্তি ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রধান গবেষক গোলাম মোর্শেদ সহ খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র টেলিভিশনের সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন। খেলার খবর ফুটবল। খুলনার কয়রা উপজেলার মহারাজ ইউনিয়ন বালুর মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় জহির ফুটবল একাডেমি 2-1 গোলে ডিবি রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করেছে। এদিকে মাগুরার শালিকা উপজেলার নাঘোষ আর নবম পল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আজ শেখাটি স্পোর্টস একাডেমি ট্রাই বেকারে 5-3 গোলে জুনিয়র স্পোর্টস ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলা খবর পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: সবাই চলে আসছো, এমন সময় আসছো তো আজানের সময় হয়ে গেল। আচ্ছা, আমরা এখন তাহলে এসার আজানের ইয়েটা শুনে নেই। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত 4। এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তো শোনো, তোমরা তো আসলা, এই খবর কি জানো যে এখন মা ইলিশ সংরক্ষণের সময় চলছে?
4: ওই যে আমি দেখে আসলাম না, পাশের বাসার রহিম মিয়া করিম মিয়া, ওরা জাল সব শুকাইতে দিছে।
3: হ্যাঁ, জাল শুকাইতে যায়। এখন তোমরা যারা কিনবা সাবধান, মা ইলিশ যেন বাজার থেকে
4: না ধরানো যাইব না।
3: আমাদের আশেপাশে যারা আছে,
5: মা ইলিশ কেমনে বুঝবে? একেবারে টোটালি ধরা বাদ দেওয়া,
4: ইলিশ ধরাই নিষে,
5: ধরাই নিষে। তুমি তোর বাপ মা তোর বাবা ডাকলে তো ধরা বাদ দেবে না।
3: হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, এখন একটা কথিকা আছে আমাদের সামুদ্রিক অর্থনীতিতে মৎস্য সম্পদ। উপস্থাপনায় আছেন মোহাম্মদ সাইফুর রহমান, মূল্যায়ন কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর। চলো আমরা এই আলোচনাটা শুনি।
4: হ্যাঁ আচ্ছা শুনি।
6: আজ আমরা আপনাদের সঙ্গে সমুদ্র অর্থনীতিতে মৎস্য সম্পদ এই বিষয় নিয়ে আলোচনা করব। সমুদ্র যেটি বাংলাদেশের লাইফলাইন, আমাদের মংলা, পায়রা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমাদের দেশের প্রায় আমদানি রপ্তানির 90-94% হয়ে থাকে। এই যে বিশাল সমুদ্র, শুধু আমরা আমদানি এবং রপ্তানির কাজে ব্যবহৃত হবে সেটা না, যেটাকে আমরা ভবিষ্যতের জন্য সুনীল অর্থনীতি, যেমন ব্লু ইকোনমি হিসাবে আমরা এটাকে সরকার নীতি এবং নির্ধারণের পর্যায়ে এটাকে নতুন দিগন্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। এবং সত্যিকার অর্থেই ব্লু ইকোনমি বলতে এমন একটি অর্থনৈতিক ধারণাকে বোঝায় যা সামুদ্রিক সম্পদ, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে টেকসই ব্যবহার নিশ্চিত করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং জীবিকা অর্জনের সুযোগ তৈরি করে। সমুদ্র শুধু সামুদ্রিক মৎস্য সম্পদের উপরেই নির্ভর নয়, জ্বালানি ও খনিজ সম্পদ, মেরিকালচার, নৌ পরিবহন, জাহাজ নির্মাণ, পর্যটন, সামুদ্রিক জীব প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং সমন্বিত সামুদ্রিক স্থানিক পরিকল্পনা সহ 21টি খাতকে সুনীল অর্থনীতির অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে সরকার চিহ্নিত করেছেন। বাংলাদেশের সুনীল অর্থনীতির কেন্দ্রে মৎস্য খাতকে সামনের দিকে রাখা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা রয়েছে। 2024-25 অর্থ বছরে দেশে সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ ছিল 568,312 মেট্রিক টন এবং সারা বিশ্বে সমুদ্র থেকে মৎস্য আহরণে বাংলাদেশ অবস্থান 14। বর্তমান সরকার ব্লু ইকোনমির সম্ভাবনা বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেছেন, যা এই সরকারের নির্বাচনী ইস্তেহারেও প্রতিফলিত হয়েছে। সরকারের নির্বাচনী ইস্তেহারে বর্ণিত মৎস্যখাত সংশ্লিষ্ট বিষয় সমূহ বাস্তবায়নে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্লু ইকোনমির সম্ভাবনা বিকাশে এবং টেকসই সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় মৎস্য দপ্তর এবং মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন আইন এবং বিধিমালা এবং ম্যানেজমেন্ট প্ল্যান প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন করা হচ্ছে। কোস্টাল একোকালচার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমুদ্রের সুষ্ঠু পরিবেশ ও উৎপাদনশীলতা পুনঃপ্রতিষ্ঠা কল্পে প্রতি বছর 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত 58 দিন সামুদ্রিক সকল ধরনের মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হচ্ছে, 2026 সালে 18 দিনের যে নিষেধাজ্ঞা কার্যক্রম, এই কার্যক্রমে আইন বাস্তবায়নের পাশাপাশি 3,12,500 নিবন্ধিত সমুদ্রগামী জেলে পরিবারকে 80 কেজি হারে 24,166 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপকূলীয় এলাকার সকল ফিশিং ট্রলার ও ভেসেলকে রেজিস্ট্রেশন, লাইসেন্স ও অনুমতিপত্রের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এমসিএস পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও নজরদারি কার্যক্রম জোরদারকরণে 5টি মেইন ফিশারিজ সার্ভিলেন্স চেকপোস্ট নির্মাণ করা হয়েছে, 6টি পেট্রোল বোট মৎস্য দপ্তরকে হস্তান্তর করা হয়েছে, 8,500টি আর্টিসনাল নৌযানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন যেটা GSM ডিভাইস পাইলটিং করা হয়েছে এবং 5টি বাণিজ্যিক ট্রলারে ভেসেল মনিটরিং সিস্টেম পাইলটিং করা হয়েছে। ট্যাক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা অভিষ্ট লক্ষ্য অর্জনে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় মেরিন প্রটেক্টেড এরিয়া স্থাপন করেছে, যা মোট সামুদ্রিক আমাদের যে ইজেট এরিয়া হচ্ছে এই এরিয়ার প্রায় 10.54%। ব্লু ইকোনমির বিকাশে সরকারের কৌশল সমূহ হচ্ছে সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপণ, মৎস্য আহরণ ক্ষেত্র চিহ্নিতকরণ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং এরিয়া বিয়ন্ড ন্যাশনাল জুরিডিকশন এর 200 মিটার গভীরতা ঊর্ধ্ব এলাকায় বাণিজ্যিকভাবে টুনা এবং অন্যান্য বৃহৎ পেলাজিক মৎস্য আহরণের উদ্যোগ গ্রহণ, আহরণত্ব পরিচর্যা ও সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ সদস্যভুক্তি, ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড নির্ধারণ এবং ম্যাক্সিমাম ইকোনমিক ইল্ড বিবেচনায় অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ, পরিবীক্ষণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা জোরদারকরণ, উপকূলীয় মৎস্যজীবী জেলেদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ, সুন্দরবন অঞ্চলের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, দূষণ এবং অতি আহরণ রোধে আঞ্চলিক সহযোগিতায় সামুদ্রিক ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা পরিচালনা করা, অবতরণ কেন্দ্রসমূহ আধুনিকীকরণ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত। আমরা যদি সকল ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করতে পারি, তবে আমরা মৎস্য অধিদপ্তরকে এই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কার্যকরী অধিদপ্তর হিসাবে আমরা দেখতে পাব এবং অত্তরোত্তর আমাদের মৎস্য আহরণ, যেটা আমরা বর্তমানে 14তম আছে সারা বিশ্বের সমুদ্রে মৎস্য আহরণে, সেটা আমরা এই ধাপ আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং 5,56,000 যে মেট্রিক টন আমরা আহরণ করছি সমুদ্র থেকে, এটা ভবিষ্যতে অত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
3: হ্যাঁ প্রিয় শ্রোতা, 8 অক্টোবর থেকে 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষেধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। প্রিয় শ্রোতা,
4: সারা ভাই, ওই যে বকুলি বুঝেনি কি কইতে চাইছিল,
3: তুমি এক কাজ করো তো, ওই যে আমাদের যে কালকের আগামীকালকে যে ফোন ইন অনুষ্ঠানটা আছে এটার একটু ঘোষণাটা দিও।
5: ও আচ্ছা ঠিক আছে, দেই। এই যে শোনো, ওই যে আগামী 13/10/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, মানে আমার ঘরে এই অনুষ্ঠানে খরা দুর্যোগে কৃষিতে করণীয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হইবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন ক্রপ উইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঢাকার আবহাওয়াবিদ মোহাম্মদ আরিফ হোসেন। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নাম্বারে আমি ফিরকম। ওই যে 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত, ফির 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নাম্বারে সরাসরি ফোন করিয়ে তার এই যে এই ব্যাপারে খরা দুর্যোগের কৃষিতে করণীয় এই ব্যাপারে কিছু জানার থাকলে ফোন করে জানিয়ে নিতে পারবে। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে শোনা যাবে, এছাড়াও বাংলাদেশ বেতারের ফেসবুক পেজেও এটা শোনা যাবে, দেখা যাবে, তাই না? তারপরে ভিড় ওই যে মনে করো যে www.facebook.com/bangladeshbetar এইটার মধ্যে কিন্তু ওই যে ফেসবুক
3: এখনকার শিল্পী হচ্ছেন মরিয়ম বেগম মারিয়া, গানটির গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুরকার লুকমান হাকিম। শোনো,
4: আচ্ছা শুনি।

0: আচ্ছা শোনো, এই জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একজন সফল ড্রাগন চাষী সফলতা নিয়ে এখন একটা প্রামাণ্য প্রতিবেদন আছে, এটা আগে শুনি।
1: আচ্ছা শুনি, চলো।
0: আচ্ছা,
2: আমরা এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা এলাকায়। এসেছি এখানকার একটা ড্রাগন বাগানে, সেই ড্রাগন বাগানের যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলতে চাই।
3: আমার নাম শিবলু।
2: আপনি যে এত বড় ড্রাগন বাগান এটা কিভাবে শুরু করেছেন?
3: কৃষির সাথে আমরা পারিবারিক ভাবে জড়িত অনেক আগে থেকে, জন্মগত ভাবে কিন্তু কৃষি ফ্যামিলি। 2020 সালের দিকে প্রথম বাগান স্টার্ট করি, আমাদের পুরাতন বাগান আছে ওই পাশে, মিশ্র ফলের বাগান, ওখানে মালটা, কমলা, পেয়ারা, আমসহ আরো বেশ কিছু আছে, আবার মাছের চাষও আছে আমাদের। দেখলাম যে আসলে এর মধ্যে থেকে ড্রাগনটা আমাদের আগে থেকে আছে, তো ওই ড্রাগনটা নিয়ে আমরা যখন দেখলাম যে ড্রাগনে একটা ভবিষ্যৎ বাংলাদেশে আছে, এই ফলটা নতুন আসতেছে, এটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, এটা যদি ন্যাচারালি ভাবে করা যায় তাহলে এটা বাংলাদেশে একটা ব্যাপক একটা বিপ্লব ঘটবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করলাম যে আমরা তাহলে ড্রাগনের জন্য একটা স্পেশাল একটা বাগান করা যায় কিনা, এবং আমাদের টার্গেট হলো এটাকে এক্সপোর্ট করা বাংলাদেশ থেকে, এটাকে মানে ফুললি হাইজেনিক ভাবে করার চেষ্টা করতেছি আমরা। তার থেকে টোটালি আমরা একটা ডিফারেন্ট জায়গাতে এটাকে একটা স্পেশাল ড্রাগনের বাগানে আমরা রূপ দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা কাজ করে যাচ্ছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 45 বিঘা ড্রাগন আমাদের অলরেডি হয়ে গেছে বাউন্ডারিতে, হয়তো ভবিষ্যতে আমরা আরো এক্সটেনশন করবো। এটা কিন্তু ফার্স্ট ইয়ার চলতেছে কেবল, আর আমরা ফুল প্রোডাকশন ইনশাল্লাহ আগামী সিজন থেকে পাবো।
2: এখানে আপনার 45 বিঘা যে বাগান, এখানে টোটাল কতগুলা আপনার গাছ আছে ড্রাগনের?
3: 45 বিঘাতে আমাদের প্রায় 85,000 পিস গাছ আছে এখানে।
2: 85,000 সংখ্যাটা অনেক বেশি। এখানে আপনার আন্তঃপরিচর্যা তো করতে হয়, কিভাবে করেন, কতজন শ্রমিক আছে?
3: এখানে আমাদের অলমোস্ট গড়ে 50টার মতো লেবার থাকেই, মাঝে মধ্যে এটা 70 পর্যন্ত চলে যায় যখন আপনার বড় আকারে কাজ চলে, যেমন এখন চলতেছে বড় ধরনের কাজ, প্রেশারের কাজ যখন থাকে তখন 70, আবার কমে গেলে আপনার 30-এর উপরে, এর ভিতরে লেবারটা আমাদের থাকে। পরিচর্যার বিষয়টা ড্রাগন গাছের একটা ব্যাপার সেটা হলো যে কন্টিনিউ পরিচর্যার ভিতরে রাখতে হবে আপনাকে, যে আপনি আম গাছের মতো নয় কিন্তু, এটা যে ওই মুকুল আসলে পরিচর্যা করলেন তা না, এটা প্রতিদিনই আছে কাজ, এটাতে প্রতিদিন আপনার ব্রাঞ্চ হচ্ছে, এটাকে পোনিং করতে হচ্ছে, ওইদিকে আপনার খাবার দিতে হচ্ছে, স্প্রে দিতে হচ্ছে, আসপাশ সিমটম অনুযায়ী প্রতিদিন কাজ আছে এখানে।
2: আপনি বললেন যে এক বছর হয়ে গেছে, এক বছরের ভিতরে আপনি কি ফল সংগ্রহ করেছেন?
3: এ বছরে তো আমরা যদিও হিসেবে ধরিনি, তারপরে অলমোস্ট আমরা প্রায় 20 টনের মতো ফল হারভেস্ট হয়েছে এই সিজনে, তো
2: সেটাও কিন্তু অনেক বেশি বলা যায়।
3: হ্যাঁ, অনেক বেশি, কিন্তু বাগানের আয়তন অনুযায়ী এবং এখানে যে কষ্টটা যাচ্ছে সে তুলনায় এটা আসলে কিছু না ওই হিসাব করতে গেলে। কিন্তু
2: আপনি কেমন আশা করতেছেন এখান থেকে ফলন আসবে বা কিরকম আপনি বিক্রি করতে পারবেন?
3: আশা করতেছি আমাদের আগামী সিজনে আমরা ভরপুর একটা প্রোডাকশন পাবো, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি, পরিচর্যা সহ যা যা করা দরকার এই উইন্টার সিজনে সবকিছু করা হচ্ছে। আগামী সিজনে আমাদের টার্গেট আছে প্রায় 2.5-3 কোটি টাকা কাছাকাছি সেল হবে, যদি আল্লাহ রহমত করে আর যদি আবহাওয়া যদি ফেভারে থাকে তাহলে ইনশাল্লাহ হবে এটা আমাদের।
2: এখানে আমাদের উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পান না?
3: হ্যাঁ, ওনার তো সবসময় ফলো আপ করে, ওনার সাথে যোগাযোগ হয়, আমাদের অফিসে যে আছেন, আমাদের এখানকে যে সহকারী যিনি আছেন, কোনো সমস্যা হলে ফোন দেয়, ওনারা আসে দেখে বিভিন্নভাবে আমাদেরকে অ্যাডভাইস করে, এটা দেন এটা দেন, যা যা করা দরকার করে, আমরাও যোগাযোগ করি যাই।
2: আপনার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
3: আমাদের এই বাগানের পরিকল্পনা এখানে ধরেন যে একটা বেকারত্বের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই জায়গায়, প্রায় 50-60 জন লোক, অনেক লোক কিন্তু, 50-60 ফ্যামিলি, সাথে আরো রিলেটেড ফ্যামিলি আছে, যেমন কিছু ভ্যান ড্রাইভার আছে, কিছু দোকানদার আছে, এদের ফ্যামিলি চলে যায় কিন্তু এটার উপরতে এই বাগানের লোকজনের কর্মসংস্থান। তো এর মধ্যে এখান থেকে আমাদের প্ল্যানিং আছে, যদি আমাদের আগামী বছরে ইনশাল্লাহ আমাদের ফলনটা যদি ভালো তাহলে আমরা বাগানটা এক্সটেনশন করবো, যাতে আরো কর্মসংস্থানের সুযোগ এখানে সৃষ্টি হয়।
2: আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান?
3: আন্তরিকতা থাকতে হবে, কৃষির প্রতি টান থাকতে হবে, টাকা থাকলেই হবে না, এটা যে না এটা টান আছে, ভালোবাসা আছে, বাচ্চা যেগুলো মানুষ আদর করে, ভালোবাসা লালন পালন করে, গাছকে লালন পালন করলে গাছ ফল দিবে, তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি ড্রাগন বাগান করতে চাচ্ছি, আমি মনে করি যে অবশ্যই সে করতে পারে, সঠিকভাবে সেটি পরিচর্যা করতে পারে, তাহলে এটা কাঙ্ক্ষিত ফলন আসবে এবং সে সফল হবে।
0: হ্যাঁ প্রিয় শ্রোতা, আগামী 13 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 7:05 আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার অনুষ্ঠানে খরা দুর্যোগে কৃষিতে করণীয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান রয়েছে। আপনাদের প্রশ্নের উত্তর জানতে 02448132683278 থেকে 70 এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নের উত্তর জেনে নেবেন। আমাদের আরেকটি অনুষ্ঠান রয়েছে আঞ্চলিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও আগামী বুধবার থেকে ফোন ইন অনুষ্ঠান চালু হচ্ছে। আচ্ছা তাহলে তুমি ঘোষণাটা দিয়ে দাও।
1: ফোন ইন তো চালু হইছে, আমরা গত বুধবারও দেখলাম না গত বুধবারও দেখছি, প্রত্যেক বুধবারেই সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে সোনালী ফসল এই অনুষ্ঠানে ফোন ইন অনুষ্ঠান আছে। আপনারা প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন, শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় ও শীতের প্রস্তুতি। এই নাম্বারে ফোন করবেন 02448132687 থেকে 70 আর 02448132777 থেকে 79 নম্বরে। আমি আবারও বলতেছি 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 নম্বরে আপনারা ফোন করে জানতে পারবেন। তাহলে আমাদের দুইটা লাইভ অনুষ্ঠান হয়, একটা মঙ্গলবারে একটা বুধবারে।
0: তো শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়।
1: তাহলে তো শুনলা, এই দেখো কত কিছু আমরা জানবার পারি,
0: হ্যাঁ
1: দেখছো।
4: হ্যাঁ চলো এখন যাই,
0: চলো
1: আইসা চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। আজকের দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি ফাতেমা সুলতানা,
1: আমি আফরোজা পারভিন
2: এবং আমি হাসিনা পারভিন। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী মনির খান, কথা লিখেছেন অরণী ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ বিশেষ গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে আধুনিক গান শুনবেন। গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন, সুর করেছেন আব্দুল খালেক সানা এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন এ এইচ এম রফিকুজ্জামান।

সৈনিক ভাই বোনেরা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী কামরুন নাহার, লুসি।

সৈনিক ভাই ও বোনেরা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব মৌসুমি আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লী গীতি। গানের কথাগুলো লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

সৈনিক ভাই ও বোনেরা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব লালন গীতি, শিল্পী আলিফ লাইলা মৌসুমী।

0: শেষ হলো পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এমনই প্রত্যাশায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি ফাতেমা সুলতানা,
2: আমি আফরোজা পারভিন
0: এবং আমি হাসিনা পারভিন।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানে বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনে খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন, হাতে রয়েছে 7 উইকেট এবং একদিন সময়। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 364 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় পঞ্চম ও শেষ দিনে খেলা শুরু হবে। দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগে 4 দিনের ম্যাচের আজ দিনের খেলা শেষ হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিরুদ্ধে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 3 উইকেট হারিয়ে 300 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা রাজশাহী বিভাগ 119 ও 3 উইকেটে 300, খুলনা বিভাগ 484। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ 145 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ দিন শেষে 4 উইকেটে 149 রান করে। এর আগে চট্টগ্রাম বিভাগ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 576 রান করে। বরিশাল বিভাগের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল 282 রান। সিলেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগ 116 রানের লিড নিয়েছে। সিলেট বিভাগ আজ তৃতীয় দিনের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে 5 উইকেট হারিয়ে 431 রান করে। এর আগে ঢাকা বিভাগ 6 উইকেটে 547 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। সিলেট আউটার স্টেডিয়ামের খেলায় ময়মনসিংহ এর বিপক্ষে রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 6 উইকেটে 195 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা রংপুর বিভাগ 9 উইকেটে 422 রানে প্রথম ইনিংস ঘোষণা এবং 6 উইকেটে 195, ময়মনসিংহ বিভাগ 295। আগামী বুধবার ব্রিসবেনে একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 200 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। 36তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র G30 প্রতিযোগিতার মূল পর্বে খেলা শুরু হচ্ছে আগামীকাল। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল বাছাই পর্বে খেলা শুরু হয়। আজ বালক ও বালিকা এককের মূল পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মূল পর্বে একক ইভেন্টের খেলা অংশ নিতে কোর্টে নামছেন বাংলাদেশের একদল তরুণ ও প্রতিশ্রুতিশীল টেনিস খেলোয়াড়। আগামীকাল সকাল 9:30 কোর্ট একে বালিকা বিভাগে একক রাউন্ড অব 32 ম্যাচে চীনের জিমো সং এর মুখোমুখি হবেন বাংলাদেশের সারা আল জাসিম। একই সময় কোর্ট 3 চীনের জিউ জিউ গুয়ের বিরুদ্ধে লড়বেন আরেক বাংলাদেশি খেলোয়াড় জান্নাতুন ফেরদৌস। এছাড়া কোর্ট 5 আরেক ম্যাচে চীনের জিরো ইয়াং এর মোকাবেলা করবেন বাংলাদেশের হুমায়রা হায়দার। আগামীকাল ছেলেদের বিভাগেও রয়েছে বাংলাদেশের ম্যাচ। দুপুর 12:30 কোর্ট 3 রাউন্ড অব 32 লড়াই ভারতের সংকল্প কুমার সাহানির মুখোমুখি হবেন বাংলাদেশের কাব্য গায়েন। একই সময় কোর্ট 7 ভারতের শাহবাজ সিং সাংঘেরার বিপক্ষে লড়াইয়ে নামবেন বাংলাদেশের আরেক টেনিস খেলোয়াড় মোহাম্মদ জাকির রহমান। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ প্রথম বিভাগ হকি লীগে 2 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডিকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে ওয়ান্ডারার্স ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ SC 1-0 গোলে ওয়ারি ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করেছে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্টের সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টে শুরু হবে। টেস্টের সিরিজ অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 16 অক্টোবরের মধ্যে এন্ট্রি ফর্ম পূরণ করে ফেডারেশন বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ, চলতি মাসে 23 রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6-দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রকৃতির লীলা বৈচিত্র্যের ভুবনে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর সব দেশের চেয়ে সুন্দর ও মনোরম। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজের সমারোহ। লাল সবুজের বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, মা মাটি ও দেশ পুণ্যভূমি আমাদের। আসুন প্রিয় বন্ধুরা, আমরা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, দেশের আপামর জনগণকে কর্মক্ষম শক্তিতে রূপান্তরে সরকারের পাশে দাঁড়াই। জনবহুল দেশে সবচেয়ে প্রথমে জনসংখ্যা কমিয়ে আনতে হবে, আর এর জন্য কাজ করতে হবে আমার আপনার সবাইকে। তাহলেই আমরা সকলে মিলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। প্রিয় শ্রোতা, চলুন তাহলে শুরু করি সুখী সংসার অনুষ্ঠানের আজকের আয়োজনমালা। পারিবারিক জীবনে সুখ শান্তি আর ভালোবাসা নির্ভর করে ছোট সংসারের মাঝেই। সংসার ছোট হলে আর্থিক দৈন্যতা থাকে না, সন্তান লালন পালন আর খাবারের যোগান দিতে হিমশিম খেতে হয় না পরিবারের কর্তাকে। তাই আসুন পরিবার পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করে সংসার রাখি ছোট, রচনা করি সুখের নীড়। আয়োজনমালার শুরুতেই শোনাব গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান গুণীজনের কথা। আজ আমাদের সাথে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, সে নিশ্চয়ই শ্রোতা দর্শক সবার অনেক বেশি আগ্রহের একজন মানুষ। আর একসময় টেলিভিশন খুললেই যাকে দেখা যেত, নায়কোচিত ব্যবহারের চেয়ে সেই জায়গাটার চেয়ে তাকে পাশের বাড়ির যে ছেলেটা, খুবই সারল্য মাখা অভিনয় এবং তার যে কথাবার্তা, সবকিছু মিলিয়ে মনে হতো পাশের বাড়িরই কেউ একজন। দরজা খুললে, ঘর থেকে বের হলেই হয়তো সেই ছোট ভাইকে, হয়তো সেই বড় ভাইকে, অথবা খুব আগ্রহের একটি ছেলে তাকে হয়তো কোনো কোনো পাশের বাড়ির কোনো মেয়ে প্রেমিক হিসেবে ভাবতে পারে। এরকম সারল্য মাখা একজন অভিনেতা, যার অস্থি মজ্জায় সবকিছুতেই অভিনয়টা মিশেছিল এবং মনে হয় কি যে হারিয়ে যাওয়া নক্ষত্রের মতো। তবে নক্ষত্র কখন হারায় না, যেরকমটা করে আমাদের মধ্যে আমাদের মাঝে অভিনয় দিয়ে দাপটের সাথে তিনি ছিলেন, তার আরো বেশি সরব উপস্থিতির দরকার ছিল। কিন্তু হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল, আবার হঠাৎ করেই তাকে দেখা যায়। আর আজকেই সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে, আমরা পেয়েছি আমাদের আজকের গুণীজনের কথায়। আমাদের সাথে উপস্থিত আছেন অভিনেতা জিতু হাসান, স্বাগত আপনাকে। বলছিলাম হারিয়ে যাওয়া নক্ষত্র, নক্ষত্র কখন হারায় না, কিন্তু আপনার যে সরব উপস্থিতিটা ছিল সেখান থেকে হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলেন, আবার জানান দিলেন আপনি ছিলেন, আপনি আছেন, কেন এমনটা?
3: ওই যে আপনি বললেন যে নক্ষত্র কখন হারায় না, মাঝে মধ্যে মেঘের আড়ালে ঢাকা পড়ে, আবার মেঘ চলে গেলে চলে আসে। তো আমি যখন পূর্ণোদ্যমে কাজ করতাম তখনও ব্যাপারটা এমনই ছিল। একটা উদাহরণ দিই, যেমন আমাদের সময় ছিল ঈদে কে কতগুলো নাটক হলো, সেটার একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল, আমার মাথায় কখনো সেটা ছিল না। সর্বোচ্চ যে ঈদে মনে হয় অনেক নাটক করেছিলাম সেখানে বোধহয় চারটা বা পাঁচটা, তার চেয়ে বেশি না, সাধারণত একটা বা দুটো নাটকই করতাম। তো ওই প্রথম থেকেই আমি একটু আস্তে বা ধীরে যাওয়া নীতিতেই বিশ্বাস করতাম, এখনো তাই করি। পছন্দ অনুযায়ী স্ক্রিপ্ট যদি আসে সেখানে কাজ করি, আর যদি সব মিলিয়ে মনের মতো না হয় সেক্ষেত্রে হয়তো বা নিজেকে একটু মেঘের আড়ালে রাখাই পছন্দ করি।
2: মানে চুপি চুপি চাপি হচ্ছে একদম চুপি সারে এক পাশে চলে যাওয়া। কিন্তু এখন ব্যস্ততাটা কি নিয়ে?
3: ব্যস্ততা আসলে অনেক কিছু নিয়ে, মানে জীবন যখন সামনের দিকে যায় ব্যস্ততা বাড়ে বই কমে না। সো সেটা আপনার ব্যক্তিগত জীবনই হোক, অভিনয় জীবনে কিছুটা তো অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আগের মতো এখন একটা সময় যেমন কোনো হিসাব ছাড়াই প্রচুর কাজ করতাম, এখন আর সেটা করি না। এখন কিছু নির্দিষ্ট ডিরেক্টর, কিছু নির্দিষ্ট মেকারের কাজগুলি করি যেগুলো একান্ত ভাবে মনে লাগে। আর তাছাড়া বয়সের সাথে সাথে দায়িত্ববোধ চলে আসে, বয়সের সাথে সাথে সংসারের অনেক কিছুই কাঁধে চলে আসে, সবকিছু মিলেই ব্যস্ততা।
2: সংসারের কথা যেহেতু এলো, ছেলে মেয়ে
3: দুজন?
2: আচ্ছা,
3: এক মেয়ে এক ছেলে।
2: তো দুটি সন্তান, এই যে একটা পরিবার পরিকল্পনার যে একটা পরিমিতি বোধ, দুটি সন্তান, এটা নিয়ে দর্শক শ্রোতা যারা আছেন শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে ছেলে হোক মেয়ে হোক সেটা দুটি সন্তানই যথেষ্ট।
3: দেখুন, আমি ঠিক ওভাবে বলবো না, আমি কথাটা একটু ঘুরিয়ে বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন সমস্যার মূল প্রাণ কেন্দ্র কিন্তু হচ্ছে জনসংখ্যা। যেমন ধরুন আমরা রাস্তায় নামি, এই যে আমি একটা কাজ করে আসলাম এই মাত্র, সেখানেও সবার কমপ্লেন ছিল ট্রাফিক জ্যাম। এখন কারণটা কি? কারণটা আমরা প্রচুর মানুষ, প্রচুর মানুষ থেকে প্রচুর গাড়ি বা যানবাহন, যেটাই আপনি বলেন না কেন। তো মূলে যান, আসল গোড়ায় যদি আমরা যাই, আমরা দেখব সমস্যাটা আসলে আমাদের দেশটা ছোট, মানুষ প্রচুর। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে একটা সময় ছিল, যেটা হচ্ছে গিয়ে আমাদের পিতামাতা বা পিতামহ মাতামহ ওনাদের সময়, যখন মানুষ এত কনসার্ন ছিল না, তো অ্যাওয়ার ছিল না যে আচ্ছা ঠিক আছে, ওনারা চাইলেই হয়তো বা অনেক সন্তান নিতেন। কিন্তু এখন অ্যাওয়ার হওয়ার সময় এসছে, এখন বোঝার সময় এসছে যে বাবা দেশটা কিন্তু অনেক বড় না, আমাদের দেশটা ছোট, আমাদের রিসোর্স ছোট। সুতরাং আমরা যদি নিজেদেরকে বা নিজেদের সংসারকে ছোট হিসেবেই গড়ে তুলি, তাহলে সেটা সবার জন্যই মঙ্গল। তো দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য আমার এটাই বলা থাকবে, বা আমার অভিজ্ঞতা যদি আমি ওনাদের সাথে শেয়ার করি, তাহলে সেটা বলবো যে যদি আমরা আমাদের পরিবারকে ছোট রাখি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখি, তখন সেটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য সার্বিকভাবে মঙ্গল, নিজেদের জন্য অর্থনৈতিক এবং আরো বিভিন্ন দিক থেকে সেটা আমাদের জন্য অনেক কমফোর্টেবল একটা জোনে আমরা থাকবো।
2: পরিমিতি বলতে একটা পরিবার থেকে হলে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাটায় কিন্তু সেই বোধটা চলে আসে,
3: সেই বোধটা সব জায়গায় চলে আসবে। সেই সুফলটাও শুধু সমাজ বা একটি বা দুটি পরিবার পাবে তা না, একটি দুটি করতে করতে পুরো রাষ্ট্রই সেই সুফলটা পাবে।
2: আসলে ঠিক তাই। আর অভিনয় সেখান থেকে, এই যে একটু দূরে থাকা সেখানে গিয়েছিলাম, আবার ফিরে আসতে চাই সেই অভিনয়, কারণ অভিনয়টা তো আপনার অস্থি মজ্জায় একদম পারিবারিক ভাবেই পাওয়া,
3: অভিনয় আমার রক্তে
2: রক্তে। তো সেখানে এই অভিনয় করতে গিয়ে যে হয় না, দর্শকদের অনেক কাছাকাছি এবং অনেক ঘটনা থাকে, মানে একদম সুখের স্মৃতি থাকে, যে স্মৃতিগুলো মনে হয় যে কখনো বা একটু দূরে থেকেও আনমনে হঠাৎ করে সেই স্মৃতিগুলো মনে পড়লে একটু হাসি পায় অথবা একটু ভালো লাগে, সেরকম কোন স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে?
3: দেখুন, আমার অভিনয় জীবনটা আমি যদি বলি, শুরু হয়েছিল 5 বছর বয়স থেকে। হ্যাঁ, 5 থেকে এখন পর্যন্ত সেটা একটা অনেক লম্বা সময়। প্রথমে ছিল শিশুশিল্পী, শিশুশিল্পী থেকে পরিণত শিল্পী। তো এত লম্বা সময়ে পুঙ্খানুপুঙ্খ রূপে একটি বা দুটি সুখের স্মৃতি চিহ্নিত করাটা খুব ডিফিকাল্ট। বাট আমি বলবো আমার জন্য যেটা সব সময়কার একটা সুখের এবং আনন্দের স্মৃতি অভিনয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সেটে যাওয়া এবং সেখানে লাইট, ক্যামেরা দেখা, মেকআপ নেওয়া এবং যখন লাইটস রেডি, ক্যামেরা রেডি, এই কথাগুলো শোনাটাই আমার জন্য, আমার অভিনয় জীবনের জন্য সবচেয়ে আনন্দের স্মৃতি ছিল, আছে, থাকবে।
2: আর একটু যাব যে অভিনয়টা ঘিরে এই যে ভালো লাগা, এত কিছু যাপিত জীবনটাকে সবকিছুকেই কিন্তু আচ্ছাদিত করে রেখেছে এই ভালো লাগাটা। তো তারপরে অভিনয় করতে গিয়ে কখনো এরকম কোন নাটকের কোন বা কোনো কিছু ডায়লগ যে যেটা এই মুহূর্তে দর্শকদের জন্য বলবেন, অথবা যেই ডায়লগটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল বা খুব কাছে নিয়ে গিয়েছিল,
3: সেটা আমি ঠিক বলতে পারি না। বাট আমি এটা বলতে পারি, আমার একটা প্রিয় সংলাপ, এটা বহু আগের, আক্তার ফেরদৌস রানা, রানা ভাই ওনার লেখা একটা নাটক, সেটা করেছিলাম শ্যাওলা, সম্ভবত সেটা হচ্ছে 2004 সময়। তো সেখানে একটা সংলাপ ছিল, আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি। এই সংলাপটা আমাকে অনেক আগেও খুব প্রভাবিত করত এবং এখনো এই সংলাপটা আমাকে খুব প্রভাবিত করে।
2: এই মুহূর্তে কোনো কাজ করছেন, কোনো কাজ নিয়ে ব্যস্ততা?
3: এই মুহূর্তে একটা সিরিয়াল করছি, আরো দুটা সিরিয়ালের ব্যাপারে কথা হচ্ছে, যদি স্ক্রিপ্ট এবং সবকিছু পছন্দ হয় তাহলে কাজে আগাবো।
2: মানে চিন্তা ভাবনাটা কি, দর্শক শ্রোতারা আবার আগের মতো না হলেও অনেকটা নিয়মিতভাবে পাবে?
3: দেখুন, আমি কিন্তু কখনোই মিডিয়া থেকে যাইনি বা মিডিয়া কখনো আমি ছাড়িনি। ব্যাপার হয় যে আমার ক্ষেত্রে, আমি পার্সোনাল লাইফে খুব খুঁতখুঁতা টাইপের মানুষ, সুতরাং আমার ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মিলতে হয়। তার নম্বর এক নম্বর জিনিসটা হচ্ছে যে স্ক্রিপ্টটা বা যে চরিত্রটা আমাকে অফার করা হচ্ছে সেই চরিত্রটা, এবং তারপরে অন্যান্য বিষয় যা থাকে, যদি ওইগুলো মিলে যায় অবশ্যই কাজের পরিমাণটা আরো বাড়িয়ে দেবো,
2: তেমনটাই আমরা আশা করতে পারি। আর সাথে এটাও বলবো, অনেকদিন পরে আপনাকে দেখা গেল, পাওয়া গেল, আপনি যেই জিতু হাসান ছিলেন, এই যে খুনসুটি করা একটা ভাই বা পরিবারের ছোট ছেলে বা সবকিছুতেই পরিবারের বাবা মা, একদম পারিবারিক যে একটা আবহ আপনার অভিনয়ের মধ্যে সবসময় আমরা পেতাম, যে তখন অনায়াসে যে কেউ ভাবতে পারত যেটা আমার পরিবারে ঘটে যাওয়া, হয়তো আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, বা মায়ের সাথেই হয়তো 200 টাকা মায়ের কাছ থেকে নেয়ার জন্য এই মায়ের সাথে যে বায়না, যে খুনসুটি, এরকম বিভিন্ন অভিনয় আপনাকে দেখেছি। তো যেটা বলবো যে এতদিন পরে এসেও আপনার, আমার যেটা মনে হচ্ছে, শ্রোতারা যারা শুনবেন এবং পরে যারা দেখবেন তাদেরও নিশ্চয়ই একই ধারণা হবে, আমার সাথে একমত হবেন যে আপনার পরিবর্তন কিছুই হয়নি, আপনি সেরকমই আছেন, এখনো সেই ছোট ভাই অথবা সেখানে পাশের বাড়ির সেই মেয়েটার স্বপ্নের কোনো একজন সেটা, কিন্তু পরিবর্তন খুব আসেনি। এই যে নিজেকে ধরে রাখা, মানে একদম একটা মানুষ যখন শারীরিক মানসিক ভাবে সুখে থাকে, সেটা পারিবারিক ভাবে হোক সামাজিক ভাবে হোক সবকিছু মিলিয়ে, তখন সেই ঝিলিকটা কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে। তো সেই জায়গা থেকে যে আসলেই মানে পরিবার ছোট রাখা, পরিকল্পনা মাফিক চলা এবং সবকিছু মিলিয়ে যখন ভালো থাকাটা তো জরুরি।
3: অবশ্যই ভালো থাকাটা অবশ্যই জরুরি। আপনি নিজে যদি মানসিক ভাবে ভালো না থাকেন, শারীরিক ভাবে ভালো না থাকে, এই দুই ভালো থাকার কম্বিনেশনটা যদি না থাকে, তবে সেটা সামগ্রিক ভাবে আপনার কাজকর্ম, আপনার পেশা, আপনার চালচলন, আপনার প্রতিচ্ছবি সবকিছুর মধ্যেই সেটার প্রভাবটা খুব স্পষ্ট করে ফুটে উঠতে বাধ্য। সো এটা খুব মাস্ট। এবং যেটা আপনি বললেন যে মানুষ যেটা আমাকে দেখে আগে চিন্তা করত যে ইনি হয়তো বা আমার পাশের বাড়ির ভাই, পাশের ফ্ল্যাটের প্রেমিক বা যাই হোক, আমি সামনেও যে কাজগুলো করছি বা করব ইনশাল্লাহ, সেখানেও আমি চাই মানুষ আমার কাজ দেখে এটা যেন মনে করে সেটা তাদের নিজের জীবনেরই কোনো একটা ঘটনা, আমি বাড়তিভাবে অভিনয় করছি সেটা যেন মানুষের মনে না হয়। মানে আপনাকে ধন্যবাদ যে আপনার আমাকে দেখে মনে হতো যে আমি আপনাদের জীবনেরই কোনো ঘটনা, সেটাই যেন মানুষের ভবিষ্যতে মনে হয়, সেটাই আমি চাই।
2: হ্যাঁ, এই চাওয়াটাই পূর্ণ হোক, সবসময় এভাবেই আপনাকে দেখতে চাই। আর আজকে আপনি এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলে আসলেন, আপনি জানেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় সচেতনতার কথা বলে, পারিবারিক এবং সামাজিক যেই টানাপোড়নগুলো হয়, সেটা অশিক্ষা হোক, বাল্য বিবাহ হোক, পরিবার পরিকল্পনা অথবা বাল্য বিবাহের কুফল, অনেক কিছু, এই যে বিষয়গুলো নিয়ে কাজ করে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং কিসের টানে আজকে আপনাকে পেলাম আমরা?
3: দেখুন, আমি ব্যাপারটাকে খুব পজিটিভলি দেখি, কারণ আপনারা বলছেন তাই মানুষ জানছে। মানুষকে জানানোটা, মানুষের সচেতন হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এই যে আপনি একটু আগে বলছিলেন যে ছোট পরিবারের কথা, তো মানুষ যদি না জানে, মানুষ যদি সচেতন না হয় যে বড় পরিবারের কুফল কি হতে পারে, তাহলে তো মানুষ এটার ব্যাপারে সচেতন হবে না। সচেতন যদি না হয় তাহলে তারা এই ব্যাপারে স্টেপ নিবে না, স্টেপ যদি না নেয় তাহলে প্রবলেম বাড়তেই থাকবে, কমবে না। সো এই যে আপনি আপনার পক্ষ থেকে বা এই প্রোগ্রাম তাদের পক্ষ থেকে দায়িত্বটা পালন করছে, আপনারা মানুষকে বলছেন অ্যাওয়্যার হওয়ার জন্য একবার, দুবার, তিনবার, চারবার, এটাকে আমি অত্যন্ত পজিটিভলি দেখি। এবং আমি চাই যে আপনারা এই কাজটা করতেই থাকেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যে চমৎকার একটা কাজ করছেন, কাজটা চালিয়ে যান।
2: অনেক ধন্যবাদ। আর আমরা তো অবশ্যই আছি এবং সাথে সাথে আপনাদের যে উপস্থিতিটা, যে একদম সাধারণ মানুষের পছন্দের শীর্ষে যেই মানুষগুলো যাদেরকে নিজের করে ভাবতে ভালোবাসে, এই যে একজন জিতু হাসান, তাকে দেখে নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হবে, আপনি যে কথাগুলো আজকে বললেন নিশ্চয়ই তাদের যাপিত জীবনের সকল ক্ষেত্রে সেটার প্রয়োগ ঘটবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে গুণীজনের কথায় আসবার জন্য। সুপ্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে, নিতে হবে আজকের মতো বিদায়। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা সবার জন্য।
1: প্রিয় শ্রোতা, আমরা সবাই প্রায়শই একটি কথা বলে থাকি, সংসার সুখের হয় রমণীর গুণে। তবে শুধুমাত্র রমণী নয়, নারী পুরুষ মিলিত সিদ্ধান্তে পরিপূর্ণ সুখী সংসার রচনা করতে হলে দরকার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান। বন্ধুরা, এবারে শুনবেন জনসংখ্যার গান। শিল্পী বাবুল রেজা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা, এই বছরে ডেঙ্গু অধিক শক্তিশালী, জায়ডিস মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। দিনে ও রাতে যে কোনো সময়ে মশা কিন্তু কামড়াতে পারে, তাই মশারি দিয়েই ঘুমাতে হবে।
1: শুনছেন
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুকায়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যাকালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: আজ সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতার রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের 2 অর্থনীতিবিদ, রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে BNP সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তি লগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানির রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
2: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্যে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবেলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে।

0: আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
1: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হিসাবে তাদেরকে রাখা হবে। এই তিন গ্রুপ অফ পিপল কে যেহেতু সবাইকে দেওয়া হবে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস এফিলিয়েশন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল এফিলিয়েশন, কাজেই এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
0: প্রেস ব্রিফিং এ সমাজ কল্যাণ মন্ত্রী আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
1: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ডের পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস, মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আঙিনা বা একবার পাড়ায় বসে সবারগুলো কালেক্ট করবে, দিস ইজ নট দি সিস্টেম। এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তায় আমরা এটাকে ফলো করছি, যাতে আমাদের তথ্য সংগ্রহ যত দূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
0: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশী দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন EU সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে EU ভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোটায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। EU কমিশনার ম্যাগনাস ব্রুনার অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশী কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ UP নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন EC। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে UP নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি আজ তার কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
0: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
4: নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করব।

0: ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাব, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
1: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
0: সেখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান MD বিমান এবং এয়ারলাইন্স এর সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের তার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করব যে কোন কোন এয়ারলাইন্স গুলি আমরা হ্যান্ডেল করব।
1: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান, সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার পর্যন্ত ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি আজ রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পথ পরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান ও রেমিটেন্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ ইসলাম বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলে দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
3: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য আমরা বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক, এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা লিখিত আকারে আমাকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত গতিতে কাজ করব ইনশাল্লাহ। একটা জিনিস বলেছেন আপনারা, যে কন্টেন্টগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলা অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলা হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা বাঁচতে পারবেন।
2: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে 33,851টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান SRB আজ গণমাধ্যমকে জানায়, এবার পূজা শেষে প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হবে। বাহিনীটি জানায়, মণ্ডপ কেন্দ্রিক নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটর বাইক, রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের গুজব, উস্কানি ও অপপ্রচার রোধে সাইবার উইং এর কঠোর নজরদারি থাকবে। নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ করি। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি। গবেষণালব্ধ এই মতবাদের জন্য দেশে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি আজ এই ঘোষণা দেয়। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস গণতন্ত্রের দাবিতে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে গণপদযাত্রা মার্চ ফর ডেমোক্রেসির আয়োজন করেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনের গণেশ কুমারের পদত্যাগের দাবি জানান। এতে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় এবং অভিযোগ করা হয় যোগ্য ভোটারদের মধ্য থেকে ১৩ কোটির বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল গ্যাস স্থাপনাসমূহে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রিয়াদ। যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান রিয়াদে ডাব্লিউপিসি এনার্জি কংগ্রেসে এই অঙ্গীকার ব্যক্ত করেন। হুতিরা জানায় পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৭৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে। টেস্টের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য তাদের আরও ৩৪৭ রানের প্রয়োজন। আর বাংলাদেশের দরকার ৭ উইকেট। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান ২৪০ ও ৩ উইকেটে ১৩২। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। টেনিস। ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র J30 প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হচ্ছে আগামীকাল। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল বাছাই পর্বের খেলা শুরু হয়। আজ বালক ও বালিকা এককের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মূল পর্বে একক ইভেন্টের খেলায় অংশ নিতে কোর্টে নামছেন বাংলাদেশের একদল তরুণ ও প্রতিশ্রুতিশীল টেনিস খেলোয়াড়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারাদেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় ৪.৫ কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটা বেজে যুক্ত হবে জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট আর আফগানিস্তানের ৩৪৭ রান। খবর শেষ হলো।
6: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। সরকারের বার্ষিক বাজেট মূলত রাষ্ট্রের চলমান ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রণয়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা, সরকারি কর্মচারীদের বেতন, স্বাস্থ্যসেবা পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা দৈনন্দিন প্রশাসনিক ব্যয় সাধারণত বাজেটের নিয়মিত খাত থেকেই পরিচালিত হয়। কিন্তু একটি দেশের সামগ্রিক উন্নয়ন কেবল চলতি ব্যয় নির্বাহের মাধ্যমে সম্ভব নয়। নতুন সড়ক নির্মাণ, সেতু স্থাপন, রেলপথ সম্প্রসারণ, হাসপাতাল নির্মাণ, সেচ ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলা বা কোন নির্দিষ্ট খাতের আধুনিকায়নের মতো বৃহৎ কাজের জন্য বিশেষ পরিকল্পনা, নির্দিষ্ট সময়সীমা এবং আলাদা অর্থায়নের প্রয়োজন হয়। এ কারণেই সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। একটি প্রকল্পের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট সময়ের মধ্যে একটি বিশেষ উন্নয়ন লক্ষ্য অর্জন করা। প্রকল্পের শুরু ও শেষ থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য অর্থ, জনবল ও সময় নির্ধারিত থাকে। অনেক ক্ষেত্রে প্রকল্প প্রণয়নের সময় প্রকৃত চাহিদা, বাস্তব পরিস্থিতি বা ব্যয়ের যৌক্তিকতা যথাযথভাবে বিবেচনা করা হয় না, ফলে কাজ শুরু হওয়ার পর বারবার নকশা পরিবর্তন করতে হয়, ব্যয় বৃদ্ধি পায় এবং সময়ও দীর্ঘায়িত হয়। আরেকটি বড় সমস্যা হল প্রশাসনিক জটিলতা। এ সকল সমস্যার কারণে প্রকল্প শেষ হলেও জনগণ প্রত্যাশিত সুফল পায় না। এ কারণে উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও গতকাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় হয়। বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই বক্তব্য কেবল একটি প্রশাসনিক নির্দেশনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জবাবদিহি, স্বচ্ছতা এবং সুশাসনের প্রতি সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্র যে অর্থ ব্যয় করে তার মূল উৎস জনগণ। কর, ভ্যাট এবং অন্যান্য রাজস্বের মাধ্যমে সংগৃহীত এই অর্থ জনগণের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় হওয়ার কথা। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অপচয়, অনিয়ম কিংবা অদক্ষতার কোনো সুযোগ থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রতিটি কর্মকর্তা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং বরাদ্দকৃত অর্থ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করবেন। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবকাঠামো, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বিপুল বিনিয়োগ করা হয়, কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধি, বাস্তবায়নে বিলম্ব কিংবা সঠিক তদারকির অভাব প্রায়ই আলোচনার বিষয় হয়ে ওঠে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর কঠোর বার্তা নতুন গুরুত্ব বহন করে। এটি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জন্য যেমন সতর্ক সংকেত, তেমনি জনগণের জন্য আশাবাদের বার্তা। তারেক রহমান আরও বলেন, সরকারি দায়িত্ব পালন একটি বিশেষ সুযোগ। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় যারা সরকারি দায়িত্বে আছেন তারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, তাই এই সুযোগকে ব্যক্তিস্বার্থে নয় জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। তাঁর এই বক্তব্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নৈতিক দিকটিকেও সামনে নিয়ে এসেছে। উন্নয়ন শুধু প্রকল্প নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করে। এছাড়া তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দায়িত্ববোধ। প্রকল্পের অর্থ যে জনগণের অর্থ, এই উপলব্ধি প্রশাসনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হতে হবে। যখন কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার এবং সংশ্লিষ্ট সবাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবেন, তখনই প্রকল্পের প্রকৃত সফলতা অর্জিত হবে। মনে রাখতে হবে, উন্নয়ন প্রকল্প কোন অতিরিক্ত ব্যয়ের ব্যবস্থা নয়, বরং দেশের দীর্ঘমেয়াদী অগ্রগতি নিশ্চিত করার একটি পরিকল্পিত উপায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
7: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও,
8: এতক্ষণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

শুনলেন একটি দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 MHz ও

শুনলেন একটি দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 MHz ও বাংলা

শুনলেন একটি দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জ ও বাংলা রিলে করে। বাংলাদেশ বেতার খুলনা FM ব্যান্ড 88.8 মেগাহার্জ। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার গোলাম সরোয়ার সলক এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন খুরশিদ হাসান খান।

FM band 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উপলক্ষে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, ঢাকা কেন্দ্রের মাধ্যমে এই সরাসরি সম্প্রচার শুরু হবে সকাল 9:10। জানিয়ে দিচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান। আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথিকা শুনতে পাবেন দুপুর 12:15।

0: স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনা আফরোজা জাহান চৌধুরী কলি, প্রচারিত হবে বেলা 3:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, প্রচারিত হবে বেলা 1:05। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15 এবং সন্ধ্যা 6:40 ও সন্ধ্যা 6:55। এছাড়া রাত 8:55 ও রাত 9:20। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30 এবং শিল্পী রামমোহন সরকারের পরিবেশনায় আধুনিক গান শুনবেন দুপুর 12:30। এছাড়াও আধুনিক গান শুনতে পাবেন বেলা 2:40। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বেলা 3:05 এবং ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ প্রচারিত হবে বিকাল 4:20। নজরুল সঙ্গীত প্রচারিত হবে দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে বেলা 2:30। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা 6:00। পল্লীগীতির অনুষ্ঠান প্রচারিত হবে দুপুর 12:40। এছাড়া রিমা রায়ের পরিবেশনায় পল্লীগীতি শুনবেন বেলা 2:50। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং, শিল্পী আব্দুল মালিক চিশতি, প্রচারিত হবে সকাল 9:45। দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান চিরায়ত বাংলা প্রচারিত হবে বিকাল 4:45। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ আমি সাথে ছিলাম শামুন ইসমাম, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শেখ ইমরান, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।